0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কেননা আজ বুকের কাছে যায় না জানা, আরেকটি দোসর আমি উড়িয়ে চলে বিরাট তাহার টানা, জগতে জগতে অন্তবিহীন ইতিহাসের পথে। ওই যে আমার কুয়ো তলার কাছে সামান্য ওই আমের গাছে কখনো বা রৌদ্র খেলায় কবু শ্রাবণ ধারা, সারা বরষ থাকে আপন হারা, সাধারণ এই অরণ্যানীর সবুজ আবরণে মাঘের শেষে অকারণে ক্ষণকালের গোপন মন্ত্র বলে গভীর মাটির তলে, শিকড়ে তার শিহর লাগে, শাখায় শাখায় হঠাৎ বাণী জাগে, আছি আছি এই যে আমি আছি, পুষ্পোচ্ছ্বাসে ধায় সে বাণী স্বর্গলোকের কাছাকাছি, দিকে দিগন্তরে চন্দ্র সূর্য তারার আলো তারে বরণ করে। আসুন এবারে পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিই, অভিক, এরিনা মুখোপাধ্যায় এবং সুমিত্রা সেনের কণ্ঠে।

করি মাঝে মাঝে সোনার কাঠিয়ানে, কভু প্রিয়ার মুগ্ধ চোখে কভু কবির গানে, অলস মনে শিয়রতে কেশে অন্তর্জামে, নিবিড় সত্যে জেগে ওঠে সামান্য এই আমি, যে আমিরে ধূসর ছায় প্রতিদিনে ভিড়ের মধ্যে দেখা, সেই আমিরে এক নিমেষের আলোয় দেখি একের মধ্যে একা, সেসব নিমেষ রয় কিনা রয় কোনোখানে কেউ তাহার জানে বানাই জানে, তবু তারা জীবনে মোর দেয় তো আনি ক্ষণে ক্ষণে পরম বাণী, অনন্তকাল যাহা বাজে বিশ্ব চরাচরের মর্ম মাঝে, আছি আছি আমি আছি যে বাণীতে উঠে নাচি, মহাগগন সভাঙ্গনে আলোক অপসরি তারার মাল্য পড়ি। আমি কবিতাটি পাঠ করে শোনালাম কবিগুরুর, পাশাপাশি শুনছি বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত যা আমাদের মন প্রাণ আত্মাকে ছুঁয়ে যাচ্ছে। শুভেন্দু দাসের কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীত চলুন শুনি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা প্রতি বুধবার।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্ন গর্ভা
1: 107 FM রেইনবোয়ে রত্নগর্ভা। সুপ্রভাত, আজ আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা। আর রত্নগর্ভায় আজ এমন এক মায়ের কথা বলবো যিনি তৈরি করে গেছেন অসাধারণ এক সন্তানকে। যেই সন্তান অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন, সেই সঙ্গে সঙ্গে একটা সময় যে বন্যপ্রাণীকে শিকার করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন, সেই বন্যপ্রাণীদেরই ভালোবেসে ভারতবর্ষে প্রথম তিনি কিন্তু বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্যের কথা ভেবেছিলেন এবং সেই অভয়ারণ্য তৈরিও হয়েছিল। তার নামেও রয়েছে অভয়ারণ্য, তিনি জিম কর্বেট। জিম কর্বেট ন্যাশনাল পার্কে তো অনেকেই গেছেন। তো আজ রত্নগর্ভায় আমি অরুণিমা জিম কর্বেটের মা জেন কর্বেটের কথা বলবো। আসলে একজন সত্যিকারের রত্নের মতো সন্তানের জন্ম তো মাই দিতে পারেন, আর যিনি রত্নের মতো সন্তানের জন্ম দেন তিনি নিজেও বেশিরভাগ সময়ই দেখা যায় যে অত্যন্ত গুণী, অত্যন্ত সাহসী, অত্যন্ত ভদ্র, ঠিক তেমনই ছিলেন জেন কর্বেট। 1875 সালের 25শে জুলাইয়ে তো জিম কর্বেট জন্মেছিলেন। বেড়ে উঠেছিলেন 16 জন সন্তানের একটা বড় পরিবারে, 16 জন ভাই বোন ছিলেন তারা। কারণ তার বাবা ক্রিস্টোফার কর্বেট, তিনিও আগে বিবাহিত ছিলেন, তার মাও আগে বিবাহিত ছিলেন। তো তাদের দ্বিতীয় বিবাহের পর আরও 8 জন ছেলে মেয়ে হয় আর কি, যার মধ্যে জিম কর্বেট একজন। তো তার বাবা নৈনিতালে আসেন পোস্টমাস্টার হয়ে, তখন কিন্তু নৈনিতাল একদম গ্রাম, এবং তার মা এবং তাদের ভাই বোনেরা তারা প্রত্যেকেই ওই নৈনিতালের জঙ্গলের মধ্যে তাদের বড় হয়ে ওঠা। তখন কালাধুঙ্গিতে তাদের বাড়ি ছিল, যখন তার বাবা পোস্টমাস্টারের কাজ করতেন। সেই কালাধুঙ্গির বন্য জীবন যেটা, সেটার প্রতি কিন্তু জিম কর্বেট একদম ছোটোবেলা থেকেই খুব আকৃষ্ট ছিলেন। আর এই ব্যাপারে তাকে সবচেয়ে বেশি গাছপালা চেনানো, পাখি চেনানো, পশু চেনানো, এই সমস্ত কিছুর ব্যাপারে তাকে সাহায্য করেছেন একদম ছোটো থেকে তার মা জেন কর্বেট। জেন কর্বেটকে নিয়ে রত্নগর্ভা আজ। আরও কথা

আছে, কিন্তু আরো কথার আগে একটা গান। আমি অরুণিমা ফিরছি গানের পর। বাংলা ব্যান্ড মা দলের গাওয়া মা ও গো মা, 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্ন গর্ভা প্রতি বুধবার ভোর 6:10 ভোরাইয়ে রত্ন গর্ভা, রত্ন গর্ভা শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
1: শুনছেন রত্নগর্ভা 107 FM রেইনবো।

আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজ রত্নগর্ভায় কথা বলছি মেরি জেন কর্বেটের কথা, মানে জিম কর্বেটের মা, তার কথা। তার জীবনটা কিন্তু খুব সহজ জীবন ছিল না। ভাবুন, একজন ইউরোপিয়ান মহিলা, তিনি ভারতবর্ষের, নৈনিতাল তো এখন বড় শহর, শৈল শহর, কিন্তু সেই সময় তো জঙ্গলই ছিল, তাই না? যেই জঙ্গলে মানুষ খেকো বাঘ ঘুরে বেড়াতো, সেই রকম একটা জায়গায় তার হাজব্যান্ড যখন পোস্ট অফিসের চাকরি পান এবং তাদের বিয়ে হয়, তারপরে তাদের সব মিলিয়ে 16টি সন্তান, মানে জিম কর্বেটের বাবার আগের পক্ষের সন্তান এবং তার মায়েরও সব মিলিয়ে তারা, তার 16টি সন্তান, তাদেরকে নিয়ে তিনি যখন তার স্বামীকে হারান, তখন কিন্তু জিম কর্বেটের বয়স ছিল মাত্র 4 বছর, মানে এতটাই ছোট বয়সে সে বাবাকে হারায়। আর বাবার মৃত্যুর পর তার যে বড় ভাই টম, সে নৈনিতালের পোস্টমাস্টার হয়। হ্যাঁ, খুব অল্প বয়স থেকেই জিম কিন্তু ওই কালাধুঙ্গিতে, যেখানে তারা থাকতো, তার আশেপাশের জঙ্গলে চলে যেতেন। আর একটু বড় হবার পর তো জঙ্গলে তিনি মানে এক দুদিন কাটিয়ে আসতেন, কিন্তু এই যে তার জঙ্গলে থাকা এবং জঙ্গলের সাথে একটা সম্পর্ক তৈরি হওয়া, এই তৈরি হওয়ার মধ্যে কিন্তু তার মায়ের একটা বিরাট অবদান ছিল। তার মাও কিন্তু স্বীকার করতে জানতেন, খুব অল্প বয়সে এই জিম একদম নির্ভুল স্বীকার করতে পারতেন। আর তার মা তো প্রত্যেকটা ছেলে মেয়েকেই স্বাভাবিকভাবেই অত কষ্টের মধ্যে বড় হওয়া, অত অল্প বয়সে তার একলা হয়ে যাওয়া, ক্রিস্টোফারের চলে যাওয়া মানে মারা যাওয়া, তো সমস্তটাই কিন্তু একা হাতে সামলেছেন। ছোটবেলা থেকেই সততা, শৃঙ্খলা, পরিশ্রম, আর সবচেয়ে বড় ব্যাপার প্রকৃতির প্রতি ভালোবাসা, এই জিনিসটা কিন্তু জেন কর্বেট তার ছেলে মেয়েদের শিখিয়েছিলেন। সেই সঙ্গে সঙ্গে তিনি সন্তানদের মানুষ ও অন্যান্য প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতেও শিখিয়েছিলেন। এই শিক্ষাগুলো কিন্তু ভীষণভাবে সাহায্য করেছে পরবর্তীকালে জিম কর্বেট যে একজন মানে লেজেন্ডারি মানুষ, সেই মানুষটা হয়ে ওঠার ক্ষেত্রে। একজন দক্ষ শিকারী তো তিনি ছিলেনই, আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তীকালে বন্যপ্রাণী সংরক্ষণের একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠেন জিম কর্বেট। আর তার এই হয়ে ওঠার পেছনে মেরি জেন কর্বেট মানে তার মায়ের বিরাট একটা ভূমিকা ছিল। সন্তানের মানে সংসারে তো তাদের প্রচুর প্রতিকূলতা ছিল, তার বাবার চাকরি তার বড় দাদা পেয়েছিল, কিন্তু 16টা ভাই বোন, তার মা, সব মিলিয়ে এই যে সংসারটাকে টেনে নিয়ে যাওয়া, ভীষণ ধৈর্যশীল মানুষ ছিলেন। আর সে সঙ্গে সঙ্গে কিন্তু কখনো তিনি মানে উৎসাহ দেওয়া বন্ধ করেননি এই অসুবিধার মধ্যেও। জিম যে একটু অন্যরকম তার ভাই বোনদের থেকে, সে জঙ্গলে থাকতে ভালোবাসে, জঙ্গলের সাথে তার একটা অদ্ভুত সম্পর্ক। জিমের মা কিন্তু মানে জেন কর্বেট সবসময় সাহস, আত্মবিশ্বাস এইসব কিন্তু জুগিয়ে গেছেন। আর তার ছেলে মেয়েদের ক্ষেত্রে তিনি কিন্তু শ্রেষ্ঠ শিক্ষকও ছিলেন, সেটা জিম কর্বেটের অনেক লেখাতেই উঠে আসে। তো মেরি জেন কর্বেটকে নিয়ে আরও অনেক কিছু বলবো, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে একটি গান অরিজিৎ সিং এর কণ্ঠে। শুনুন গানটা, ফিরছি গানের পর। 107 FM রেনবো, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: শুনছেন, রত্নগর্ভা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর 6:23 এখন রত্নগর্ভায়। আজ রত্নগর্ভা মেরি জেন কর্বেটের কথা বলছি। নাম শুনেই তো বুঝে গেছেন, জিম কর্বেটের মা। তো জিম কর্বেটরা 16 ভাই বোন, আর তাদের মা বাবা যখন তাদেরকে নিয়ে নৈনিতালে থাকতেন, কালাধুঙ্গিতে তাদের বাড়ি ছিল। এখনকার কালাধুঙ্গি অঞ্চল দেখলে বুঝতে পারবেন না সেই জায়গাটা কি ছিল সেই সময়। তো জিম কর্বেটের ছোটোবেলায় ওটা পুরোই জঙ্গল ছিল, এবং সেখানে প্রচুর বাঘ, লেপার্ড, আরও নানান রকম জীবজন্তু ঘুরে বেড়াতো। কাজেই একদম ছোট্টবেলায় তার মা মেরি জেন কর্বেট সমস্ত ভাই বোনদেরই, কিন্তু তার সমস্ত ছেলে মেয়েদেরই শিকার করা শিখিয়েছিলেন, বন্দুক চালানো শিখিয়েছিলেন। আর তার বড় ছেলে যখন মেরি জেন কর্বেটের হাজব্যান্ড ক্রিস্টোফার মারা যান, তখন তো জিম কর্বেট একেবারেই ছোট, 4 বছর বয়স তার। তখন তার বড় দাদা টম সেই চাকরিটা পেয়েছিলেন পোস্ট অফিসের। তো টম কিন্তু জিমের থেকে অনেকটা বড় ছিলেন, এবং টমকেও তার মা সুন্দরভাবে শিকার করতে শিখিয়েছিলেন। সেই টম খুব ভালো শিকারী ছিলেন, টমই জিমকে প্রথম শিকার করতে শেখান। এবং টম অবাক হয়ে যান যে ওই 6 বছরের বাচ্চার নির্ভুল লক্ষ্য দেখে। হ্যাঁ, তো এই যে 6 বছরের বাচ্চাটি ওই বয়সেই কিন্তু শিকার করা শুরু করে দেয়, মানে জিম কর্বেট তিনি একদম ছোটোবেলাতেই শিকার করা শুরু করে দেন। আর মানে 6-7 বছর বয়সে কিন্তু তিনি শিকারই হওয়া শুরু হয়ে গেছে তার। তো চমৎকার দৃষ্টিশক্তি ছিল, প্রচণ্ড ভালো শুনতে পেতেন যে কোথায় পশুরা নড়াচড়া করছে, আর স্মরণ শক্তিও দারুণ ছিল। সেই সঙ্গে সঙ্গে গান গাইতে পারতেন খুব ভালো, গিটারও বাজাতে পারতেন। আর জিম কর্বেট ছিলেন নীল চোখের, 6 ফুটের একটু বেশি উচ্চতার, ভীষণ হ্যান্ডসাম মানুষ। আর তার চেহারায় এই যে সৌন্দর্যটা, সেটা কিন্তু তিনি তার মা জেন কর্বেটের কাছ থেকেই বেশিটা পেয়েছিলেন। এই যে ছোট্ট জিম, 6 বছরের জিম শিকার করা শিখে গেছে, সে শিকার করা শুরু করে দিয়েছে, এবং দিনের পর দিন সে জঙ্গলে থাকছে। এই যে থাকাটা, এটা কিন্তু তার মা মেনে নিয়েছিলেন যে তার ছেলে অন্যরকম, তার ছেলে বড় কিছু করবে। মোটামুটি 17-18 বছর বয়স হওয়ার মধ্যে কিন্তু জিম কর্বেটের নাম ছড়িয়ে পড়েছিল বড় শিকারী হিসেবে। তবে জিম কর্বেটের একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেই অদ্ভুত ব্যাপারটা জানাবো, কিন্তু তার আগে আপনাকে শুনিয়ে দেবো রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে মা। শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্ন গর্ভা প্রতি বুধবার ভোর
3: শুনছেন 107 FM রেইনবোয়ে রত্ন গর্ভা। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর আজ জিম কর্বেটের মা ম্যারি জেন কর্বেটের কথা বলছি। জিম কর্বেটের এই মাসেই জন্মদিন, সেই কারণেই বেশি করে তার মায়ের কথা আপনাকে জানাতে চাইছি। তো জিম কর্বেট তো জন্মেছিলেন নৈনিতালে, তার বাবা ছিলেন ওখানকার পোস্ট অফিসের অফিসার, আর তার মা জেন কর্বেট কিন্তু খুব গুণী মহিলা ছিলেন। ইউরোপীয় মহিলাদের মধ্যে তিনি কিন্তু, মানে শুধু নৈনিতাল না, ওর আশেপাশের জায়গায় খুবই জনপ্রিয় ছিলেন আর কি। 16 ভাই বোন তারা। এই 16টি ছেলে মেয়ে নিয়ে ম্যারি জেন কর্বেট তার স্বামীকে হারালেন, তারপর নিজেই কিন্তু ছেলে মেয়েদের বড় করেছেন। খুব কষ্ট করেছেন, কিন্তু কষ্ট করেও একটা সময় মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছেন। আর ছোটবেলা থেকে ছেলে মেয়েদের সবসময় তিনি শিখিয়েছেন পশু পাখিদের প্রতি ভালোবাসা তৈরি করতে। আর সেই জায়গা থেকেই একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয়েছিল জিম কর্বেটের মধ্যে। জিম কর্বেট তো অসাধারণ শিকারি ছিলেন। জিম কর্বেটের বলতো যে উনি যদি টার্গেট করতেন সেটা কিন্তু মিস হতো না। তো জিম কর্বেট যখন কোনো বাঘকে মারতেন তখন কিন্তু দেখে নিতেন সেই বাঘ মানুষ খেকো কিনা। মানুষ খেকো বাঘ হলেই তিনি স্বীকার করতেন, তা না হলে কিন্তু নয়।

ওই এলাকার মানে কালাধুঙ্গির আশেপাশে জঙ্গলের মধ্যে যত গ্রাম ছিল সেখানে তো মাঝে মাঝেই বাঘ হানা দিত বা অন্যান্য বন্যপ্রাণীরা হানা দিত, তখন কিন্তু সবাই জিমের কাছেই চলে আসতো, তাকে ডেকে নিয়ে যেত। এমনকি মানে খুবই অল্প বয়সে এমনও হয়েছে যে গ্রামের মধ্যে বাঘ ঢুকেছে, সেই বাঘকে লোকেট করা যাচ্ছে না, সেই বাঘ কোথায় আছে, সেই বাঘকে কিন্তু খুঁজে খুঁজে জিম বার করেছে এবং মানে ওই জঙ্গলের মধ্যে থেকে তাদেরকে বার করেছে অনুসরণ করে করে। একটা দুটো নয়, সারা জীবনে জিম কর্বেট শিকারী জীবনে 33টির মতো মানুষকে কো বাঘকে অনুসরণ করে তাদের গুলিবিদ্ধ করে মেরেছেন এবং অনেক সময় এমন হয়েছে একদম একলা জঙ্গলে গেছেন। আর তার মানে জিম কর্বেটকে নিয়ে যে কিংবদন্তিগুলো কুমায়ুনের আর গাড়োয়ালের মানে মানুষদের মধ্যে মুখে মুখে ঘুরে বেড়ায়, সেই গল্পগুলোর বেশিটাই সত্যি। তো এই যে বাঘেদের সঙ্গে জিম কর্বেটের এই রকম একটা সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে জিম কর্বেট বাঘেদের সংরক্ষণ করার কথা বলেন এবং ভারতবর্ষের প্রথম বাঘেদের জন্য অভয়ারণ্য তারই উদ্যোগে তৈরি হয়েছিল। পরবর্তীকালে তিনি শিকার ছেড়ে দেন এবং পুরোটাই বন্য জন্তুদের যাতে ভালো রাখা যায় সেই ভাবনার জায়গা থেকে এগিয়ে যেতেন। এদিকে তার মা মেরি জেন কর্বেটও কিন্তু ছিলেন ভীষণ একজন মানে ভীষণ মমতাময়ী মানুষ, কিন্তু ভীষণ সাহসী, সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড লড়াই করতে পারতেন, তার ছিল ধৈর্যও ভীষণ। আর তিনি একটা অদ্ভুত ব্যাপার শুরু করেছিলেন নৈনিতালে, সেই কথাটা জানাবো। আমরা আজকে নৈনিতাল দেখতেই হয়তো পেতাম না যদি না মেরি জেন কর্বেট এই অদ্ভুত ঘটনাটা শুরু না করতেন। কিন্তু সেটা জানানোর আগে আপনাকে শুনিয়ে দেবো একটা গান, বৃষ্টির গান রাঘব চ্যাটার্জির কণ্ঠে। শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্ন গর্ভা প্রতি বুধবার,
1: প্রতি বুধবার 107 FM রেইনবো। আর আজ রত্নগর্ভায় আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। সময় এখন 6:41, আর আজকে রত্নগর্ভায় জিম কর্বেটের মা মেরি জেন কর্বেটের কথা বলছি। তিনি তো অসম্ভব সাহসী একজন মহিলা ছিলেন, সেই সঙ্গে সঙ্গে প্রচুর লড়াইও করেছেন। জিম কর্বেটের বাবা যখন মারা যান তখন জিমের বয়স মাত্র 4। আর সেই সময় থেকে কিন্তু তার মা চেষ্টা করে, এবং জিমের সবচেয়ে বড় ভাই যিনি টম, এরা দুজন মিলে কিন্তু গোটা সংসারটাকে কী করে ভালো রাখা যায়, কী করে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে প্রকৃত শিক্ষা দিয়ে বড় করে তোলা যায়, সেই চেষ্টাটা করে গেছেন। আর জিম কর্বেটের মা কিন্তু কখনোই এটা করতেন না যে, মানে তখন নৈনিতালে কালাধুঙ্গিতে যে এলাকা ছিল সেখানে তো ওখানকার এলাকার যেসব ছেলেমেয়েরা আর কি, সেই সব ছেলেমেয়েদের সাথে মিশতে কখনো বারণ করতেন না। সত্যি বলতে কি, জিম কর্বেটের সবচেয়ে ভালো বন্ধুবান্ধব কিন্তু ওই এলাকার জঙ্গলের ছেলেমেয়েরাই ছিল। আর মেরি জেন কর্বেট ভীষণ দূরদর্শী ছিলেন। পরিবারের খরচ চালাতে প্রথমে তাদের যে বাড়িটা, সেই বাড়ির একটা অংশ ভাড়া হিসেবে দেওয়া শুরু করেন, লজিং, অতিথিশালা হিসেবে। তখনও কিন্তু নৈনিতাল একটা শৈল শহর হয়ে গড়ে ওঠেনি। উনি কিন্তু ওই যে ইউরোপ থেকে আসতেন যেসব মানে সৈনিকেরা বা বড় বড় অফিসাররা, তারা এসে প্রথমেই তো কোনো ঘরবাড়ি পেতেন না, তারা কিন্তু তখন মেরি জেন কর্বেটের সেই অতিথিশালায় থাকতেন। সেই সঙ্গে সঙ্গে ছুটিতে তাদের পরিবারের লোকজন, মানে তার স্ত্রী বাচ্চা, তারা যদি আসতে চাইতেন তারাও কিন্তু ওই মেরি জেন কর্বেটের বাড়িতেই তারা থাকতেন। তার মানে মেরি জেন কর্বেট তার হাজব্যান্ড ক্রিস্টোফারের মৃত্যুর পর তাদের যে বাড়ি গার্নে হাউস, সেখানে থাকা শুরু করেন। আর সেখানেও কিন্তু উনি এই যে বিভিন্ন রকম অফিসাররা আসতেন বিভিন্ন জায়গা থেকে, ইউরোপ থেকে বা অন্যান্য শহর থেকে ভারতবর্ষের, তাদের নৈনিতালে থাকার ব্যবস্থা উনি করতেন। এবং এই জায়গা থেকেই কিন্তু আস্তে আস্তে, মানে নৈনিতাল যখন বড় একটা শৈল শহর তৈরি হলো, তার শুরুটা বলা যায় মেরি জেন কর্বেটের হাতেই। কারণ যখন এই সব ইউরোপিয়ান মানুষরা তাদের দেশে ফিরে যেতেন, তারা গিয়ে কিন্তু ওখানে বলতেন যে নৈনিতালে যদি যান তাহলে ওখানে থাকতে পারেন আর কি।

এইভাবেই আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ে। একে তো শীতের জায়গা, সাহেবরা তো একদম গরম সহ্য করতে পারতেন না, শীতের জায়গা, তারপর খুবই সুন্দর তাদের দেশের সঙ্গে, দেশের পরিবেশের সঙ্গে তারা একটা মিল পাচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু নৈনিতাল আস্তে আস্তে একটা সময় হয়ে ওঠে ভীষণ জনপ্রিয় শৈল শহর। অথচ এর শুরুটা, একদম শুরুটা জিম কর্বেটের মা মেরি জেন কর্বেট সংসার চালানোর জন্য যে অতিথিশালা করেছিলেন, নিজের বাড়ির দুটো ঘর ভাড়া দেওয়া শুরু করে, সেই জায়গা থেকেই শুরু হয়েছিল। আরও কথা বাকি আছে রত্নগর্ভা মেরি জেন কর্বেটকে নিয়ে, কিন্তু এখন আসতে চলেছে একটা গান, শুনুন গান, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992।

0: এই নাম্বারে আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM Rainbow তে।
1: দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা প্রতি বুধবার
2: শুনছেন রত্নগর্ভা 107 FM Rainbow। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। আজকে একটা বিশেষ দিনও জানেন তো, আজকে ইন্টারন্যাশনাল টাইগার ডে, বাঘেদের দিন। আর আজকে জিম কর্বেটের মা মেরি জেন কর্বেটকে নিয়েই কথা বলছি। তিনি তো রত্নগর্ভা ছিলেনই, তিনি যেভাবে তার সন্তানকে তৈরি করেছেন, যে সাহসের সঙ্গে, যে অধ্যাবসায়ের সঙ্গে, যে শিক্ষা তিনি দিয়েছেন পশু পাখিদের ভালোবাসা, শুধু তাদের শিকার করা নয়, সেটা কিন্তু শেষ অবধি জিম কর্বেটের জীবনটা বদলে গিয়েছিল। মানে একটা সময় জিম কর্বেট তিনি কুমায়ুন অঞ্চলের মানুষকে বাঁচিয়েছিলেন, মানুষ খেকো বাঘ লেপার্ড এদের হাত থেকে, এবং একাই তিনি শিকারে যেতেন। তো কর্বেটের শিকার করা প্রাণীদের বেশিরভাগই ছিল কিন্তু মানুষ খেকো, এটা মনে রাখতে হবে। মানুষ খেকো না হলে উনি মারতেন না তাদের। উনি 1910 সালে পানারে যে লেপারটিকে মেরেছিলেন, প্রথম যে লেপারটিকে মেরেছিলেন, সেটা 400 মানুষকে মেরেছিল সেই লেপারটা। প্রায় 8 বছর ধরে সেটা দৌরত্ব করছিল, আর সেটা মেরেছিল ওই এলাকার 126 জনেরও বেশি মানুষকে, আর সব মিলিয়ে তার 400 জন মানুষকে মারার ঘটনা শোনা যায়। তো তার শিকার করা মানুষকে কোগুলোর মধ্যে তাল্লাদেশের মানুষকেকো, মোহনের মানুষকেকো, থাকের মানুষকেকো, মুক্তেশ্বরের মানুষকেকো, চম্পাবতের বাঘিনী, এই বাঘগুলো তো রয়েছেই। তিনি অনেক সময় রবিন নামে তার একটা ছোট্ট কুকুর ছিল, তাকে নিয়ে শিকারে যেতেন। আর তার মা মেরি জানতেন যে ছেলে জঙ্গলে ঢুকেছে, 10 দিন বাদে 20 দিন বাদেও যদি সে জঙ্গল থেকে আসে অক্ষতই আসবে, এমন তার বিশ্বাস ছিল। তো পরবর্তীকালে তো একদমই বদলে যান আর কি তিনি পরবর্তীকালে জিম কর্বেট। তরুণ বয়সে যেরকম শিকার করেছেন, মানুষকে বাঁচিয়েছেন, 1947 সালে তিনি আমাদের দেশ থেকে চলে যান কেনিয়াতে। সেখানে শুরু করেন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটা বিরাট আন্দোলন। শেষ জীবন তার কেনিয়াতেই কেটেছিল। আর আমাদের দেশে জিম কর্বেট ন্যাশনাল পার্ক কিন্তু তার নামে, কারণ তিনি যেমন শিকার করেছেন তেমনি কিন্তু তিনি তার জীবনের শেষ দিকটা পুরোটাই সেই বাঘেদের বাঁচানোর জন্য লড়াই করে গেছেন। অসম্ভব ভালো গান গাইতে পারতেন, সেই সঙ্গে সঙ্গে দারুণ গিটারও বাজাতেন। আর এই গান গাওয়ার ব্যাপারটায় কিন্তু তার মা মেরি জেন কর্বেটের অবদান আছে। তিনি ছেলেকে গান গাওয়া, গিটার বাজানো, এই ব্যাপারগুলো ভীষণভাবে উৎসাহ দিতেন। স্টিফেন অল্টারের লেখা একটা বই আছে, ইন দ্য জাঙ্গলস অফ দ্য নাইট, আ নভেল অ্যাবাউট জিম কর্বেট। আমি বইটা পড়েছি। বইটা না, জিম কর্বেটের জীবনের অসংখ্য কথা খুব সুন্দরভাবে এই বইটার মধ্যে রয়েছে। জিম কর্বেট এমন একজন মানুষ ছিলেন যিনি এই গোটা ভারতবর্ষে যত অভয়ারণ্য আছে, বাঘেদের অভয়ারণ্য বিশেষ করে, সেটা গড়ে ওঠার পেছনে কিন্তু তারই অনুপ্রেরণা ছিল প্রথম। আর জিম কর্বেটকে তৈরি করেছিলেন তার মা মেরি জেন কর্বেট। ভীষণ সাহসী, মানবিক, প্রকৃতিপ্রেমী দায়িত্বশীল মানুষ ছিলেন তিনি। গ্রামের মানুষদের পাশে সব সময় দাঁড়াতেন। আর জিম কর্বেটের মা মেরিজেন কর্বেট তার স্বামী মারা যাবার পর একা হাতে ১৬ জন সন্তানকে বড় করেছিলেন। জিম কর্বেট ছিলেন তার অষ্টম সন্তান। আর জিম কর্বেট তার মা মেরিজেন কর্বেটকে ভীষণ শ্রদ্ধা করতেন, ভীষণ ভালোবাসতেন। জিম কর্বেটের লেখায় কিন্তু বোঝা যায় তিনি তার মায়ের মধ্যে কি দেখতেন, অসাধারণ সাহস আর ধৈর্য। তো জিম কর্বেটের মা মেরিজেন কর্বেটের সম্পর্কে নানান লেখায়, জিম কর্বেটের লেখায় বারবার ফিরে এসেছে, বিশেষ করে তার আত্মজীবনীমূলক যে লেখাটা আছে মাই ইন্ডিয়া, সেখানে কিন্তু তার পরিবারের জীবন, শৈশব, মায়ের শিক্ষা, পারিবারিক মূল্যবোধ সবটাই এসেছে। এছাড়া জাঙ্গাল্লা বইতেও শৈশবের যেসব অভিজ্ঞতা জিম কর্বেটের, প্রকৃতির প্রতি যে ভালোবাসা তৈরি হওয়া, তার মায়ের হাত ধরে যে ভালোবাসা তৈরি হয়েছিল, সেইটা কিন্তু বোঝা গেছে। মেরিজেন কর্বেটের চরিত্রকে সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায় জিম কর্বেটের নিজের স্মৃতিচারণ থেকে, যেখানে তিনি তাকে একজন ত্যাগী, দৃঢ়চেতা ও সন্তানদের প্রতি গভীরভাবে নিবেদিত মা হিসেবে স্বীকার করেছেন। তো আজ ভোরাইতে বিশ্ব ইন্টারন্যাশনাল টাইগার ডে আর কি আজ, আর ২৫ তারিখে গেছে জিম কর্বেটের জন্মদিন। তার মা মেরিজেন কর্বেটকে নিয়ে দু চার কথা বললাম, তার জীবনের জানা অজানা কিছু কথা জানালাম, সেই সঙ্গে সঙ্গে মেরিজেন কর্বেটের প্রথম নৈনিতাল শহরটাকে একটা শৈল শহর হিসেবে ভাবা যায় সেই ভাবনার জায়গাটা কিন্তু তিনি তৈরি করে দিয়েছিলেন, সেই কথাও জানালাম। আর এখন এগিয়ে যাব পরের ঘন্টার দিকে। আমি অরুণিমা, পরের ঘন্টায় আপনার জন্য নিয়ে আসছি নমস্কার কলকাতা। আর এখন বনশ্রী সেনগুপ্তর গাওয়া সুন্দরবনে সুন্দরী গাছ। আমাদের কাছে বাগ মানে তো সুন্দরবন, তাই না?

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে সরকারের বিভিন্ন বিভাগের সচিবদের সঙ্গে দ্বিতীয় উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিনি অর্থনীতি, বাণিজ্য ও শিল্প এবং প্রযুক্তি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রক ও বিভাগগুলির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করেছেন। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। কর্মী, জন অভিযোগ ও পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বিলটি সভায় পেশ করেন। মাওবাদী দমন অভিযানে ঝাড়খণ্ডে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। শীর্ষ মাও নেতা ও পলিট ব্যুরো সদস্য মিসির বেশরাকে ধানবাদ গিরিডিহ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সন্ধান দিতে পারলে এর আগে 1 কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল। এখন থেকে সব দপ্তরে নিয়মিত অডিটের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল মিলনমেলায় অর্থ, সমবায়, পঞ্চায়েত এবং পুর নগরোন্নয়ন দপ্তরের অডিটরকে নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক দপ্তরকেই এজন্য নিয়মিত ক্যালেন্ডার করে ইন্টারনাল অডিট করতে হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ওভাল অফিসে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা ডেভিড জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক দুটি ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে। মনেস্ট্রি ইন্টারন্যাশনাল পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর প্রাণঘাতী বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পাক প্রশাসনের প্রতি যোগাযোগ ব্যবস্থা পুনর্বহাল ও ওই অঞ্চলের সংবাদ মাধ্যম ও নিরপেক্ষ পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রুপো জিতেছেন তিনি। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আজ আপনার সঙ্গে আমি অরুণিমা। বৃষ্টির সকাল আর প্রথম চায়ের কাপ, আমি আর আপনি এবার আড্ডা জমে যাক। ফিরছি একটু পরে, সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, রেখে গেলাম আপনার জন্য রূপঙ্করের গাওয়া ঝিরি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: খুললাম দিনের ডায়েরি 107 FM রেনবো, নমস্কার কলকাতায় আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর দিনের ডায়েরি খুলে শুরুতেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে বাঘেদের দিন। না, আপনাকে বাঘের ব্রেকফাস্ট হতে বলছি না, যেটা বলছি সেটা হচ্ছে আজকে পৃথিবী জুড়ে বাঘেদের দিন, মানে ইন্টারন্যাশনাল টাইগার ডে। কী করবেন দিনটা সেলিব্রেট করার জন্য? বাঘের সিনেমা দেখতে পারেন, কিংবা যদি বৃষ্টি কম থাকে তাহলে বাড়ির ছোটদের নিয়ে বিকেলের দিকে টুক করে একটু জুতে ঘুরে আসতে পারেন। বাঘের সঙ্গে দেখা করিয়ে দিলেন, বাঘেদের দিন বলে কথা আজ। আর আজ মেয়েদের বলছি লিপস্টিক পরুন, কিনুন, কারণ আজ লিপস্টিক ডে। আর ছেলেদের বলছি ছোট্ট একটা ডেটে যান, গার্লফ্রেন্ডকে দিন লিপস্টিক, আর দুজনে খান চিকেন উইংস, কারণ আজ চিকেন উইংস ডেও। তো দিনটাকে কিভাবে সেলিব্রেট করবেন সেটার প্ল্যান তো মোটামুটি করে দিলাম। তাহলে এবার বন্ধ করি দিনের ডায়েরি। দিনের ডায়েরি বন্ধ করার পর শাহনাজ শ্রেয়া ঘোষালের ডুয়েট রিমঝিমে ধারাতে প্রেমের কাহিনী থেকে এই গানটা আসতে চলেছে আপনার জন্য 107 FM রেইনবো। আমি অরুণিমা ফিরছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল,
3: হাওয়া অফিসের হালচাল 107 FM রেইনবো এ নমস্কার কলকাতায় আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর এবার জানাবো আপনাকে হাওয়া অফিসের হালচাল। হাওয়া অফিসের হালচাল জানাতে গিয়ে প্রথমেই একটা সতর্ক বার্তা সেটা জানিয়ে দিই প্রথমেই, সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর কোথায় হতে পারে না, কলকাতা শহরে নয়, সেটা হচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে বেশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাজেই যারা বাইরে রয়েছেন তারা এই সময়টা চেষ্টা করবেন নিরাপদ জায়গায় চলে যেতে।

0: আর এইবার হাওয়া অফিসের হালচালে জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টায় কী হতে চলেছে। আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাস যেটা বলছে, সকালে মেঘলা আকাশই থাকবে আর হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, আর সর্বনিম্ন ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94%, সর্বনিম্ন 76%। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে 4.7 মিলিমিটার। এবার আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে সতর্ক বার্তা। সেটা হচ্ছে ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে প্রচণ্ড হাওয়া বইতে পারে, সেই সঙ্গে সঙ্গে ঝোড়ো বাতাসের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির দাপটও বাড়তে পারে। এই যে ঝোড়ো বাতাস, এটা ঘন্টায় 65 কিলোমিটার বেগেও বইতে পারে আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে উত্তর দিকটায়, বঙ্গোপসাগরের উত্তর দিকটায় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার যেসব উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেগুলোয় আগামী 12 ঘন্টা কিন্তু এই রকম ওয়েদার থাকবে। তারপর আস্তে আস্তে যে আবহাওয়াটা সেটা আস্তে আস্তে স্বাভাবিক হবে। সেই জন্য আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা রয়েছেন তাদের আগামী 12 ঘন্টা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি আগামী 12 ঘন্টা সমুদ্রে না নামতে। জানিয়ে দিলাম হাওয়া অফিসের হালচাল।
1: হাওয়া অফিসের হালচাল, হালচাল
0: হাওয়া অফিসের হালচালের পর আপনার জন্য আসতে চলেছে একটা ভীষণ মিষ্টি গান, রাহাত ফতে আলী খান আর মহালক্ষ্মী আয়ারের গাওয়া বোল না হালকে হালকে, ফ্রম দ্য মুভি ঝুম বরাবর ঝুম, ওনলি অন 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর। গানের পর আপনারা শুনবেন খেলার আপডেট, আর আপডেটের পর ফিরছি আপনার কাছে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শহরের ইতিকথা,
4: শহরের ইতিকথা। আমাদের এই কলকাতা শহরের মধ্যেই লুকিয়ে আছে আরেকটা কলকাতা, সেই কলকাতাকেই খুঁজে বার করি নমস্কার কলকাতার শহরের ইতিকথায়। আজ রয়েছি আপনার সঙ্গে আমি অরুণিমা, আর শহরের ইতিকথায় যে জায়গাটার কথা বলবো সেটা কিন্তু আমাদের স্টুডিওর একদম পাশে, ইডেন গার্ডেন, মানে ইডেন উদ্যান যাকে বলা হয়। সেই উদ্যানটা আনুমানিক 1840 শতকে এই ইডেন গার্ডেন তৈরি হয়েছিল, আর এই যে উদ্যানটার নামকরণ করা হয় এমিলি ইডেন আর ফ্যানি ইডেনের নাম অনুসারে। তারা ছিলেন সেই সময়কার গভর্নর জেনারেল জর্জ ইডেনের দুই বোন, আর তাদের উদ্যোগে আর আগ্রহে এই উদ্যানে সৌন্দর্যায়ন হয়েছিল। কারণ ইংল্যান্ডের বিভিন্ন জায়গায়, বিশেষ করে লন্ডনে, বড় বড় এরকম গার্ডেন ছিল যেখানে ইউরোপিয়ানরা বিকেলবেলা ঘুরতে বেরোতেন বা হাঁটতে বেরোতেন, সেই ভাবনার থেকেই আর কি। তো ব্রিটিশ আমলে ইডেন উদ্যান ছিল ইউরোপীয় কলকাতার অভিজাত সমাজের অবকাশ যাপন আর বিনোদনের অন্যতম একটা কেন্দ্র। বিরাট সবুজ লন, পুরনো বড় বড় গাছ, ফুলের বাগান আর হাঁটার পথ, এই যে গার্ডেনটা সেটাকে খুব সুন্দর করে তুলেছে। আর এখানে সুন্দর একটা পুকুর মতো রয়েছে যেখানে একসময় নৌকোবিহারও করা হতো, আর একটা বার্মিজ শৈলীর প্যাগোডা আছে যা 19 শতাব্দীতে কলকাতাতে আনা হয়েছিল। আজও ইডেন উদ্যান কলকাতার অন্যতম জনপ্রিয় বিনোদন ও ভ্রমণ স্থল। সকালের হাঁটা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং খানিকটা সময় কাটানোর জন্য ইডেন উদ্যানে অনেকেই আসেন। আর এই ইডেন উদ্যানের পাশেই ঐতিহাসিক ইডেন গার্ডেনস ক্রিকেট স্টেডিয়াম, যার নামও এসেছে কিন্তু এই ইডেন গার্ডেন থেকেই।
3: শহরের ইতিকথা,
4: শহরের ইতিকথার পর আমি অরুণিমা আপনাকে শোনাতে চলেছি পরপর তিনটে গান, তিন একে তিন গানের হ্যাট্রিকে। প্রথম গান ইমন চক্রবর্তীর গাওয়া মনের মতো পাগল পেলাম না, তারপরের গান দুর্নিবাস সাহার কণ্ঠে সাত জন্মের পরিচয়, আর একেবারে শেষের গান আখের তুমে আনা হ্যায় অমিত মিশ্রার কণ্ঠে। পরপর তিনটে গান শুনুন, পরের ঘন্টায় ফিরে আসছি আবার নমস্কার কলকাতার পরের ঘন্টা নিয়ে খবরের পর। শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: FM Rainbow Team.

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ

0: আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। কর্মী জন অভিযোগ ও পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় পেশ করেন। মাওবাদী দমন অভিযানে ঝাড়খণ্ড বড় সাফল্য পেয়েছে। শীর্ষ মাও নেতা ও পলিটব্যুরো সদস্য মিশির বেসরাকে ধানবাদ গিরিডিহ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সন্ধান দিতে পারলে 1 কোটি টাকার পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। গতকাল শিবসাগর জেলায় আরও 7 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে ধীরে ধীরে এখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজোর আগেই রাজ্যজুড়ে বেহাল রাস্তা সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। গতকাল নবান্ন সভাগৃহে সব দপ্তরের সচিবদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি রাজ্যের সর্বত্র খারাপ রাস্তা 10ই অক্টোবরের আগে মেরামত করার নির্দেশ দিয়েছেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে রাষ্ট্রীয় দমনপীড়নের ঘটনায় গত 2 দিনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 30 এবং আরও অনেকে আহত হয়েছেন। আজ শ্রীগুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজা অর্চনা চলেছে। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমাতিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে ধর্মপ্রাণ মানুষেরা এই দিনেই নিজ নিজ গুরু পূজন করে থাকেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। বর্ণ পরিচয়ের স্রষ্টা, নারী শিক্ষার প্রবর্তক, গদ্য সাহিত্যের মূল প্রবক্তা, সমাজ সংস্কারক, বাংলা নবজাগরণের পুরোধা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস রাজ্যজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হবে। গ্লাসগো কমনওয়েলথ গেমসের ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। পুরুষদের 10,000 মিটার দৌড়ের প্রতিযোগিতায় তিনি রূপ জিতেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরে খবর সকাল 9টায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: সকাল সকাল কানে মন্ত্র দিতে চলে এসেছি। সময় এখন 8:07, 107 FM রেনবো। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আমি না আজকাল একদম মানে প্রেমের মন্ত্র আর দিই না, তার কারণ এখন পুরো ব্যাপারটা এমন ঘেঁটে ঘ হয়ে গেছে না, কোথায় যে রিলেশনশিপ, কোথায় যে সিচুয়েশনশিপ, কোনটা কী, সব গুলিয়ে যাচ্ছে আর কি। যাই হোক, কিছু সিরিয়াস ছেলেমেয়ে তো আছেই যারা একটা পিওর হার্ট নিয়ে একেবারে সিনেমায় দেখা প্রেমের মতো প্রেম করতে চায় আর তারপর ধাক্কা খায়। তো তাদের জন্যই বলছি যে যদি তোমার সঙ্গে বা আপনার সঙ্গে কারো না কারোর আলাপ হয়ে থাকে, অনলাইনেই আজকাল আলাপ হয় বেশি, সামনাসামনি তো লোকে কথা বলে না, পাশাপাশি ঘরে থাকলেও লোকে মেসেজ করে বা ফোন করে, এই রকম অবস্থা। যাই হোক, অনলাইনে যার সঙ্গে আলাপ হয়েছে সে যখন দেখবে যে প্রথম সে প্রচণ্ড এফোর্ট দিচ্ছে রিলেশনশিপটায়, ভীষণভাবে সময় দিচ্ছে, সারাদিন মেসেজ করছে, তারপরে হঠাৎ করে সে বেপাত্তা, সে আর অনলাইন হচ্ছে না, সে অফলাইন, তাকে ফোন করেও পাওয়া যাচ্ছে না, তারপরে আবার দিন চার পাঁচেক পর সে আবার অনলাইন, আবার একই রকম আবেগ ইত্যাদি, তখন তো মানে চমকে গিয়ে ধমকে যে দেবেন সেই সাহসটাও নেই। তার কারণ হচ্ছে ধমকে দিলে যদি চলে যায়, কারণ সে ইতিমধ্যে তার নিজের জায়গাটা স্ট্রং করে ফেলেছে, আপনি তাকে মিস করেছেন বেশ কয়েকটা দিন ধরে এবং সেটা বুঝিয়েও দিয়েছেন, রাগ করেছেন, ঝগড়া করেছেন, তারপরে আবার সরি বলেছেন, এসব হয়েছে আর কি। তো উল্টো দিকের মানুষটা দেখবেন মোটামুটি নিরুত্তাপ, আপনার রাগেও নিরুত্তাপ, আপনার আবেগেও নিরুত্তাপ, শুধু বলছে যে ছেলে মানুষ কেন করছো, আমি তো আছি, এই আমি আছি, এই ভেবে গোটা একটা বছরও কেটে যেতে পারে। সে কিন্তু আপনাকে এই রকমভাবেই কখনো খুব আনন্দে রাখবে আর কখনো খুব দুঃখে রাখবে। তারপরে যখন দেখা করতে যাবেন, দেখা করার পরে সে হয়তো সেরকম ইন্টারেস্টিং কোনো মানুষ নয় আর কি, মানে না দেখতে না বাকি সব কিছুতে আর কি, কিন্তু আপনার তাকে মনে হবে পৃথিবীর সেরা ইন্টারেস্টিং মানুষ, কারণ সে সেই ডিম্যান্ডটা তৈরি করে দিয়েছে। এগুলো না মাইন্ড গেম, এগুলো শুরুতেই যে করবে তাকে তক্ষুনি একদম বয়াকা দ করে দিন। তার কারণ হচ্ছে এই ধরনের মানুষ সারা জীবন কিন্তু আপনাকে ঠিক এইভাবেই আপনার মনটা নিয়ে খেলা করবে, আপনাকে নাচিয়ে যাবে আর আপনি এর পেছন পেছন দৌড়ে যাবেন। আপনি কখনো বুঝতেই পারবেন না যে আপনার এত আবেগ, এত ভালোবাসা সে যোগ্য কিনা, আপনার মাথা কাজ করবে না। তো আপনার মনে হবে এ কি আমাকে পাত্তা দিচ্ছে না, আমার সাথে কথা বলছে না, এ কি আমার সময় দিচ্ছে।

যাচ্ছে না, এই সব করে করে দিন নষ্ট হবে, ক্যারিয়ারের ক্ষতি হবে, পড়াশুনোর ক্ষতি হবে, সব হবে, বাবা মার সাথে রিলেশন খারাপ হবে, বন্ধুদের সঙ্গে ঝগড়া হবে। কিন্তু সবার আগে এমন একজন মানুষকে খোঁজা উচিত যে অনেস্ট, যার ফিলিংসটা একদম ঠিকঠাক, যে যতদিন রিলেশনশিপ রাখতে চায় একদম ট্রু রিলেশনশিপ রাখবে, আর যখন চায় না সে খুব সুন্দরভাবে বুঝিয়ে সুঝিয়ে টাটা বাই বাই বলবে বা

0: হলে শুরুতেই কিন্তু বুঝে যান যে এ কিন্তু আপনার মন নিয়ে খেলা শুরু করেছে, মাইন্ড গেম খেলছে। তো এটার ফাঁদে একদম পা দেবেন না। সারা পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, ঠিক আপনার মনের মতো মানুষ আপনি ঠিক খুঁজে পেয়ে যাবেন। একজন জীবন থেকে সরে গেল মানে তার মানে এই নয় যে সারা জীবনটা নষ্ট হয়ে গেল, তাই না? সকাল সকাল জ্ঞান দিয়ে দিয়েছি, মন্তর বলে দিয়েছি, এবার মন্তর কাজে লাগান, কারণ আপনার তো বুদ্ধি আছে, বুদ্ধিটাকে খাটান। আর এখন যে গানটা আসছে সেটা তিমির বিশ্বাসের গাওয়া নির্জন যমুনার কূলে। শুনুন গানটা, আমি অরুণিমা ফিরছি গানের পর।
1: Morning Montreux!
2: Morning Montreux!

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় অনেকটা এগিয়ে গিয়েছে, 8:16 হয়ে গিয়েছে। এবার আপনাকে জানাবো একটা জিনিস, সেটা হচ্ছে যে প্লাস্টিকের যে ব্যবহারটা, সেটা তো আস্তে আস্তে পৃথিবী জুড়েই বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু এর প্লাস্টিকের বদলে আমরা কি ব্যবহার করতে পারি, অনেক কিছুই চেষ্টা হচ্ছে। কাগজের প্যাকেট ট্যাকেট, কিন্তু বৃষ্টি লাগলে সেই সব কাগজের প্যাকেট ছিঁড়ে যায়। তো প্লাস্টিক ও কৃত্রিম তন্তুর বিকল্প হিসেবে গুরবা বেত খোঁজ দিয়েছেন বাঙালি বিজ্ঞানীরাই। প্রকৃতির নতুন বিষয় গুরবা বেত, প্লাস্টিক ও কৃত্রিম তন্তুর বিকল্প হিসেবে বিশ্বজুড়ে সবুজ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন বাঙালি তথা ভারতীয় বিজ্ঞানীদের। প্রকৃতির নতুন বিষয় এই গুরবা বেত। আর এই গুরবা বেত যেটা, সেটা কিন্তু প্রাকৃতিক তন্তু, আর এটার মধ্যে কিন্তু ওই ব্যাপারটা আছে যে এটায় ঝট করে নষ্ট হয়ে যাবে না, ছিঁড়ে যাবে না, এই ব্যাপারটা এই গুরবা বেতের মধ্যে রয়েছে। আর পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যৌথ এই গবেষণায় গুরবা বেত থেকে প্রাপ্ত প্রাকৃতিক তন্তুকে ভবিষ্যতের পরিবেশ বান্ধব শিল্প উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এই যে গবেষণাটা, এটা কিন্তু বিশ্ববিখ্যাত একটা পত্রিকাতেও এর স্থান হয়েছে। আর গুরবা বেত হচ্ছে গুরবা গাছ, এটা ক্যালামাস বা বেত জাতীয় উদ্ভিদ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন বনাঞ্চলে এর দেখা মেলে। বহু বছর ধরেই আসবাবপত্র, হস্তশিল্প, গৃহস্থালির কাজে এটা ব্যবহৃত হয়ে আসছে। তবে এর তন্তুর বৈজ্ঞানিক ও শিল্পগত সম্ভাবনা এতদিন কারুর জানা ছিল না। তো পরিবেশের স্বার্থে প্রাকৃতিক ও নবায়নযোগ্য যে তন্তুর ব্যবহার বাড়াতেই হবে, সেই জন্য কিন্তু গুরবা বেতের চাহিদা আস্তে আস্তে বাড়ছে। এটা খুব ভালো ব্যাপার। আর এটা জেনে, জানতে পেরে আমাদের ভীষণ আনন্দ হলো যে বাঙালি এবং ভারতীয় বৈজ্ঞানিকরাই এটার ব্যবহার আবিষ্কার করে ফেলেছেন। এবার আপনাকে জানাই, আজকে তো লিপস্টিক ডেও, পৃথিবীর অনেক দেশেই আজ লিপস্টিক ডে। তো লিপস্টিক নিয়ে না কিছু গল্প সবার জীবনে থাকে, মানে সে ছেলে হোক মেয়ে হোক, মেয়েদের তো থাকেই প্রথম লিপস্টিক। প্রথম লিপস্টিক নিয়ে যে গল্পটা রয়েছে আপনার মনে, ছেলেদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যাদের দিদি আছে, তারা দিদি বা মায়ের লিপস্টিক চুরি করে ছোটোবেলায় কখনো না কখনো পরেছে। এছাড়াও দিদিরা থাকলে তো চুলটুল বেঁধে লিপস্টিক কাজল পরিয়েই দেয় ভাইদের। তাছাড়াও আরও অনেক গল্প আছে লিপস্টিক নিয়ে। প্রথম কাউকে লিপস্টিক কিনে গিফট করেছিলেন কি, বা মেয়েদেরকে বলছি, মেয়েদের তো অদ্ভুত একটা আবেগ জড়িয়ে থাকে লিপস্টিকের সাথে। তো সেই প্রথম লিপস্টিক নিয়ে জানান 9903653992 এই নাম্বারে মেসেজ করে। আর এখন আমাদের প্রিয় নীল, নীলায়ন চ্যাটার্জির গাওয়া মন মানে না টাইটেল ট্র্যাক, শুনুন 107 FM রেইনবোয়ে।
3: তুমি ভালোবেসেছিলে তাই দূরে চলে যাবে, আমি ভালোবেসে যাব তাই থাকবো দাঁড়িয়ে, সব হারিয়েও

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 8:25। মেসেজ আসা শুরু করে দিয়েছে। প্রথম মেসেজ সৌভিক সরকার ফ্রম কসবা হালতু, লিখেছে সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে জিম কর্বেটকে নিয়ে অনেক কিছু জানলাম, তার মা জেন মেরি জেন কর্বেটকে নিয়েও অনেক কিছু জানলাম, আর মর্নিং মন্ত্র ছিল অসাধারণ, যে কোনো সম্পর্কের জন্য একটা সাবধান বাণী। থ্যাংক ইউ। টপিকে বলি, ছোটোবেলায় একবার দেখি মা বিয়ে বাড়িতে যাবে, সাজুগুজু করছে আর লিপস্টিক লাগাচ্ছে। আমি দেখছিলাম আর আমি ভাবলাম আমি লাগাই, আমি দিলাম লাগিয়ে, ব্যাস মা ঘরে এসে দেখে হেসে ফেললো, তারপর বলে আরে পাগল এটা মেয়েদের জন্য, এই বলে মুছিয়ে দেয়। আমি কেঁদে একেবারে একশেষ, পরে সব বোঝানো হয়, তারপর শান্ত হই। সৌভিক সরকার প্রম কসবা হালতু। এটা কিন্তু খুব সত্যি কথা, ছোটোবেলায় বাচ্চা ছেলেদেরও ভীষণ লোভ হয় মাকে লিপস্টিক লাগাতে দেখলে, নিজে লিপস্টিক লাগানোর জন্য, কিন্তু তখনই তারা বুঝে যায় যে এটা তাদের জন্য নয়। এর পরের মেসেজ পাঠিয়েছে উৎপল মাইতি বেহালা থেকে, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ শুনলাম জিম কর্বেটের মা মেরি জেন কর্বেটকে নিয়ে অনুষ্ঠান, খুব ভালো হয়েছে, সাথে নৈনিতালের অনেক কথা, সাথে জিম কর্বেট ন্যাশনাল পার্ক নিয়ে স্মার্ট ভোরাই বেশ উপভোগ করলাম। থ্যাংক ইউ। আজ মন্ত্রটা তারিফ করার মতো, অনলাইনে নানান রকম গার্মেন্টস ফুড এসব কেনাকাটি ভালো, কিন্তু অনলাইনে প্রেম ওরে বাবা, অন্ধকার ঘরে জিনিস খোঁজার মতো পরিস্থিতি হওয়ার মতো। তবে আমার ভাগ্য ভালো, FB থেকেই এমন বন্ধু পেয়েছি ভোলার মতো নয়, অসময়ে এমনভাবে পাশে দাঁড়িয়েছিল, নামটা আজ থাক। লিপস্টিক নিয়ে কী আর বলবো, আমি একজন বান্ধবীর বার্থডেতে এমনই একটা রঙের লিপস্টিক গিফট করেছিলাম, ও ওই কালার ছাড়া আর কোনো রং ইউজই করে না, ডিপ কফি কালার, আজও আমাকে আর লিপস্টিককে ভুলতে পারেনি। কি করেছো উৎপল, ডিপ কফি কালারের লিপস্টিক দিয়ে। এর পরের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, গুড মর্নিং দিদি, মর্নিং মন্ত্র দারুণ। একবার একটা প্রতিযোগিতা হচ্ছিল, যে যেমন খুশি সাজো প্রতিযোগিতা, আমরা কয়েকজন মিলে এক বন্ধুকে সাজিয়ে দিই, তখন লিপস্টিক খুব কাজে এসেছিল। আর এর পরের মেসেজ সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, ভেরি নাইস টপিক, আমি আমার গার্লফ্রেন্ডকে চকলেট কালারের লিপস্টিক দিয়ে প্রপোজ করেছিলাম গান মিলান দিতে, উনি একটা গান শুনতে চেয়েছেন, সেটা চেষ্টা করবো শোনানোর। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে এই মেসেজ পাঠিয়েছিল। অনেকগুলো মেসেজ পড়ে ফেলেছি, এবার দেখি, প্রচুর মেসেজ এসেছে আসলে, অনেক সময় এটা হয় যে মানে সব মেসেজ পড়তে পারি না, সেই জন্য কিন্তু আমি ক্ষমাও চেনি, আর চেষ্টা করি যে পরে যেদিন আসি সেদিন সেই মেসেজগুলো পড়ে দেবার। এর পরের মেসেজ যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে দেবাত্র চক্রবর্তী, দেবাত্র মেসেজ করেছে ডোমজুর হাওড়া থেকে, লিখেছে যে আমি ছোটোবেলায় প্রায়ই আমার দুই দিদি বাড়িতে না থাকলে ওদের লিপস্টিক কাজল সব মেখে বসে থাকতাম, একদিন মা দেখে ফেলার পর খুব বকেছিল, তারপর থেকে আর মাখি না। এরপরের মেসেজ মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে, শুভ সকাল, অদ্ভুত একটা বিষয় দিলেন আজ, লিপস্টিক কথা। একবার আমি আমার গিন্নির জন্য লিপস্টিক কিনতে গিয়েছিলাম, কিন্তু গিন্নি বেজায় চটে যায়, বলে আমার প্রয়োজন হবে না, কারণ আমি ঠোঁটে রং করে সংসাজতে চাই না। এই কথাটা আমার খুব ভালো লেগেছিল, মাধাই দাস বহরু ঘোষপাড়া, খরচা বেঁচে গিয়েছিল, ভালো তো লাগবেই। তো যারা মেসেজ করতে চান তারা করে ফেলুন, তার কারণ এখন একটা ছোট্ট ব্রেক, আর ব্রেকের ওপারে আপনার জন্য আসতে চলেছে যে গানটা, সেটা গান মিলান্তিতে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন গোপাল সিনহা বসুনগর থেকে, বোঝাবো কী করে। অরিজিৎ সিং আর অন্বেষার গাওয়া। তাহলে এখন ছোট একটা ব্রেক নেব, আর ব্রেকের ওপারে আপনার জন্য রয়েছে গান, শুনতে থাকুন নমস্কার কলকাতা।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
4: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
3: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। টপিক তো বলেই দিয়েছি লিপস্টিক নিয়ে, লিপস্টিক ডে। আর সেই সঙ্গে সঙ্গে কাল সন্ধে 6:19 যে পূর্ণিমাটা শুরু হয়েছে সেটা কিন্তু গুরু পূর্ণিমা, এখনও রয়েছে সেই পূর্ণিমা। কাজেই নিজের গুরুকে যদি কোনো গান ডেডিকেট করতে চান, ডেডিকেট করতেই পারেন। যেমন সৌভিক সরকার হালতু থেকে তার সমস্ত গুরুদের উদ্দেশ্যে গান মিলান্তিতে যে গানটা আমাকে শোনাতে বলেছে সেটা এই আমার গুরু দক্ষিণা আজকের দিনের জন্যই বিশেষভাবে কিশোর কুমারের কণ্ঠে। তাহলে সেই গানটা শুনুন, ফিরছি গানের পর আপনার সঙ্গে 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি, শুনতে থাকুন
3: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা,
3: ফুড ফান্ডা 107 FM রেনবোয়ে। নমস্কার কলকাতায়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর ফুড ফান্ডায় না খুব ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি বলবো। তার কারণ হচ্ছে যে এখন বৃষ্টি, চারিদিকে লোকের ভীষণ শরীর খারাপ হচ্ছে, সর্দি কাশি জ্বর পেটের অসুখ। সেই জন্য এমন একটা ব্রেকফাস্ট রেসিপি বলবো যেটা বানানো ভীষণ সোজা, সেই সঙ্গে সঙ্গে শরীরও ভালো রাখবে। এটা হচ্ছে ওটস পরিজ। ওটস পরিজ বানানোর জন্য কী লাগবে? দুজনের জন্য রোল্ড ওটস লাগবে এক কাপ, দুধ দু কাপ বা এক কাপ দুধ এক কাপ জলও নিতে পারেন, নুন লাগবে এক চিমটি, মধু বা চিনি এক থেকে দুই টেবিল স্পুন। এবার সাজানোর জন্য এটা ঐচ্ছিক, আপনি যদি চান সাজাতে পারেন, কলা আপেল বা বেরি, কিসমিস বা খেজুর কুচি, আর কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট এগুলোকে সরু সরু করে কেটে দিতে পারেন। এছাড়াও দারচিনি গুঁড়ো, চিয়াসিড বা ফ্ল্যাক্সিড। এই হলো সাজানোর ব্যাপার। এবার কী করে বানাবেন বলি, একটা সসপ্যানে দুধ, শুধু দুধও দিতে পারেন আর দুধ আর জল মিশিয়েও দিতে পারেন, গরম করুন। ওটস আর এক চিমটি নুন ওর মধ্যে দিন, মাঝারি আঁচে 5-7 মিনিট নাড়তে নাড়তে রান্না করুন, যতক্ষণ না ঘন হয়ে আসে। এবার ওভেন থেকে নামিয়ে মধু বা চিনি মিশিয়ে দিন, ওপরে ফল বাদাম আর ওই সিনেমন পাউডার যেটা পাওয়া যায় ওটা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। এটা যে খুব একটা সাংঘাতিক সুন্দর ব্রেকফাস্ট, খেতে খুব ভালো সেই রকম কিছু না, খানিকটা আমাদের পায়েসের মতোই লাগবে, তবে ওটসের পায়েস যেরকম হয় আর কি, চিড়ের পায়েস মতো মন্দ নয় খেতে। সবচেয়ে বড় কথা এটা শরীরটাকে ভালো রাখে। এই যে একটা সময় চলছে, এই সময় শরীর ভালো রাখাটা খুব জরুরি। তো আপনাকে ফুড ফান্ডা দিয়ে ফেললাম।
2: ফুড ফান্ডা,
3: আর ফুড ফান্ডার পর গান মিলান্তিতে এবার যার পছন্দের গান শোনাবো, সে হচ্ছে সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট থেকে। সোমনাথ ঘোষ শুনতে চেয়েছে চিরদিনই তুমি যে আমার থেকে জুন ব্যানার্জির গাওয়া ঝিরি ঝিরি। আপনিও যদি টপিকে মেসেজ করতে চান বা কোনো গানের রিকোয়েস্ট করতে চান গান মিলান্তিতে, 9903653992 হচ্ছে আপনার নাম্বার, চটপট জানিয়ে দিন।
2: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

107 FM রেনবোয় শুনছেন, নমস্কার কলকাতা, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজ কি আপনার জন্মদিন? তাহলে কি আপনি জানেন আপনি কার কার সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন, সেই সঙ্গে সঙ্গে সুপ্রসিদ্ধ ভজন গায়ক অনুপ জলোটার সঙ্গেও আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন। আজ যাদের জন্মদিন সবাইকে 107 FM রেনবোর তরফ থেকে জানাই হ্যাপি বার্থডে। এইবার আজ গুরু পূর্ণিমা, আমার গুরুদেব আমাকে দীক্ষা দিয়েছেন, এটা লিখেছেন লালমোহন।

0: বৌবাজি জালালসি বৌবাজার হাওড়া থেকে, উনি অনুপ জালোটার আজ জন্মদিন, তাই অনুপ জালোটার কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন গান মিলান্তিতে, সেই গানটাই এবার আপনার জন্য।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে সঞ্জু বাবা মানে সঞ্জয় দত্তের জন্মদিনে অনেকেই উইশ করেছেন আমাকে। প্রতাপ মাইতি বেহালা শখের বাজার থেকে উইশ করেছেন, এছাড়াও সঞ্জয় চক্রবর্তী উনি লিখেছেন, আমার বাবা আমার নাম সঞ্জয় রেখেছিলেন, সঞ্জয় দত্তের ফ্যান তাই মধ্যমগ্রাম থেকে উনি মেসেজটা করেছেন। আর রকি সিনেমা দেখার পর তাই প্লিজ রকি সিনেমার একটা গান গান মিলান্তিতে শুনিয়ে দেবেন, নিশ্চয়ই শুনিয়ে দেব। এছাড়াও আরও অনেক মেসেজ রয়েছে, নামগুলো বলে দিচ্ছি। কৃষ্ণা দত্ত উনি মেসেজ করেছেন পুরুলিয়া থেকে, আর এছাড়াও দমকল থেকে মেসেজ করেছে সুনয়না চক্রবর্তী। তো এতজনের মেসেজ এবং সঞ্জয় দত্তের জন্মদিনে আজকে অবশ্যই গান মিলান্তিতে শুনিয়ে দেব ক্যা ইয়েহি প্যার হ্যায়, রকি ফিল্মের এই অসাধারণ গানটা, কিশোর কুমার আর লতা মঙ্গেশকরের ডুয়েট। আর এই গানটা শোনাতে শোনাতেই পরের ঘন্টায় এগিয়ে যাব
3: মিলান্তি, গান মিলান্তি।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রসাদ তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা পুনরায় শুরু হবে। কর্মী জন অভিযোগ ও পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি সভায় পেশ করেন। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75, গতকাল শিবসাগর জেলায় আরও 7 জন প্রাণ হারিয়েছেন। 2025-26 অর্থবর্ষে ভারতের রপ্তানির পরিমাণ রেকর্ড পরিমাণ 863.1 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে পণ্য সামগ্রীর রপ্তানি পরিমাণ হয়েছে 441.8 বিলিয়ন ডলার। অন্যদিকে পরিষেবা ক্ষেত্রে রপ্তানি পরিমাণ বেড়ে হয়েছে 421.3 বিলিয়ন মার্কিন ডলার। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ বিচরণ স্থল রক্ষা করা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র সম্মেলন থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিদ্যালয়গুলিকে আর্থিক অনুদান দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিকালে নবান্ন সংলগ্ন সভাঘর থেকে ভার্চুয়ালি রাজ্যের এইরকম 80,375টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সরকারি অনুদান তুলে দেবেন বলে প্রশাসন সূত্রের খবর। আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে এই উপলক্ষে বিশেষ পূজা অর্চনা চলছে। শাস্ত্র অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আদিগুরু বেদব্যাসের আবির্ভাবকে স্মরণ করে ধর্মপ্রাণ মানুষেরা এদিনে নিজ নিজ গুরু পূজন করে থাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসের ইতিহাস রচনা করেছেন ভারতের গুলবীর সিং। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে পুরুষদের 10,000 মিটার দৌড় প্রতিযোগিতায় রুপো জিতেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরে খবর সকাল 10টায়।
1: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর 9:07 মানে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় ঢুকে পড়েছি আমরা, শেষ ঘন্টায়। এই ঘন্টায় তো অনেক কিছু থাকে। হ্যালো ডক্টরে ডক্টর চলে আসবেন, আর কালকেই গেছে হেপাটাইটিস ডে। এই বর্ষায় তো ভীষণভাবে এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে, মানে সাধারণ জন্ডিস যেটা। এছাড়াও হেপাটাইটিস বি আছে, সি আছে। হেপাটাইটিস নিয়ে যে কোনো রকমের প্রশ্ন আপনার মনে যদি জেগে থাকে তাহলে ডক্টরকে জানাতেই পারেন। এইবার আমি যেটা জানাবো, বর্ষাকাল বলুন গ্রীষ্মকাল বলুন, কিছু মানুষের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে ঘামের গন্ধ। আমি ঘামের গন্ধের জন্য ব্রেকআপ হয়ে যেতেও দেখেছি, সাংঘাতিক ব্যাপার আর কি। তো এটা যে সব সময় গরমের জন্য বা বৃষ্টির জন্য আপনার শরীরে ঘামের গন্ধ হচ্ছে তাও নয়, আপনি প্রচণ্ড পরিষ্কার থাকছেন তবুও আপনার বডি ওডর থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কিছু জিনিস অ্যাভয়েড করলে কিন্তু গন্ধটা একটু কম হবে আর কি, মানে এটা থেকে একটু মুক্তি পেতে পারেন। রসুন, এতে সালফার যুক্ত মানে যে যৌগটা আছে সেটা রক্তে মিশে যায়, পরে ঘাম আর নিঃশ্বাসের মধ্যে দিয়ে সেই ঝাঁঝালো গন্ধ বেরোয়। কাজেই গরমকাল বা বর্ষাকালে রসুনের থেকে একটু দূরে থাকতে পারেন। কাঁচা পেঁয়াজেরও একই ব্যাপার, নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে যে মুখে গন্ধ হয় শুধু না, শরীরে ঘামেও কিন্তু গন্ধ হতে পারে। আর রেড মিট হজম ও বডি ওডরকে প্রভাবিত করে। রেড মিট না খাওয়াই ভালো, প্রচুর ওজন বাড়ে, নানান রকম রোগ টেনে নিয়ে আসে, কাজে কি দরকার। অতিরিক্ত ঝাল খাবার, আমাদের অনেকেরই ভীষণ ঝাল খাবার অভ্যেস আছে। কিছু মানুষের গায়ের আশপাশ থেকে যাবেন দেখবেন কিংবা একটা ঝাঁঝালো লঙ্কার মতো গন্ধ বেরোচ্ছে, কিছুই না, তারা এত ঝাল খায় না, লঙ্কা চিবিয়ে খায়, একদম নিজেই কাঁচা লঙ্কা হয়ে গেছে আর কি, বা ধানি লঙ্কা হয়ে গেছে। তো ঝাল খাবার বেশি খেলে কিন্তু আপনার বডি ওডোরের সমস্যা থাকবে। অ্যালকোহলও বিশেষ ধরনের একটা তীব্র গন্ধ সৃষ্টি করতে পারে শরীরে। আর ক্যাফেইনযুক্ত পানীয় বেশি খেলে, কফি বা এনার্জি ড্রিঙ্ক আপনি যদি বেশি খান, সেক্ষেত্রেও কিন্তু শরীরে একটা মানে বডি ওডোর একটু অন্যরকম হতে পারে, খারাপ হতে পারে আর কি। আর যেসব প্রক্রিয়াজাত খাবার মানে প্রিজারভেটিভ দেওয়া যেসব খাবার আমরা কিনে আনি, সেইগুলোও বেশি খেলে কিন্তু শরীরে ঘামের গন্ধ বাড়তে পারে। কাজেই নিজেকে সাফসুত্র করলেই হবে না, খাওয়া দাওয়াটাও এমন নিয়মে মেনে চলতে হবে যাতে শরীরে কোনো গন্ধ তৈরি না হয়। আমি না আমার দাদুকে দেখতাম রোজ সকালবেলা তুলসী পাতা আর চন্দন খেতেন, কোনোদিন পারফিউম লাগাননি, কিন্তু অদ্ভুত একটা চন্দন চন্দন গন্ধ দাদুর আশেপাশে গেলেই আমরা পেতাম। তো আগেকার দিনের মানুষেরা এরকম বেশ কিছু অভ্যেস রেখেছিলেন যেগুলো থেকে মানে বডি ওডোর থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় বা সুগন্ধের একটা বলয় তৈরি করা যায় নিজের আশপাশে। তো জ্ঞানটা দিয়ে দিলাম, কাজে লাগাবেন। আর এখন মন তোকে দিলাম, জুবিন গার্গের গাওয়া এই সুপারহিট গান আপনার জন্য 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়। বেশ কিছু মেসেজ রয়েছে, সেগুলো পড়ে ফেলি একটু। মৃণাল দে দত্তপুকুর থেকে মেসেজ পাঠিয়েছেন আমাকে। উনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 30 বছর হয়ে গেল, আর 30 বছর আগে যে আমার বান্ধবী ছিল তাকেই আমি বিয়ে করেছি। স্কুলে পড়ার সময়, আমাদের 11-এ পড়ার সময় আমাদের সম্পর্ক শুরু, আর প্রথম বছর পুজোয় ওকে আমি একটা লিপস্টিক দিয়েছিলাম, ও আমায় বলেছিল রেখা কালার দিতে। সেই লিপস্টিকটা ও আজও যত্ন করে রেখে দিয়েছে, এখন আর পরে না কিন্তু রেখে দিয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে, সত্যি কত স্মৃতি জড়িয়ে থাকে না। আর এর পরের মেসেজ যিনি পাঠিয়েছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন, সুপ্রভাত। স্মৃতিটাকে হাতরে আমি দেখি চারিদিক, কোনোখানে পাই না খুঁজে রঙিন লিপস্টিক। পাড়াতুতো ভাইজির ঠোঁটে লিপস্টিকের রং লাল, ওর ঠোঁটের চিহ্ন রাখাতে আমি বাড়িয়ে দিই গাল। আমার গালে ঠোঁটের চিহ্ন দেখে রসিক মানুষজনে আর নয়নে দেখে তারা হাসে মনে মনে। মিষ্টি একটা স্মৃতির কথা বলতে পারো ঠিক, আমি আর ভাইজির আদর গালে রাঙা লিপস্টিক। গুরু পূর্ণিমার শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে। আসলে আজকে একটা দিনে কতগুলো স্পেশাল ডে, আজ গুরু পূর্ণিমা, আজ ইন্টারন্যাশনাল টাইগার ডে, আজ লিপস্টিক ডে, কতগুলো দিন আজকে বলো তো। সেই জন্য আমি লিপস্টিককেই খুঁজে নিলাম, তাকে তো কেউ খুব বিশেষ একটা খুঁজে বার করে না। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, বাড়িতে রাখা লিপস্টিক ছোটরা নিয়ে নিজেদের মুখে লাগিয়ে সং সাজলে ভীষণ

0: কষ্ট হয়। এরপরে মেসেজ পাঠিয়েছে শায়রী দত্ত। শায়রী আমাকে মেসেজ করেছে বালিগঞ্জ প্লেস থেকে। শায়রী লিখেছে, দিদি আমার মেয়ের বয়স 3, আমার যত নতুন লিপস্টিক আছে সমস্তগুলো একবার করে ঠোঁটে লাগাবে, তারপর ঠিক করে বন্ধ করতে পারে না, আর লিপস্টিকগুলো ভেঙে যায়। আমার খুব মন খারাপ হয়। এটা কিন্তু আমারও হতো কয়েক বছর আগে, মানে আমার ছোট্ট মেয়ে ওরকম কাণ্ড করতো। বাচ্চাদের তো ভীষণ ইচ্ছে করে, তাই না? আর এইবার যেটা আসতে চলেছে সবার পছন্দের একটা গান, গানটা গান মিলান্তিতে শুনতে চেয়েছে আমাদের নতুন বন্ধু কৌশিক দত্ত। কৌশিক আমাকে মেসেজ করেছে গড়ফা যাদবপুর থেকে, বরবাদ ছবি থেকে পারবো না, অরিজিৎ সিং আর প্রস্মিতা পালের গাওয়া গান।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এবার একটা জিনিস আপনাকে জানাতে চলেছি আমি, ব্যবহার হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কি বলুন তো, পুরুলিয়ার সেই ছড়ডা এয়ার স্ট্রিপ। এবার সেখানে বিমানবন্দর হবে, পুরুলিয়া শহরের উপকণ্ঠে এই বিমানবন্দর তৈরি হলে রাজ্যের সপ্তম বাণিজ্যিক বিমানবন্দর হবে এটা। পুরুলিয়া শহরের উপকণ্ঠে শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে ছড়ডা এয়ার স্ট্রিপ। আর এটা অনেকবারই এটাকে ভাবা হয়েছে যে এটাকে এয়ারপোর্ট করা হবে, তবে এই প্রকল্পে এই মুহূর্তে অনেক টাকা অ্যালট করা হয়েছে। আশা করা যায় যে এবার এটা এয়ারপোর্ট হতে চলেছে। একটা জিনিস মনে করিয়ে দিই, এই এয়ার স্ট্রিপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হতো, জ্বালানি নিতে বিমানগুলো এই এয়ার স্ট্রিপে নামতো বলে জানা গিয়েছে। তো পুরুলিয়া বেড়াতে এবার ফ্লাইটে চলে যাওয়া যাবে বলুন, কিন্তু টিকিটের দামটা কত করবে সেটাই ব্যাপার। একেই বলে গাছে না উঠতেই এক কাঁদি, কত কি ভাবা শুরু করে দিয়েছি। আমার মতো আপনিও ভাবছেন নিশ্চয়ই। যাই হোক, বেশি ভেবে কাজ নেই, যখন শুরু হবে তখন আমরা দল বেঁধে একবার ফ্লাইটে করে পুরুলিয়া যাব। আর এখন যেটা করতে চলেছি, আপনাকে শোনাতে চলেছি একটা গান, আর এই গানটা আমার মনে হয় আপনার পছন্দই হবে। তার কারণ হচ্ছে যে কিছু কিছু গান আছে সবার পছন্দ হয়, কারুর খারাপ লাগে না। আর এই চারিদিক ধরে, মানে এই চারিদিকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, প্যাচ প্যাচে বৃষ্টি, তিন দিনে জামা কাপড় শুকোচ্ছে, এই সময় না একটা আলোয় ভরা গান শুনতে বড্ড ইচ্ছে করছিল। তাই অনুপম রায়ের গাওয়া আলোতে আলোতে ঢাকা আপনার জন্য 107 FM রেইনবোয়। আমি ফিরছি গানের পর, আর গানের পর যখন ফিরে আসছি তখন ডক্টর মানবেন্দ্র রায় চলে আসবেন আপনাদের মধ্যে হেপাটাইটিস নিয়ে কথা বলতে। মেসেজ পাঠানো শুরু করে দিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর,
3: হ্যালো ডক্টরে যেমন কথা দিয়েছিলাম ঠিক সেরকম ভাবেই কিন্তু আমাদের মধ্যে এই মুহূর্তে চলে এসেছেন ডক্টর মানবেন্দ্র রায়। গুড মর্নিং ডক্টর। তো কালকেই তো হেপাটাইটিস ডে গেছে,

0: সেই জন্য আমরা প্রত্যেকে জানতে চাই যে হেপাটাইটিস অনেক রকমের আছে, ঠিক কোন কোন ধরনের হেপাটাইটিস খুবই সাংঘাতিক, বি আর সি এর কথা তো আমরা জানি, তো সেক্ষেত্রে কোনো কি সিগনাল দেয় যে হেপাটাইটিস হয়েছে, বা সিগনালটা আমরা অনেক পরে পেলে অনেক ধরনের বড় ধরনের অসুখ টসুখ হয়ে যায় এসব শুনেছি, তো এই গোটা ব্যাপারটা একটু পরিষ্কার করে আমাদের জানান।
1: যেটা জলবায়িত আমাদের কমনলি হয় তো সেরেও যায়, বিআরসি হচ্ছে যেটা চট করে ছাড়তে চায় না আরকি। তো কমন সিমটম বলতে যে কোনো লিভার খারাপ হলে যেটা আমরা দেখতে পাই যে একটু ইউরিন ইয়েলোরেজ হচ্ছে, খিদে কমে গেছে, মানে জন্ডিস হতে পারে বলে মনে হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, সেটা তো একটা খুব মানে পরিষ্কার সিমটম, পেশেন্ট বুঝতেই পারে। তার বাইরেও যেটা হয় সেটা হচ্ছে অনেক হেপাটাইটিস সি মানে বি বা সি এর ক্ষেত্রে আমরা দেখি যেখানে বিলিরুবিন লেভেল চট করে প্রথমে বাড়ে না, বিলিরুবিন না বাড়লে ইউরিন হলুদ হওয়া, চোখ হলুদ হওয়া বা এগুলো ধরা পড়ে না, মানে খালি চোখে বোঝা যায় না, পেশেন্ট বুঝতে পারে না, কিন্তু হঠাৎ করে যদি খুব উইকনেস, একটা জর্জর ভাব চলছে, পেটে ব্যথা হচ্ছে, হঠাৎ খিদে কমে গেছে, এই জাতীয় কোনো সিমটমও দেখা যায়, তাহলে আমাদের দরকার হলে ডাক্তারের সাথে যোগাযোগ করে রক্ত পরীক্ষা করে দেখে নিতে হবে। বিলিরুবিন বাড়া ছাড়াও কিছু মার্কার আছে, লিভার এনজাইম আছে যেগুলো বাড়ে, তো সেগুলো যে মোর ইম্পর্টেন্ট, শুধু বিলিরুবিন বেড়ে যাওয়াটা কিন্তু অত সিগনিফিকেশন না, যদি লিভার এনজাইম গুলো না বাড়ে।
0: আচ্ছা,
1: তো ওইগুলো যখন বাড়বে তখন চট করে চোখ হলুদ বা ইউরিন না বলে চোখ হলুদ বা ইউরিন হলুদ এগুলো হয় না, ওইগুলো ডাক্তারের কাছে না আসলে পরে ধরা পড়বে না। তো যদি এই সিমটম গুলো থাকে যে অনেকদিন ধরে মনে হচ্ছে খিদে কমে গেছে, এটা পেটে ব্যথা হচ্ছে, জর্জর লাগছে, খুব দুর্বল লাগছে, ডাক্তারের সাথে যোগাযোগ করা, ডাক্তারও যদি মনে করেন তারা লিভারের টেস্ট, যেটা আমরা লিভার ফাংশন টেস্ট বলি, করে নেবে, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে যদি সত্যি সমস্যা হয় ভাইরাল মানে ইনফেকশন কিছু হেপাটাইটিস, তাহলে দেখা যাবে বিলিরুবিন অনেকটা পরে বাড়লো, ওই এনজাইম গুলো সব বেড়ে গেছে আগেই।
0: আচ্ছা,
1: তখন আমাদের সাসপেক্ট হলে আমরা মানে হেপাটাইটিস বি বা সি যা যা টেস্ট আছে আনুষঙ্গিক আরো সেগুলো তখন করে দেখে নেবো যে লিভারের কোন কারণে হচ্ছে, বা ইনফ্যাক্ট অত সিরোসিস এসব কারণেও তো হয়, তো সেগুলো কিনা মানে হেপাটাইটিস নয় বাট লিভারের অন্য কোন রোগের কারণে, যেগুলো আমরা ক্রনিক লিভার ডিজিজ বলি সিএলডি, সেসব কারণেও হতে পারে, তো সেটা ডাক্তারও টেস্ট করে বুঝবে না, সেটা সবসময় পেশেন্ট বুঝে উঠতে পারবে না।
0: আচ্ছা, হেপাটাইটিস সি তো এখন কিওর হয়ে যায় পুরো
1: না, বি আর সি এর মোটামুটি ট্রিটমেন্ট একই রকম, কিন্তু কিওর হয়ে যায় কিনা কোনো গ্যারান্টি নেই, মানে এই বি সি কোনোটাই কোনো অ্যাসিওর ট্রিটমেন্ট নেই যে একদম ছেড়ে যাবেই বলে আমি কাউকে অ্যাসিওরেন্স দিতে পারবো।
0: তবে
1: ট্রিটমেন্ট আগের থেকে এসছে, বেটার, অনেক ট্রিটমেন্ট দেয়া হচ্ছে, অনেকেই আগের থেকে কিওর রেট অনেকটাই বেশি, বাট কিছু পেশেন্ট সুস্থ আলটিমেটলি হবে না এটাও সত্যি, সেগুলোই হয়তো পরবর্তীকালে একটা সিরোসিস বা কার্সিনোমা এসব দিকে টার্ন নেয় আর কি।
0: সেটা তো এই সময়টা অনেক সময় বেড়ে যায়, বর্ষাকালে জলবাহিত রোগ বাড়ে যেহেতু, সেক্ষেত্রে তাদেরকে কিভাবে সাবধান থাকতে বলবেন?
1: সবসময় যে বাইরের জল যত কম খাওয়া যায় অ্যাভয়েড করতে পারলে ভালো হয়, জলটা ঠিকঠাক খেতে হবে, পিওর ওয়াটার খাওয়া, যাতে বাইরের থেকে জল থেকে ইনফেকশন না আসতে পারে, বা বাইরের কাটা ফল এইসব যে কোনো জিনিস আর কি, যেসব কারণে পেটের সমস্যা ইন জেনারেল সেগুলোই অ্যাভয়েড করা, বাইরের খাবার যতটা সম্ভব জল ঠিকঠাক খেলে অতটা সমস্যা হয় না আর কি, কারণ জল থেকে অনেক সময় টাইফয়েডও হয় বিয়ে থেকে, তো সেই টাইফয়েড থেকেও আবার লিভার খারাপ হতে পারে, তো অনেক লিভার তো অনেক সিস্টেমের সাথে জড়িয়ে, তো যে কোনো ইনফেকশনের একটা এফেক্ট লিভারে পড়তেই পারে, তো সবসময় যতটা হাইজিন মেনটেন করা সম্ভব হয়, খাবার দাবার হোক জল হোক, ততই ভালো থাকা সম্ভব, লিভারকে বাঁচানো সম্ভব।
0: আপনাকে অনেক ধন্যবাদ, এত ব্যস্ত সময়ের মধ্যেও বেশ খানিকটা সময় আমাদের বার করে দিলেন, আমাদের বন্ধুরা অনেক কিছু জানতে পারলো, উপকৃত হবে আপনার জন্য, খুব ভালো থাকবেন, নমস্কার।
2: হ্যালো ডক্টর।

0: তো এইবার পরপর তিনটে গান আসতে চলেছে আপনার জন্য 107 FM রেইনবো নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর তিনেকে তিন গানের হ্যাট্রিকে পরপর তিনটে গানে। প্রথম গানটা ভালোবেসে কোনো ভুল করিনি আমি, অরিন্দম আর শালমালি খোলকারের গাওয়া। এর পরের গান মোহে রং দো লাল বাজিরাও মস্তানি থেকে পণ্ডিত বিরজু মহারাজ এবং শ্রেয়া ঘোষালের গাওয়া। একেবারে শেষের গানটা ইমন চক্রবর্তীর গাওয়া কালো জলে কুচলা তোলে। তো এই তিনটে গান পরপর শুনে নিন, আমি ফিরছি তিনটে গানের পর।
1: FM রেইনবোতে তিনে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 9:51, বুঝতেই পারছেন একদম শেষ সময় চলে এসেছি। আর এই একদম শেষ সময়ে পৌঁছে যাব কোথায় বলুন তো? লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে। জেনে নেব এই মুহূর্তে রাস্তাঘাটের কী অবস্থা। আমায় তো বাড়ি ফিরতে হবে আর আপনাকেও বেরোতে হবে।

0: Online.
1: এখন অব্দি সরগোল করা যান চলাচল স্বাভাবিক আছে, আশা করি আগামী সময় স্বাভাবিক থাকবে। বড় মিটিং মিছিল উল্লেখযোগ্য আজকে শিডিউল বলার মতো আপনি ওই আপনার আজকে 3:30 সময় আছে ওই আপনার কলেজ স্ট্রিট টু শ্যামবাজার কিছু একটা ডেমোস্ট্রেশন, এছাড়া বিকেল 4:00 সময় একটা প্রোটেস্ট ডেমোস্ট্রেশন এটা আছে, এটা আপনার বেয়ালা চৌরাস্তা টু ঠাকুরপুকুর মেট্রো। আর 5:00 সময় ওই ইন্ডিয়ান মিউজিয়াম ওখান থেকে রানুসা মঞ্চ অব্দি একটা প্রশান আছে। আর উল্লেখযোগ্য বলার মতো বড় মিটিং মিছিলের খবর খবর এখন অব্দি আমাদের কাছে নেই, আশা করি আগামী সময় যান চলাচল স্বাভাবিক থাকবে। ধন্যবাদ।
2: তাহলে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, নিশ্চিন্তে বাড়ি পৌঁছে যেতে পারবো এটা আমি জানি। তবে যা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য অনেক জায়গাতে গাড়ি খুব স্লো চলে, এইটা একটা চাপের ব্যাপার। তবুও উনি যখন বললেন যে রাস্তাঘাট একদম ঠিকঠাক আছে, আশা করা যায় ঠিকভাবে বাড়ি পৌঁছে যাব। আর এখন যেটা শোনাতে চলেছি আপনাকে, আজকে তো একটা বিশেষ দিন, আজ গুরু পূর্ণিমা। তো শেষ গান যেটা রেখেছি আপনার জন্য সেটা শিলাজিতের গাওয়া গুরু কি উপায় বলো না। আর বেশ কিছু মেসেজ এখনও রয়েছে, আমি জানি না সেই মেসেজগুলো আমি পড়তে পারলাম না। এই মেসেজটা পাঠিয়েছিল আমাকে নদিয়া শান্তিপুর থেকে বাবুল, আরেকটা মেসেজ পাঠিয়েছে দেবাংশ, মেসেজ পাঠিয়েছে শিউলি দাস বাওয়ালি থেকে, এই আর কি। তো এছাড়াও আর বেশ কিছু মেসেজ এসছে। অর্ণব মেসেজ পাঠিয়েছে, আনন্দী মেসেজ পাঠিয়েছে, অসংখ্য মেসেজ এসছে, সবারটা তো পড়া সম্ভব হয়নি, যাদেরটা পড়তে পারলাম না আমি কথা দিচ্ছি পরশুদিন সকালে আবার জ্বালাতে আসবো, ঘুম ভাঙাতে আসবো, প্রচুর বকবক করতে আসবো, পরশুদিন সকালে নিশ্চয়ই পড়ে দেব। আমি অরুণিমা আজকের মতো চললাম, আর যেতে যেতে রেখে গেলাম আপনার জন্য গুরু কি উপায় বলো না। 107 FM রেইনবো শুনতে থাকুন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। 2025-26 অর্থবর্ষে ভারতের রপ্তানির পরিমাণ রেকর্ড 863.1 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে পণ্য সামগ্রী রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 441.8 বিলিয়ন ডলারে। অন্যদিকে পরিষেবা ক্ষেত্রে রপ্তানির পরিমাণ বেড়ে হয়েছে 421.3 বিলিয়ন মার্কিন ডলার। দিল্লি সরকার দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ বিচরণ স্থল রক্ষা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র সম্মেলন থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শ্রী গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজা অর্চনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ গুরু পূর্ণিমার উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কেবল জ্ঞানদানই নয়, একজন গুরু তার শিষ্যদের মধ্যে ইতিবাচক

বাচক শক্তি সঞ্চার করেন এবং মহৎচিন্তা ও সৎ মূল্যবোধের মাধ্যমে তাদের গড়ে তোলেন। বিজেপি সমাজ সংস্কারক ও ভক্তি আন্দোলনের সাধক গুরু রবিদাসের 650তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি ও 7 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে। সন্ধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসীর শ্রীর গোবর্ধনপুরে সন্ত রবিদাসের জন্মস্থানে অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিদ্যালয়গুলিকে আর্থিক অনুদান দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিকেলে নবান্ন সংলগ্ন সভাগার থেকে ভার্চুয়ালি রাজ্যের এই প্রথম 80,375টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সরকারি অনুদান তুলে দেবেন বলে খবর। এই মুহূর্তে খবর এই পর্যন্তই, পরে খবর সকাল 11টায়।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। 2025-26 অর্থবর্ষে ভারতের রপ্তানির পরিমাণ রেকর্ড 863.1 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, পণ্য সামগ্রী রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 441.8 বিলিয়ন ডলারে। অন্যদিকে পরিষেবা ক্ষেত্রে রপ্তানির পরিমাণ বেড়ে হয়েছে 421.3 বিলিয়ন মার্কিন ডলার। দিল্লি সরকার দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদন দিয়েছে। মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে রাজ্য সরকার ফুল চাষীদের রপ্তানিযোগ্য ফুল চাষের জন্য উৎসাহিত করবে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী কল্যাণ চক্রবর্তী বলেন, এরাজ্যে ফুল চাষে বৈচিত্র্য এসেছে, অনেক বিদেশি ফুল চাষ করা হচ্ছে, তাই বিদেশের চাহিদা অনুসারে এরাজ্যে চাষের পরিমাণ বাড়ানোর পাশাপাশি চাষিরা যাতে যথেষ্ট পরিমাণ আয় করতে পারেন সেদিকে নজর দেওয়া হবে। একই সঙ্গে ঐতিহ্যবাহী মল্লিক ঘাট বা জগন্নাথ ঘাট ফুলবাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করে তোলা হবে বলেও মন্ত্রী জানান। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করার পর শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন তিনি। বিজেপি সমাজ সংস্কারক ও ভক্তি আন্দোলনের সাধক গুরু রবিদাসের 650তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি ও 7 মাসব্যাপী বিশেষ অভিযানে শুরু করেছে। আজ সন্ধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসীর শ্রী গোবিন্দপুরে সন্ত রবিদাসের জন্মস্থানে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যাঁ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: 107 FM রেনবো স্টুডিওর ঘড়ি বলছে সময়টা 11:05 হয়ে 20 সেকেন্ড। অনুষ্ঠান গান দরিয়া। বিদিশা আর সোমা আজকের গান দরিয়া নিয়ে স্টুডিও প্রান্তে হাজির আপনার জন্য।
1: আজ এমন একটা দিন যেদিন আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, আবার আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকেই তো গুরু পূর্ণিমা বলা হয়।
0: একেবারে
1: সেই গুরু পূর্ণিমা, গু অর্থাৎ অন্ধকার এবং রু অর্থাৎ তা নস্যাৎকারী, অর্থাৎ যে আমাদের জীবনের অন্ধকারকে দূর করে আলোর পথ দেখায়, তিনিই তো গুরু।
0: একেবারেই আমাদের জীবনের সমস্ত অন্ধকার, মূঢ়তা, গ্লানি, অজ্ঞানতা সব কিছু দূর করে যিনি আমাদের আলোর পথযাত্রী করে আমাদের হাত ধরে নিয়ে চলেন আমাদের আমাদের লক্ষ্যের দিকে, আমাদের সফলতার দিকে, তিনিই তো গুরু। তাই বোধ করি শাস্ত্রে গুরুস্থান পিতামাতারও ঊর্ধ্বে।
1: অবশ্যই
0: আজ এমন একটা পূর্ণ দিনে বিদিশা এবং সোমা আজ রয়েছি গান দরিয়া নিয়ে। আজ শুনব এমন কিছু গুরু শিষ্যের কথা, গুরু শিষ্য পরম্পরার কথা, গুরুকুলের কথা, যেখানে মিলেমিশে রয়েছে গুরুর প্রতি শিষ্যের সম্মান, আত্মত্যাগ এবং শিষ্যের প্রতি গুরুর অকৃত্রিম নিঃস্বার্থ ভালোবাসা এবং নিজের সব

0: একটুকু উজাড় করে শেখানোর যে ইচ্ছা, সেই সব গল্পের কথা। শুরুটা করলাম আমরা সেরকমই, মানে পরিবেশটা যাতে তৈরি হয় সেরকমই, একটি গুরু বন্দনা দিয়ে।
1: অবশ্যই আজকে তিনি, আমার মনে হয় যে প্রত্যেক মানুষেরই তো কেউ না কেউ গুরু আছেন, এবং কারোর কারোর একাধিক গুরু আছেন। কারণ প্রথমত আমাদের গুরুকে পিতামাতা সর্বপ্রথম তাদের প্রণাম, এবং তারপরে আমরা জীবনে যে যে মোড়ে এসে পৌঁছেছি, যে যে পর্যায়ে এসে পৌঁছেছি, সেই সেই পর্যায়ে প্রত্যেক ক্ষেত্রেই আমরা কারোর না কারোর কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। সেই শিক্ষা ভিন্নতর হতে পারে, শুধুমাত্র স্কুল কলেজের পড়াশোনাটাই তো শিক্ষা নয়, সেখানে যারা শিখিয়েছেন তারা যেমন গুরু, তার পাশাপাশি
0: জীবনের পাঠ যারা দিয়েছেন,
1: অবশ্যই জীবনের পথ চলতে গিয়ে প্রতি মুহূর্তে আমরা শিখেছি, আর সেই শিক্ষা যারা দিয়েছেন তারা প্রত্যেকে আমাদের প্রণম্য, প্রত্যেকের চরণ আমরা স্মরণ করি আজকের দিনে,
0: তাদের চরণ স্মরণ করি। আজ আমাদের দরিয়ায় পানসি ভাষায় গানের পানসি, কথার পানসি শুনতে থাকুন, সঙ্গে রাখুন 107 FM রেইনবোকে।

0: আলোর পথযাত্রী। হ্যাঁ, আলোর পথযাত্রী যখন আমরা হতে পারি, তখন অবশ্যই আমাদের সামনে একজন আলোকবিন্দু থাকেন, যিনি আমাদের পথ দেখান, অর্থাৎ দিশারি। আর সেই দিশারি হচ্ছেন গুরু, তাই না?
1: একদমই। আমরা বাংলা ব্যাকরণে ছোটবেলায় একটা ওই বাক্য সংকোচন পড়তাম, সেটা হচ্ছে যিনি গুরুগৃহে থাকেন অন্তেবাসী।

0: কি করা হবে সেইটা প্রাচীন বৈদিক যুগ থেকে যদি ধরি, সে যে প্রথমেই শুরু হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য অর্থাৎ গুরুকুলে গিয়ে গুরুর চরণতলে বসে সেখানে শিক্ষা লাভ করা এবং সেখানে কঠোর একটা নিয়মের মধ্যে দিয়ে, কঠোর একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করা,
1: অবশ্যই,
0: যাতে ভবিষ্যতে যত রকমেরই কঠিন যুদ্ধ, যুদ্ধ মানে জীবন যুদ্ধ, কঠিন পরিস্থিতিতেও তারা দৃঢ় হতে পারে, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানে ক্ষমতা তারা বলিয়ান হতে পারে।
1: একদমই, দেখো একদম ছোট বয়স থেকে গুরুগৃহে চলে যেত, মাত্র
0: পাঁচ বছর
1: বয়স থেকে চলে যেত এবং সেই সময় থেকে প্রায় 15 থেকে 16-17 বছর পর্যন্ত একটি ছেলে সে গুরুগৃহে বাস করছে এবং সেখান থেকে যখন বেরোচ্ছে তখন ওই যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই চারটে ভাগে ভাগ করা হতো জীবনকে এবং সেই ঠিক বেরোনোর পরেই তার গার্হস্থ জীবনের
0: জীবনটা শুরু হতো।
1: সুতরাং তার মূল শিক্ষার সময় কোনটা?
0: ব্রহ্মচর্য।
1: মূল শিক্ষার সময় হচ্ছে ব্রহ্মচর্য, অর্থাৎ গুরুর কাছে যা শিখছে সেটাই মূল শেখার সময়। এবং গুরু কিন্তু কোনো কিছু লিখে শেখাচ্ছেন না, কারণ বেদ শেখাতেন, সেই সময়কার কথা বলছি, বেদের অপর নাম কি?
0: মুখে শুনে শেখা,
1: বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। এবার শ্রুতি মানেই হচ্ছে শুনে শুনে তোমাকে শিখতে হবে। ভাবো আজকের দিনের সঙ্গে সেই দিনের যদি তুলনা করো তাহলে এখন পড়াশোনা কত কত সুবিধা হয়ে গেছে, তাই না? আমরা শুনছি, দেখছি, মানে চক্ষু, কর্ণ,
0: অডিও, ভিজুয়াল মোডে চলে এসেছে,
1: যত রকম মানে ভাবে সম্ভব আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তখনকার দিনে শুধুমাত্র তোমাকে শুনতে হবে, এতটাই মন দিয়ে শুনতে হবে যে কনসেন্ট্রেশনটা কোন পর্যায়ে গেলে তবে সে উপযুক্ত শিষ্য হয়ে উঠতে পারবে
0: এবং অতগুলি স্তোত্র, অতগুলি মানে পাঠ তাকে মনে রাখতে হবে, তাই না?
1: হ্যাঁ, একেবারেই। সেগুলো নিশ্চয়ই সেই সময় ছেলে মেয়েদের কাছে খুব সহজ ছিল না,
0: ঠিক ঠিক,
1: তাই না? তো সেইখান থেকে দাঁড়িয়ে তার কাছে সমস্তটা শেখা গুরুর কাছে এবং সেটাকে অ্যাপ্লাই করা জীবনের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। আমরা এই ধরনের বিভিন্ন গুরুর কথায় আসব, অনেক গল্প আছে আজকে আমাদের স্টকে। বিদিশা আর সোমা, আমরা নিয়ে বসেছি গল্পের ঝুড়ি আর সেই ঝুড়ি থেকে একটা একটা করে ফুল আপনাদের কাছে তুলে ধরব, সেই গল্পের ফুল যা দিয়ে মালা গাঁথা হবে। এই মুহূর্তে পরবর্তী গানে আমরা পৌঁছে যাব,
0: একেবারেই সঙ্গে থাকুন। আর যারা একটু দেরি করে টিউন করেছেন তাদের জন্য বলে দিই, ঘড়ির সময় এখন 11:15 হয়ে 26 সেকেন্ড, আপনি শুনছেন 107 FM রেনবো গান দরিয়া। আজ বড় পুণ্যদিন, আজ বড় শুভ দিন, আজ গুরু পূর্ণিমা। আমরা যাদের কাছে নিয়েছি আমাদের শিক্ষার পাঠ, যাদের কাছে নিয়েছি আমাদের জীবনের পাঠ, যারা আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে সাহায্য করেছে, তিনি হতে পারেন আমাদের শিক্ষাগুরু, তিনি হতে পারেন আমাদের দীক্ষাগুরু, তিনি হতে পারেন আমাদের বাবা মা, যে কোনো কেউ, সেই মানুষের সেই মানুষটির চরণ স্পর্শ করে আজ আমাদের অনুষ্ঠান, সেই মানুষটিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজ আমাদের অনুষ্ঠান। শুনতে থাকুন।

0: মহান মানুষদের দেশ এই ভারতবর্ষ। সেই ভারতবর্ষে গুরু শিষ্য পরম্পরার যে প্রথা, তার উৎস বলা হয় না খ্রিস্টাব্দের হিসেবে তা আসবে না, প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দের নাকি সেই নথি পাওয়া যাচ্ছে। প্রাচীন ভারতীয় সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই গুরু শিষ্য পরম্পরা শব্দটা। কিন্তু এই যে 5000 খ্রিস্টপূর্বাব্দ, তখন থেকে যে গুরু শিষ্য পরম্পরা শুরু হয়েছে, তা কি আজ অমলিন একটা গল্প বলি আমরা। সেই গল্প শুনলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আজও উপযুক্ত ছাত্র বা উপযুক্ত শিষ্য তিনি কিন্তু তার গুরুকে একইভাবে শ্রদ্ধা জানান। গল্পটা শুনি।
1: একদম। আমরা বিখ্যাত লন টেনিস প্লেয়ার রজার ফেডারের নাম সবাই জানি। তার গুরু ছোটবেলা থেকে যে মানুষটি রজার ফেডারেরকে শিখিয়েছে কিভাবে খেলতে হয়, শুধু নয় কিভাবে নিজেকে তৈরি করতে হয় ওই কোর্টে দাঁড়ানোর জন্য, ওই টেনিস কোর্টটাতে দাঁড়ানোর জন্য, সেই মনের জোর, সেই সাহস তিনি যেভাবে রজারের জীবনটাকে তৈরি করে দিয়েছিলেন, তার মনোভাবটাকে তৈরি করে দিয়েছিলেন, তার মধ্যে যে প্রত্যয় তৈরি করেছিলেন, যার জন্য রজার ফেডারার বিশ্ববন্দিত টেনিস প্লেয়ার হয়েছিলেন, সেই মানুষটি তার সেই ক্রীড়াগুরু পিটার কার্টার। খুব মর্মান্তিক একটি দুর্ঘটনায় তার খুব অল্প বয়সে মৃত্যু হয়। 2002 সালে তিনি চলে যান এই পৃথিবী ছেড়ে। এবং স্বাভাবিক, তার সবচেয়ে প্রিয় শিষ্য সেই রজার, তার জীবনটা এক মুহূর্তে যেন থেমে গিয়েছিল। এবং যেদিন তার মৃত্যু হয়েছিল ঠিক তার পরের দিন রজার ফেডারার জিতেছিলেন তার জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যামটি। কতখানি মানসিক চাপ নিয়ে একজন শিষ্য খেলতে নেমেছে, যে তখন জানে যে যে তাকে হাত ধরে প্রথমে এই টেনিস কোর্টে এনেছিল সেই মানুষটি চলে গেছে, আর কোনোদিন তাকে দেখতে পাবে না। কিন্তু তাকে সে এইভাবে তৈরি করে দিয়ে গেছে, যার ফলটা আমরা সেদিন দেখতে পেয়েছিলাম, তাই না? এবং গুরুর প্রতি অসীম শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু তাকে এগিয়ে দিয়েছে, জীবনের পথে পৌঁছতে সাহায্য করেছে তার লক্ষ্যে। এবং

তিনি প্রতি বছর অস্ট্রেলিয়ান ওপেন যখন তিনি খেলতে আসেন এবং সেই সময় তিনি তার যে কোচ পিটার কার্টার, তার বাবা মা, তাদের দুজনকে সেই টেনিস মানে অস্ট্রেলিয়ান ওপেন খেলার সেখানে নিয়ে আসেন, স্টেডিয়ামে নিয়ে আসেন এবং একদম প্রথম সারিতে বসে সেই দুজন মানুষ তাদের পুত্রের যে সবচেয়ে প্রিয় শিষ্য তার খেলাটি দেখেন দুচোখ ভরে। এই যে তুমি বললে না যে গুরু শিষ্য পরম্পরা তখনও ছিল এখনও আছে, তার একটি খুব সুন্দর উদাহরণ কিন্তু রজার ফেডারার।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা শুনছি বলছি গুরু শিষ্য পরম্পরার কথা, গুরু গুরুর প্রতি, গুরুদেবের প্রতি শিষ্যের ভক্তির গল্প, শ্রদ্ধার গল্প, গুরুর আদেশ পালনের গল্প।
1: গুরু যখন আছেন, তিনি যখন পথ দেখাচ্ছেন, তার আদেশ পালন করাটাও তো শিষ্যের একান্ত কর্তব্য, তাই না? তো এই যে গুরুর আদেশ পালন করার একটা অদ্ভুত নিদর্শন আমরা পাই, আর সেই গল্পটা আপনাদেরকে বলবো। সেটি হচ্ছে আরুণি এবং ঋষি ধৌম্যর গল্প। সেই সময় আয়ত ধৌম্য নামে একজন ঋষি ছিলেন। তার আশ্রমে ব্রহ্মচর্য পালনের জন্য শিক্ষার্থীরা আসত। তো আরুণিও এসেছিল সেখানে, এবং শুধু আরুণি নয়, উপমন্যু, বেদ, এরকম আরও অনেক শিক্ষার্থী ছিল। তো সেই সময়টা হচ্ছে বর্ষাকাল, জলের তোরে ঋষি ধৌম্যর জমির আল ভেঙে গেছে। তখন ঋষি ধৌম্য কী করলেন, তার শিষ্য আরুণিকে ডেকে বললেন যে ওই যে বাঁধটা ভেঙে গেছে, যাও গিয়ে তুমি ওটা মেরামত করো। তো স্বাভাবিক, গুরুর আজ্ঞা পালনের জন্য আরুণি আল মেরামতের জন্য চলল সেখানে। কিন্তু এত জলের তীব্র বেগ যে কিছুতেই আল সে বাঁধতে আর পাচ্ছে না। অগত্যা কি করে,
0: অগত্যা সে করল কি, যাতে গুরুর জমি ভেসে না যায়, ফসলের যাতে ক্ষতি না হয়, সে ভাঙা সেই আলের মুখে নিজেই শুয়ে পড়ল এবং নিজের শরীর দিয়ে জলের গতি তিনি আটকে দিলেন। ঠান্ডা জলের মধ্যে দীর্ঘক্ষণ শুয়ে থাকার ফলে তার শরীর অবশ হয়ে আসতে লাগলো। সন্ধ্যা গড়িয়ে আস্তে আস্তে রাত হয়ে গেল, অন্য শিষ্যরা ফিরে এলেন, কিন্তু আরুণি তখনও না ফেরায় মহর্ষি ধৌম্য চিন্তিত হলেন এবং তিনি তার বাকি শিষ্যদের সঙ্গে নিয়ে ক্ষেতের দিকে রওনা হলেন। এবং ক্ষেতে গিয়ে তিনি আরুণিকে দেখতে না পেয়ে উচ্চস্বরে ডাক দিলেন, বৎস অরুণি, তুমি কোথায়? গুরুর কণ্ঠস্বর শুনে ক্ষেতে কাদার মধ্যে থেকে ক্ষীণ কণ্ঠে অরণি উত্তর দিলেন, গুরুদেব, আমি এখানে শুয়ে আছি, ক্ষেতের জল আটকানোর অন্য কোনো উপায় না দেখে আমি নিজেই আলের মুখে শুয়ে পড়েছি। শিষ্যের এই অসাধারণ গুরুভক্তি ও নিষ্ঠা দেখে মহর্ষি ধৌম্য অভিভূত হলেন। তিনি দ্রুত অরণিকে জড়িয়ে ধরে ক্ষেতের কাদা থেকে তুলে আনলেন। গুরু ধৌম্য আশীর্বাদ করে বললেন, যেহেতু তুমি মাটির আল বিদীর্ণ করে বা ঠেলে ওপরে উঠে এলে, তাই আজ থেকে তোমার নাম হলো উদ্দালক।
1: আমার আজ্ঞা পালন করেছ, সেজন্য তুমি শ্রেয় লাভ করবে এবং সমস্ত বেদ আর ধর্মশাস্ত্র তোমার মনের মধ্যে প্রকাশিত হবে।

0: বন্ধন, সেই বন্ধনের কথা বলছি, সেই বন্ধন যুগ যুগ ধরে একইভাবে চলে আসছে।
1: অবশ্যই, একটু আগে আরুণি আর ঋষি ধৌম্যর কথা বলছিলাম, মানে তাদের গল্প বলছিলাম, যখন বলছিলাম গল্পটা আমার মনে হয় তখন যারা শুনছিলেন আমাদের শ্রোতা বন্ধুরা তারা অনেকেই মনে করছিলেন আরও একটা গল্পের কথা, মনে পড়ছে নিশ্চয়ই, কর্ণ এবং পরশুরামের কাহিনী, গুরু পরশুরামের কাহিনী, তাই না? কর্ণ নিজের যে পরিচয়, অ্যাকচুয়াল পরিচয়, যে তিনি সুতপুত্র হিসেবে বড় হয়েছেন, সেই পরিচয়টা লুকিয়ে তিনি ব্রাহ্মণ পরিচয় দিয়ে মহর্ষি পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা নিতে গেলেন, কারণ পরশুরাম প্রতিজ্ঞা করেছিলেন কি, যে তিনি কেবল ব্রাহ্মণদেরই শিক্ষা দেবেন, ক্ষত্রিয়দের নয়। কর্ণের নিষ্ঠা এবং সেবায় মুগ্ধ হয়ে পরশুরাম সমস্ত ব্রহ্মাণ্ডের বিদ্যা এবং ব্রহ্মাস্ত্রের বিদ্যাও তাকে দান করলেন, মানে যত বিদ্যা তিনি জানতেন সমস্ত বিদ্যাই তিনি দান করলেন, এবং ব্রহ্মাস্ত্রের বিদ্যা তো চারটিখানিক কথা না, সেটা একদম সর্বশেষ বিদ্যা, এবং সেটাও তিনি দিয়ে দিয়েছিলেন।
0: মানে শিষ্যের একনিষ্ঠতায় তিনি এতটাই খুশি হয়েছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন, যে শিষ্যকে তিনি নিজেকে একেবারে উজাড় করে সমস্ত শিক্ষা দিয়েছিলেন,
1: সমস্ত বিদ্যা দিয়ে দিলেন। এবার একদিন পরশুরাম খুব ক্লান্ত, তিনি কর্ণের কোণে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। গুরুকে গভীর ঘুমে দেখে কর্ণ একদম নড়াচড়া করছিলেন না, যাতে
0: ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে।
1: তো ঠিক সেই সময় কি হলো, সেই সময় ভয়ঙ্কর একটা কীটের দংশন,
0: একদম একটি দংশক কীট কর্ণের উরুতে, উরুতে যখন মাথা রেখে ঘুমোচ্ছিলেন গুরু পরশুরাম, তখন কর্ণের পায়ে একটি ভয়ঙ্কর পোকার কামড়, মানে কামড়ে দিল,
1: এবং
0: কামড়টা এতটাই ভয়ঙ্কর ছিল, এতটাই তীব্র ছিল যে সেই জ্বালা এবং রক্তপাতে কর্ণ অসম্ভব কষ্ট পাচ্ছিল, কিন্তু পাছে গুরুর নিদ্রায় ব্যাঘাত ঘটে সেই জন্য সে নড়াচড়া তো দূরে থাক, মুখ দিয়ে সামান্য মানে
1: আ শব্দটুকু
0: করেনি। এবার পরশুরাম ঘুম থেকে তিনি জেগে উঠলেন, এবং জেগে ওঠার পর যখন তিনি সেই রক্ত এবং ক্ষতস্থান দেখতে পেলেন, তখন তিনি বুঝতে পারলেন, এক মুহূর্তে তিনি বুঝে গেলেন যে এই শিষ্য কিন্তু ব্রাহ্মণ নয়, কারণ ব্রাহ্মণদের এত সহনশীলতা থাকা সম্ভব নয়, এই মানুষটি নিশ্চয়ই ক্ষত্রিয়। এবং যখন তিনি বললেন কর্ণকে যে তুমি তো ব্রাহ্মণ নও, তুমি তাহলে জাতিতে কি, তখন কর্ণ স্বীকার করলেন যে আমি ক্ষত্রিয়। যেহেতু পরশুরাম 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন, এবং তিনি শপথ করেছিলেন যে তিনি কোনো ক্ষত্রিয়কে শিক্ষাদান করবেন না, কর্ণ কিন্তু তার সেই শপথ ভঙ্গ করল। অতএব তিনি প্রচণ্ড, এমনিতেই পরশুরাম অসম্ভব মানে ক্রোধী ছিলেন, অসম্ভব ছিল তার রাগ, তো তিনি রাগে অগ্নিশর্মা হয়ে কর্ণকে অভিশাপ দিলেন।
1: তিনি কি বললেন যে যে বিদ্যা তুমি মিথ্যা বলে অর্জন করেছো, জীবনের সবচেয়ে সংকটের সময় যখন তোমার এই বিদ্যার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, তখন তুমি এই ব্রহ্মাস্ত্রের মন্ত্র ভুলে যাবে।
0: এবং ঠিক তাই হয়েছিল, রথের চাকা বসে গেল, তার সেই কবচ কুণ্ডল যা তার রক্ষা কবচ ছিল, সেই কবচ কুণ্ডলও তার কোনো কাজে লাগলো না, এবং মানে কবচ কুণ্ডল তো আগেই নিয়ে নিয়েছিল, এবং কর্ণকে মৃত্যু মুখে পতিত হতে হয়। এই এও এক গুরুভক্তির কথা, এবং গুরুর আদেশ, মানে মিথ্যা যেহেতু সে আশ্রয় নিয়েছিল, ছলের আশ্রয় নিয়েছিল, সেই জন্য গুরুর যে ক্রোধ, গুরুর যে রাগ, তার যে শাস্তিদান, সেটাও কিন্তু শিষ্যকে ভোগ করতে হয়েছিল।
1: একদম, দেখো গুরু যেমন শেখান তেমনি গুরুর ক্রোধটাও কিন্তু সেই শিষ্যকেই হজম করতে হয়।
0: একদম একদম, আসলে নিজেকে উজাড় করে যখন কেউ কাউকে কোনো কিছু শেখাচ্ছে, কোনো কিছু দান করছে, শিক্ষা তো দানে বাড়ে, তো সেক্ষেত্রে তার প্রতি তার অধিকারটাও সেরকমই জন্মায়, তাই না? মানে বাবা মার থেকেও বেশি অধিকার জন্মায়। এই যে বাচ্চারা স্কুলে যায়, স্কুলে গিয়ে দেখবে সেই ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুরা যখন স্কুল থেকে বাড়ি ফিরে এসে কিন্তু তারা কোনো একটা, সবে তারা পড়াশোনা করতে শিখেছে বা কিছু, তাদের অগাধ আস্থা কিন্তু ম্যামের প্রতি, ম্যাম এটা বলেছে, ম্যাম, ম্যাম ঠিক জানে, মা জানে না, বাবা জানে না, কেউ জানে না, ম্যাম জানে। এই যে একদম ছোট থেকে গুরুর প্রতি, শিক্ষক বা শিক্ষিকার প্রতি, বা যে তাকে শিক্ষা দান করছে, সে যে কোনো মাধ্যমের শিক্ষাই হোক না কেন, তার প্রতি যে একটা অগাধ আস্থা, এই আস্থা বা বিশ্বাস কিন্তু তাকে পরবর্তী জীবনে একজন প্রকৃত এবং পরিণত মানুষ হিসেবে গড়ে উঠতে অনেক বেশি সাহায্য করে।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এ তো মানে মহা কি বলে ফ্যাসাদ, সরস্বতী মাকে তার এক ক্ষুদে শিষ্য অনুযোগ জানাচ্ছে যে কি করা যায়, নাম্বার তার উঠছে না, সত্যি তো এই উপায় তো একমাত্র
1: গুরুই দিতে পারে না,
0: গুরুই দিতে পারে যে নাম্বার কি করে উঠবে,
1: একদম ঠিকঠাক জায়গাতেই কিন্তু বলেছে, যে যাই শেখাক না কেন সরস্বতী মা রয়েছেন সবার উপরে,
0: সবার উপরে,
1: সুতরাং তার থেকে বড় গুরু আর হতে পারে না, তাই তুমি বলে দাও যে কি করলে আমার পড়াশোনায় মানে পরীক্ষায় আর একটু নাম্বার আসবে, পড়াশোনায় একটু মতি হবে। তো এমনি মজা করে আনন্দ করে এবং গুরুর প্রতি শ্রদ্ধা জানানোর সেই সমস্ত গল্পগুলো নিয়েই আজকে রয়েছি সোমার বিদিশা গান দরিয়ায়, প্রথম পর্বের প্রায় সমাপ্তি, কারণ স্টুডিওর ঘড়ি বলছে 11:55 অলরেডি হয়ে গেছে, ঠিক 12:00 আমরা পৌঁছাবো সংবাদ বিরতিতে এবং তারপরে গান দরিয়া নিয়ে আবারও ফিরে আসা পালা,
0: এবং সঙ্গে থাকবে অবশ্যই সেই গুরু শিষ্য পরম্পরার কথা, গুরুভক্তির কথা, গুরুর শিষ্যের প্রতি ভালোবাসার কথা, সব কিছু নিয়ে শুনতে থাকুন, সঙ্গে রাখুন 107 FM রেইনবোকে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্য প্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত বিশ্বের 70% বাঘের আবাসস্থল। তিনি বলেন, ভারতে বাঘ সংরক্ষণ শতাব্দী প্রাচীন সংস্কৃতির অঙ্গ। প্রধানমন্ত্রী ভারতে বাঘ সংরক্ষণে বন বিভাগের সমস্ত স্তরের কর্মী, বিজ্ঞানী এবং সংরক্ষণ কর্মীদের প্রশংসা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে মহিলাদের 69 কেজি বিভাগে রূপজয়ী হরজিন্দর কৌর এবং পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপজয়ী গুলভীর সিংকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী রাধাকৃষ্ণন বলেন, তাঁদের এই অসাধারণ পারফরমেন্স সারা দেশের জন্য গর্বের বিষয়। প্রশ্নপত্র ফাঁস এবং নিট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম সংক্রান্ত বিভিন্ন মামলার দ্রুত শুনানির লক্ষ্যে পাটনা হাইকোর্ট পাটনা, লক্ষিসারাই এবং পূর্ণিয়ায় ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করেছে। এজন্য বিচারকও নিয়োগ করা হয়েছে। গৌরব সিংকে পাটনায়, সীমা ভারতীকে লক্ষিসারাইতে এবং ঠাকুর আমন কুমারকে পূর্ণিয়ার প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় নাবিকদের নিয়ে আটকে থাকা এমভি আমির ওয়ান জাহাজের পরিস্থিতিকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জাহাজে থাকা সকল ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে তারা সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছে। ভারতের খাদ্য সুরক্ষা গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নিম্নমানের রান্নার তেল ব্যবহার এবং খাবারের খারাপ গুণমান সহ একাধিক নিয়ম লঙ্ঘনের জন্য দিল্লির একটি বেসরকারি হোটেলের লাইসেন্স 15 দিনের জন্য সাময়িকভাবে বাতিল করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় FSSI জানিয়েছে, জনস্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। 15 দিনের মধ্যে যদি হোটেলটি নিজেদের ভুল ত্রুটি সংশোধন না করে তবে তাদের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হবে। অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। গতকাল শিবসাগর জেলায় আরও 7 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ গুরু পূর্ণিমা। দেশের বিভিন্ন মঠ ও মন্দিরে আজ এই উপলক্ষে বিশেষ পূজার্চনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: মনে বড় আশা ছিল।
1: স্টুডিওর ঘড়িতে সময়টা ঠিক 12টা বেজে 6 মিনিট হয়ে 46 সেকেন্ড। বিদিশা এবং সোমা আবারও সংবাদ বিরতি, বিজ্ঞাপন বিরতি এবং এক গান বিরতি নিয়ে চলে এলো আপনার সঙ্গে কথা বলতে। গুরু শিষ্যের কথা, গুরু ভক্তির কথা, গুরু পূর্ণিমার কথা।
2: আমরা গুরু ভক্তির গল্প যখন করছি তখন হয়তো অনেকে বাদ যাবেন, কিন্তু যে কজনকে এইটুকু সময়ের মধ্যে তুলে ধরা যায় বা যে কটা ঘটনা বা কাহিনী আপনাদের সামনে তুলে ধরা যায় সেটুকুই আমরা চেষ্টা করব সোমা আর বিদিশা মিলে। তো এই মুহূর্তে মনে পড়ছে গুরু সমর্থ রামদাস স্বামীর কথা এবং একজন অত্যন্ত একনিষ্ঠ ভক্তের কথা। কে সেই ভক্ত? তিনি হচ্ছেন স্বয়ং ছত্রপতি শিবাজী মহারাজ। তিনি ছিলেন তার গুরুর সবচেয়ে প্রিয় শিষ্য। তো গুরু সমর্থ রামদাস তার অন্য শিষ্যদের চেয়ে তাকে কিন্তু অনেক বেশি ভালোবাসতেন। অবশ্য ভালোবাসার পেছনে নিশ্চয়ই কারণ ছিল, না হলে তার এমনি এমনি ভালোবাসতেন না। আর এটা দেখে সমর্থের যে অন্যান্য শিষ্যরা ছিল তারা ভাবতে শুরু করেছিল যে যেহেতু শিবাজী মহারাজ একজন রাজা তাই তিনি গুরুর প্রিয় পাত্র। তো সমর্থ তার শিষ্যদের এই ভুল যে ধারণাটা ছিল সেই ধারণাটা দূর করে দেওয়ার জন্য কিছু সিদ্ধান্ত নিলেন। তিনি একবার তার সমস্ত শিষ্যদেরকে নিয়ে জঙ্গলে গেলেন, জঙ্গলে তারা পথ হারিয়ে ফেললেন। তখন গুরু রামদাস একটা গুহায় ঢুকে তার পেটে প্রচণ্ড ব্যথার ভান করলেন এবং শিষ্যরা গুহায় প্রবেশ করে দেখলো যে তিনি একেবারে গুরুদেব ব্যথায় কাতরাচ্ছেন। তারা তো জিজ্ঞাসা করছে যে কিভাবে, গুরুদেব আপনিই বলুন, আপনিই বলতে পারবেন যে আপনার এই পেটে ব্যথা কিভাবে কমবে। তখন কি বললেন গুরুদেব?
1: তিনি তখন সমস্ত শিষ্যদের বলছেন যে ভীষণ তিনি কষ্ট পাচ্ছেন। এই সময় শিবাজী মহারাজ গুরু সমর্থের সঙ্গে দেখা করতে এসে, মানে তিনি খবর পেলেন যে
2: তিনি তখন ছিলেন তার দুর্গে,
1: এবং তিনি যখন খবর পেলেন যে তার গুরুদেব এতটাই যন্ত্রণায় কাতর, তিনি সঙ্গে সঙ্গে দুর্গ ত্যাগ করে মহারাজের কাছে, শিবাজী মহারাজ গুরু সমর্থের সঙ্গে দেখা করতে এলেন এবং সেখানে তিনি তাকে খুঁজে পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে বনে সারা বন যখন তিনি তোলপাড় করে ফেলছেন তখন তিনি একটি গোঙানির আওয়াজ শুনতে পেলেন এবং সেই শব্দ অনুসরণ করে তিনি একটি গুহার মধ্যে, গুহার কাছে এলেন এবং সে তার ভেতরে প্রবেশ করে দেখলেন যে সেখানে গুরু রামদাস শুয়ে রয়েছেন এবং তিনি অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন।
2: এবং রামদাস কিন্তু তাকে শিব্বা বলতো, তাই না?
1: হ্যাঁ, একদম।
2: যখন শিব্বা জিজ্ঞাসা করছে যে গুরুদেব এর কি কোনো ওষুধ আছে, তখন শিব্বা বলছে, তখন গুরুদেব বলছেন যে এটা তো একটা বিরল রোগ, এর তো কোনো প্রতিকার নেই, শুধু একটাই আছে, কিন্তু সে কি আর মানুষের পক্ষে সম্ভব?
1: ঠিক ঠিক ঠিক,
2: তাই না?
1: সেটা তখন শিব্বা কিন্তু বলছেন যে গুরুদেব দয়া করে আপনি আমাকে বলুন,
2: একদম দ্বিধা করবেন
1: না, এমন কোন ওষুধ, এমন কি ওষুধ আছে যে ওষুধে আপনার পীড়া লাঘব হবে? তখন রামদাস বললেন যে বাঘিনীর দুধ, তাও আবার সদ্য দোহন করা,
2: মানে পুরনো স্টকে রাখা হবে,
1: একদম হবে না,
2: হাতে গরম,
1: হাতে গরম, কিন্তু তা পাওয়া অসম্ভব। কিন্তু শিবাজী মহারাজ, তিনি কে? তিনি শিবাজী মহারাজ, তিনি শিব্বা। তিনি একটি কমণ্ডলু তুলে নিয়ে গুরুদেবকে প্রণাম করে চলে গেলেন বাঘিনীর সন্ধানে এবং কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পরই তার চোখে পড়ল দুটি ব্যাঘ্র শাবক। এবং ব্যাঘ্র শাবক যখন আছে নিশ্চয়ই তাদের মাতা কাছাকাছি রয়েছে,
2: আর স্বাভাবিকভাবেই
1: একটু পরেই তিনি বাঘিনীর দেখা পেলেন এবং বাঘিনীই তার শাবকের, শাবকদের কাছে একটি মানুষকে দেখে তর্জন করজন শুরু করে দিল। শিবাজী কিন্তু তখন বাঘিনীটির সঙ্গে লড়াই করতে যথেষ্ট সক্ষম ছিলেন, কিন্তু এখানে তো তার লড়াই করার উদ্দেশ্য নয়। তিনি এখানে কি করলেন, সাহস সঞ্চয় করে বাঘিনীটির সামনে হাত জোর করে বললেন, মা গো, আমি তোমাকে বা তোমার শাবকদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি, আমি আমার গুরুর অসুস্থতা সারানোর জন্য তোমার দুধ নিতে এসেছি, দয়া করে আমাকে তা দিয়ে দাও, আমাকে তা নিতে দাও, আমি তা নিয়ে গুরুর কাছে দিয়ে আবার তোমার কাছে ফিরে আসবো। আসবো, তারপর তুমি চাইলে আমাকে খেতে পারো। এই বলে তিনি সস্নেহে বাঘিনীটির পিঠে হাত বোলাতে লাগলেন। এবার দেখো এই যে পশু, আমরা বলি না সেই পাশবিক জান্তব, কিন্তু তাদের মধ্যেও তো ভালোবাসা আছে, তাদের মধ্যেও তো স্নেহ আছে। এবং বাঘিনী কিন্তু বলা হয় যে বাঘিনীর যে মাতৃ স্নেহ সেটা কিন্তু সর্বশ্রেষ্ঠ। বাঘিনী যেভাবে তাদের সন্তানদের পালন করে,
2: পশুদেরও যে ভালোবাসা দিয়ে জয় করা যায়
1: একেবারেই,
2: এবং বাঘিনীর গর্জন থামিয়ে দেওয়া যায় সেটা কিন্তু শিব্বা দেখিয়েছিলেন।
1: এবং সে গর্জন থামিয়ে সে কি করলো, ধীরে ধীরে শিবাজির গা লেহন অর্থাৎ চাটতে শুরু করলো। এবার ওটার মানেটা কি, সে শিবাজিকে পছন্দ করছে, তাকে ভালোবাসে,
2: মেনে নিয়েছে,
1: তাকে মেনে নিয়েছে। সেই সুযোগে শিবাজি দুধদোহন করে পাত্রটি ভরে নিল এবং তাকে প্রণাম করে সেই স্থান ত্যাগ করলো। শিবাজি সেই গুহায় গিয়ে যেখানে গুরুদেব ছিলেন তার সামনে পাত্রটি রেখে তাকে প্রণাম করলেন। গুরুদেব তখন বললেন যে তুমি অবশেষে বাঘিনীর দুধ নিয়ে এলে, ঈশ্বর তোমার মঙ্গল করুন শিব্বা। এবং এই যে তোমার মতো একজন একনিষ্ঠ শিষ্য যদি থাকে
2: এবং বিশ্বস্ত,
1: তাহলে কোনো গুরুর কি কোনো কষ্ট থাকতে পারে?
2: ঠিক,
1: আসলে শিবাজি, ছত্রপতি শিবাজি, তার তো তার বিজয় রথের কথা, তার তার যে কৃতিত্ব সেই কথা তো আমাদের সর্ব

0: ওজন্য বিদিত, তাই সেই পথটা তৈরি কিভাবে হয়েছিল এই ছোট্ট ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি।
1: অবশ্যই, সুতরাং সদ্গুরু যেমন আছে তেমনি শিষ্যরও সেই নিষ্ঠাবান হওয়াটা খুব জরুরি, তবেই গুরু শিষ্যের পরম্পরাটা চলবে। আর যেটা বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে চলেছে, এই ঘটনার থেকে কিন্তু সেই যে শিষ্যরা শিবাজিকে ঈর্ষা

গুরু ভক্তির কথা, গুরুর ওপর অগাধ আস্থার কথা। অনেক সময় হয় যে সে হয়তো প্রত্যক্ষভাবে গুরুর কাছে শিক্ষা নিচ্ছে না, কিন্তু পরোক্ষে তাকে গুরু বলে মেনেছে। সেরকম একজন শিষ্যের কথা, মানে সে বিশ্ববন্দিত শিষ্য, সে হলো একলব্য, যিনি দ্রোণাচার্যের কাছে শিক্ষা লাভ করতে গিয়েছিলেন, কিন্তু দ্রোণাচার্য তাকে শিক্ষা দান করেনি। তখন দ্রোণাচার্যের কুশপুতল তৈরি করে তিনি তার সামনেই তার শিক্ষা শুরু করেন। এবং এইরকম একজন একাগ্র মানে শিষ্য একটা সময় কিন্তু দ্রোণাচার্যের কাছেও একটা ভয়ের কারণ হয়েছিল, তাই না? সে গল্প আমরা না হয় একটু পরে করি। এই যে গুরুর প্রতি অগাধ আস্থা, একজন গোয়ালিনী, তার নাম কমলা, সে রোজ একটি গুরু বাড়িতে দুধ দিতে যায়, এবং দুধ দিতে যাওয়ার সময় তাকে একটি নদী পেরিয়ে যেতে হয়। এবার এবং রোজ সে সেই গুরুর বাড়িতে গিয়ে, গুরু যখন তার শিষ্যদের শিক্ষা দিচ্ছেন, বিভিন্ন পুঁথি পাঠ করে শোনাচ্ছেন, ধর্মকথা শোনাচ্ছেন, ঈশ্বরের প্রতি আস্থার কথা শোনাচ্ছেন, সেই সব সে দরজার আড়াল থেকে মন দিয়ে শুনত। সে বেচারি মুখ্য সূক্ষ্ম মানুষ, সে যা শুনত তাই বিশ্বাস করত, এবং মনে করত যে এই মানুষটি, অর্থাৎ সেই বেদজ্ঞ ব্রাহ্মণ যা বলছে তা একদম অক্ষরে অক্ষরে সত্যি, এবং সেটাই হলো ধ্রুব। তো সেই এই কথা সে মনে করে তার নিত্যদিনের কাজকর্মও করত। একদিন হলো কি, এক তো তার দেরি হয়ে গেছে, এদিকে সেই নদীটির জল বেশ ফুলে ফেঁপে উঠেছে, নদীটা পার হতে হবে। এবার তখন সে মাঝিকেও দেখতে পাচ্ছে না, কি করে কি করে। হঠাৎ তার মনে পড়ল যে যদি ইষ্ট নাম জপতে জপতে আমরা ভবসাগর পার হয়ে যেতে পারি। সেই কথাটা তো রূপক হিসেবে গুরু, মানে সেই ব্রাহ্মণ গুরু বলেছিলেন। কিন্তু যে কমলা গুহালিনী, সে ভাবলো কি, ভবসাগর মানে এ তো সামান্য একটা নদী, এ পার হওয়া এমন কি ব্যাপার। তো সেই ইষ্ট নাম জপতে জপতে গুরুর কথা স্মরণ করে সেই নদীর ওপর পা ফেলে ফেলে চলে গেল, এবং গিয়ে সে গুরুদেবের বাড়িতে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে সে যখন দুধ দিতে এসেছে, মানে যখন দুধ দিচ্ছে

তখন সেই ব্রাহ্মণ ব্যক্তিটি বলছেন, সেই গুরু বলছেন যে সে কি রে এই দুর্যোগের মধ্যে এরকম অবস্থায় তুই এলি কি করে? তখন সে বলল যে এই তো ঠাকুর, আমি ইষ্টনাম জপতে জপতে চলে এলুম নদীর ওপর দিয়ে। বললে হ্যাঁ, তুই ইষ্টনাম জপতে জপতে চলে এলি, তো কি করে এলি দেখা দেখা? তো নদীর পাড়ে নিয়ে গেছে সে কমলা গোয়ালিনী তার গুরুদেবকে, এবং তাকে বলছে এই তো এর ওপর দিয়ে আমি চলে গেলাম বলে। সে বলছে এই তো আপনিও ইষ্টনাম নিন বলে, ইষ্টনাম নিতে নিতে কমলা নদী পেরিয়ে চলে গেল। কিন্তু যেমাত্র সেই বেদজ্ঞ ব্রাহ্মণ নদীতে পা দিলেন, সেমাত্র তিনি ঝপ করে জলের মধ্যে পড়ে গেলেন, দুটি দুটি বীজে একসা কাণ্ড। এবং তখন তিনি বুঝতে পারলেন যে এই যে অগাধ বিশ্বাস, অগাধ আস্থা তাঁর এই যে শিষ্যটি, যদিও তিনি তাকে প্রত্যক্ষভাবে শিক্ষা দান করেননি কখনো, কিন্তু ওই যে অন্তরালে থেকে দরজার আড়ালে লুকিয়ে সে তার কথাগুলি শুনেছে এবং মানে অন্ধের মতো বিশ্বাস করেছে, সেই বিশ্বাসই আজ তাকে এইভাবে ওই ভবসাগর, ওই নদী পার হতে সাহায্য করেছে। অর্থাৎ তিনি যে কথা বলেছেন হয়তো তিনি নিজে সেই কথায় বিশ্বাস করেননি, তার নিজের হয়তো নিজের প্রতি সেই আস্থাটা ছিল না, নিজের বলা কথার ওপর সেই আস্থাটা ছিল না, এবং সত্যি তিনি তখন বুঝলেন যে গুরু ভক্তি কাকে বলে, গুরুর প্রতি বিশ্বাস কাকে বলে।

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে। তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্য ঘর।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা আরও একটা গল্পে চলে যাই, সেখানেও সেই গুরু শিষ্যের কথা।
1: দ্রোণাচার্যের শিষ্যরা অর্জুনের প্রতি ঈর্ষান্বিত। গুরু দ্রোণাচার্যের কিছু শিষ্য মনে করতেন যে তাদের গুরু ওই ওই একই ব্যাপার আর কি, যে শিষ্যর প্রতি একটু গুরু বেশি দুর্বল বা সদয়, অন্যরা ভাবছে যে গুরু বোধহয় তাকেই বেশি কদর করে, তাকেই বেশি দাম দেয়, আমাদের খুব একটা দাম টাম নেই, ফলে যা হয় ঈর্ষা তৈরি হয়। একদিন গুরু দ্রোণাচার্য তার সমস্ত শিষ্যকে স্নানের জন্য একটা নদীতে নিয়ে গেলেন এবং তিনি সেখানে গিয়ে একটা বট গাছের নিচে দাঁড়িয়ে অর্জুনকে তার ধুতিটা নিয়ে আসতে বললেন, যেটা কি কোথায় ছিল, যেটা তার কুটিরে মানে আশ্রমে ফেলে এসেছিলেন তিনি। বলে তো মন্ত্র সহ বাণের শক্তি দেখালেন দ্রোণাচার্য। অর্জুন যখন দূরে ছিলেন তখন গুরু দ্রোণাচার্য অন্য সমস্ত শিষ্যকে বোঝালেন যে গদা ধনুকের শক্তি থাকলেও মন্ত্র সহ অস্ত্রের শক্তি অনেক গুণ বেড়ে যায়। তিনি কি বললেন, যদি কোনো ব্যক্তি মন্ত্র জপ করার সময় তার গুরুত্ব এবং ব্যবহারের কৌশল বোঝার চেষ্টা করে তবে সে মন্ত্রটার প্রচণ্ড শক্তি সে উপলব্ধি করতে পারে।
0: ঠিক,
1: হ্যাঁ, তো আমি মন্ত্রে পূর্ণ একটা মাত্র বান দিয়ে একটা বট গাছের প্রত্যেকটা পাতা একেবারে বিদ্ধ করতে পারি, মানে একটা বান দিয়ে বান নিক্ষেপ করলেন সেই মন্ত্রটা পড়ে দিয়ে এবং সেই বানটা গিয়ে গাছের প্রত্যেকটা পাতা বিদ্ধ করলো। এই দৃশ্য দেখে তো একেবারে শিষ্য অভিভূত, শিষ্যরা সবাই অভিভূত
0: এবং বিস্মিতও বটে, একেবারে একেবারে।
1: তো অর্জুন মন্ত্রটা শিখলেন, পরে গুরু দ্রোণাচার্য স্নান করতে গেলেন, এর মধ্যে অর্জুন গুরুদেবের ধুতি নিয়ে আশ্রম থেকে ফিরেছে। তিনি গাছের পাতাগুলোকে ছিদ্র দেখতে পেলেন, তিনি ভাবতে লাগলেন যে আমি যখন গেছিলাম তখন এই পাতাগুলো অক্ষত ছিল আর এই ছিদ্রগুলো কোথা থেকে এলো তাহলে, আমি যখন আশ্রমে গেছিলাম তখন যদি গুরুদেব কোনো গোপন বিদ্যা শিখিয়ে থাকেন তাহলে তো
0: আমার সেটা শেখা হলো না
1: একদম একদম। তাই অর্জুন চারপাশে তাকালেন এবং মাটিতে লেখা মন্ত্রটা দেখলেন এবং সেই মন্ত্রের মহিমায় তিনি অবাক হয়ে গেলেন যে এই গাছের প্রত্যেকটা পাতা ছিদ্র করতে পারলেও একটা মন্ত্র। আর তিনি সেই মন্ত্রটাকে, একটু আগে বললাম যে তিনি সেই মন্ত্রটা মুখস্থ করে ফেলেছিলেন বা রপ্ত করে ফেললেন এবং একটি তীর তুলে নিয়ে তিনি সেই মন্ত্রটা জপ করতে করতে তিনি সেটা নিক্ষেপ করলেন, তার ধনুক থেকে ছুটে যাওয়া তীরটা দ্বিতীয়বারের মতো প্রত্যেকটা পাতাকে ছেদ করে দিল। হ্যাঁ, অর্জুন তো ভীষণ আনন্দ পেলেন, গুরুদেব তার অনুপস্থিতিতে অন্য শিষ্যদের যে জ্ঞান দিলেন, যে শিক্ষা দিলেন তা তিনিও অর্জন করতে পেরেছেন। তো নদী থেকে ফেরবার পথে পাতাগুলোতে আরও একটা ছিদ্র দেখে শিষ্যরা তো অবাক হয়ে গেল, তাই না? তো তোমাদের মধ্যে কে দ্বিতীয়বার পাতা ছেদ করেছে
0: জিজ্ঞাসা করলেন গুরু দ্রোণাচার্য, জিজ্ঞাসা করলেন।
1: তো শিষ্যরা তো উত্তর দিল যে তাদের মধ্যে কেউ করেনি। তো তখন বুঝতেই পারলেন যে তুমি কি এটা করেছো, অর্জুনকে যখন জিজ্ঞাসা করছেন
0: এই কাণ্ডটি কার, তিনি বুঝতেই পেরেছেন,
1: তিনি তো সবই বুঝতে পারছেন গুরু হিসেবে। তো যাই হোক, এবার অর্জুন তো ভয় পেয়ে গেলেন কিন্তু তিনি তার গুরুকে কি মিথ্যে কথা বলবেন, তাই তিনি বললেন যে আমি আপনার অনুমতি ছাড়াই আপনার মন্ত্রটা জপ করার চেষ্টা করেছি, কারণ আমি ভেবেছিলাম যেহেতু আপনি ইতিমধ্যেই সমস্ত শিষ্যকে মন্ত্রটা শিখিয়ে দিয়েছেন তাই আপনার মূল্যবান সময় নষ্ট না করে এটা যদি মানে বারবার আপনি পুনরাবৃত্তি করবেন তার থেকে বরং আমি যদি নিজে নিজে শিখে নিতে পারি, গুরুদেব যদি আমি কোনো ভুল করে থাকি তবে আমাকে অনুগ্রহ করে ক্ষমা করবেন। তো তখন দ্রোণাচার্য তাকে বললেন যে প্রিয় অর্জুন, তোমার মধ্যে কৌতূহল, ধৈর্য এবং শেখার প্রবল ইচ্ছা আছে, তার উপর মন্ত্রের প্রতি তোমার যে বিশ্বাসও আছে, আমি মন্ত্রের শক্তি দেখানোর পর সমস্ত শিষ্যরা খুব অবাক হয়ে স্নান করতে চলে গেল কিন্তু তুমি তাদের কারোরই মানে তুমি ছাড়া তাদের কারোরই কিন্তু এই মন্ত্রটা পরীক্ষা করার ইচ্ছা জাগলো না, তুমি সেই সাহস দেখালে এবং তোমাকে আমি শেখাইও নি, তৎসত্ত্বেও তুমি সেই সাহস দেখালে, তুমি চেষ্টা করলে এবং সফল হলে, তুমি আমার যোগ্য শিষ্য।
0: আরও একটি গল্প বলি। গুরু রামদাস, গুরু সমর্থ রামদাস, তার শিষ্য গুরু কল্যাণ স্বামী, গুরু রামদাসের শিষ্য ছিলেন কল্যাণ স্বামী, এবং তার আসল নাম ছিল অম্বাজি। একবার একটা গাছের ডাল একটা কুয়োর ওপর বেড়ে উঠেছিল। সমর্থ রামদাস স্বামী অম্বাজিকে সেই ডালটি কেটে ফেলতে বললেন। অম্বাজি তার শিষ্য ছিলেন। ডালটি কাটার সময় কুয়োতে পড়ে যাওয়ার আশঙ্কা হলো। আশঙ্কা হলো মানে ডালটা কাটার সময় কুয়োর মানে ডালের ওপরে তিনি বসে বসে ডালটা কাটছিলেন, মানে গুরু আদেশ পালনে তিনি এতটাই নিমগ্ন হয়েছিলেন যে তিনি যে কুয়োতে পড়ে যেতে পারেন ডালটি কাটতে গিয়ে সেটা তার খেয়ালই ছিল না। তিনি ডালটি কাটছেন, গুরুর দেওয়া আদেশ তিনি পালন করছেন। এবার কাটতে গিয়ে ডালটা ভেঙে মানে অম্বাজি সহ ডালটি কুয়োতে পড়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে পড়লেন। এবার গুরুজি অর্থাৎ সমর্থ রামদাস স্বামী তিনি কুয়োর দিকে ছুটে গেলেন, মুখে দিয়ে দেখলেন এবং চিৎকার করে বললেন, অম্বাজি কল্যাণ আহে না। মারাঠি ভাষায় এর অর্থ হলো আশা করি আপনি ভালো আছেন, কল্যাণ মানে মঙ্গল। অম্বাজি উত্তর দিলেন, হ্যাঁ স্বামীজি কল্যাণ আছে, ঠিক আছে। সমর্থ রামদাস স্বামী কল্যাণ অম্বাজিকে আদেশ দিলেন যে তাহলে এবার ওপরে উঠে এসো। অম্বাজি কুয়ো বেয়ে ওপরে উঠে এলেন এবং তিনি বললেন যে গুরুজির কৃপায়, গুরুদেবের কৃপায় তিনি ভালোই আছেন। সেই দিন থেকে সমর্থ রামদাসজি সহ বাকি তার যে গুরু ভাইরা, বাকি শিষ্যরা ছিলেন রামদাসজির, তারা সবাই তাকে কল্যাণ বলে ডাকতে শুরু করলেন।

0: গুরুশীল শিষ্যের এই যে কথা, গুরু শিষ্যের এই যে পরম্পরা, এগুলি কিন্তু আমরা যেমন ছাপার অক্ষরে পড়েছি, এই যে পঞ্চতন্ত্র, গুরু বিষ্ণু শর্মা রাজা অমর শক্তির যে অবাধ্য সন্তান, সেই রাজপুত্রদের শিক্ষাদান করার জন্য ছোট্ট ছোট্ট গল্পের মাধ্যমে, মানে যেখানে কি ছিল, পশু পাখিরা এক একটা জীবন্ত চরিত্র হয়ে উঠেছিল, তাদের মুখ দিয়ে তাদেরকে চরিত্র বানিয়ে ছোট ছোট এমন সুন্দর গল্প তিনি বলতেন তার সেই রাজকুমারদের, তার শিষ্য রাজকুমারদের, যাতে ওই গল্প শোনার মধ্য দিয়ে তারা কিন্তু
1: জ্ঞান অর্জন করতে
0: পারে, যে গল্প আমরা পড়েছি পঞ্চতন্ত্রের মধ্যে। আবার দেখো, যেমন ছাপার অক্ষরেও এগুলি পেয়েছি আমরা, আমরা কিন্তু সেলুলয়েডের পর্দাতেও পেয়েছি,
1: তাই না? অ্যাকচুয়ালি আমরা দেখো, সিনেমা তো সাহিত্যেরই একটা রূপ,
0: একদম
1: তো সাহিত্যের মধ্যে সেই গল্পগুলো আছে, সেই কাহিনী আছে, এবং পাশাপাশি সাহিত্যের মধ্যে শুধু যদি সিনেমার কথা বলা, অবশ্যই সিনেমার কথায় তুমি যাবে, কিন্তু তার আগে বলি যে বিভিন্ন কবিতার মধ্যেও কিন্তু ফুটে উঠেছে
0: একেবারে
1: শিষ্যের কথা।
0: এবং দেখো, কোনো ধরো আমি যদি গানের কথা বলি, কোনো একজন গায়ককে গুরু করে তার গায়কীকে স্মরণ করে বা তার গায়কীর ধরনকে কি বলবো, অনুসরণ করে এমন অনেক গায়ক রয়েছেন যারা কিন্তু নিজেদের জীবনে চলেছেন, নিজেদের খ্যাতি অর্জন করেছেন, অনুকরণ কিন্তু নয়, অনুসরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে তার মতো অনুশীলন করে তারা কিন্তু এগিয়ে গেছে নিজেদের জীবন পথে। এই সূত্রে একটি কথা বলি, স্বনামধন্য সঙ্গীত শিল্পী কিশোর কুমার, তিনি কিন্তু সাইগল সাহেবকে নিজের আইডল মনে করতেন, এবং কিশোর কুমার সম্পর্কে প্রচুর মজার গল্প রয়েছে। হ্যাঁ, তিনি নানা রকম অঙ্গ, মানে মজার কাজকর্ম, নকল করা, হ্যাঁ, বিভিন্ন মানুষের নকল করা সমস্ত কিছু করতেন। তো একবার কি হলো, সাইগল সাহেবের গান তাকে গাইতে বলা হলো। এরকম অনেক সময়ই তো হয় যে বহু গান যেসব শিল্পীরা গিয়ে গেছেন সেটাকে নতুন করে একটু নতুন অ্যারেঞ্জমেন্টের সঙ্গে গাওয়া হয়। কিশোর কুমার কিন্তু সাইকেল সাহেবের গান গাইতে রাজি হলেন না, কারণ তার মনে হয়েছিল যে যদি কেউ, কোনো একজন তার ভক্ত শ্রোতা বলে ফেলে যে এই গানটি কিশোর কুমার সাইকেল সাহেবের থেকেও ভালো গেয়েছে,
1: ঠিক
0: সেই জায়গায় মানে তিনি একেবারে মরমে মরে যাবেন, তাই তিনি কিন্তু রাজি হলেন না সেই গান গাইতে।

স্টুডিওর ঘড়ি আমাদের যেদিকে নিয়ে যাচ্ছে এবং ইঙ্গিত দিচ্ছে যে গান্ধরিয়া আজকের মতো শেষ করার সময় চলে এসেছে। সময় এবং বিদিশাকে সাময়িকভাবে বিরতি নিতে হবে। 107 FM রেইনবো স্টুডিও থেকে 2:02 আবারও ফিরে আসবো আমরা নাটকের দুপুর নিয়ে বাংলা নাটক শোনাতে আপনাদের জন্য। আর ততক্ষণ আজকের এই শুভ দিনে, পুণ্য দিনে আপনারা আপনাদের শিক্ষার জন্য, আপনাদের দীক্ষার জন্য, আপনাদের জীবনের পথে এগিয়ে চলার জন্য, একজন প্রকৃত পরিণত মানুষ হওয়ার জন্য যে যে মানুষের কাছে, যে যে গুরুর কাছে, এমনকি শুধু যে তিনি একজন জীবন্ত মানুষ হবেন তা তো নয়, প্রকৃতির কাছেও যে ঋণী, সেই ঋণ স্বীকার করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের গান্ধরিয়া এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ছাত্রদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজও ব্যাহত। প্রথম দফায় লোকসভা বেলা 12টা পর্যন্ত স্থগিত করা হয়েছে, রাজ্যসভা বেলা 2টা পর্যন্ত মুলতুবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। গতকাল এই বৈঠকে প্রধানমন্ত্রীর দফতরের কাজকর্মের পাশাপাশি অর্থ, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা পর্যালোচনা করেন। প্রশ্নপত্র ফাঁস এবং নিট সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিভিন্ন মামলার দ্রুত শুনানির লক্ষ্যে পাটনা হাইকোর্ট, পাটনা, লক্ষিসারাই এবং পূর্ণিয়ায় ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করেছে। এজন্য বিচারকও নিয়োগ করা হয়েছে। গৌরব সিংকে পাটনায়, সীমা ভারতীকে লক্ষিসারাইতে এবং ঠাকুর আমান কুমারকে পূর্ণিয়ার প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ, বিচরণ স্থল, রক্ষা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র সম্মেলন থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত বিশ্বের 70% বাঘের আবাসস্থল। তিনি বলেন, ভারতে বাঘ সংরক্ষণ শতাব্দী প্রাচীন সংস্কৃতির অঙ্গ। প্রধানমন্ত্রী ভারতে বাঘ সংরক্ষণে বন বিভাগের সমস্ত স্তরের কর্মী, বিজ্ঞানী এবং সংরক্ষণ কর্মীদের প্রশংসা করেন। আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75। গতকাল শিবসাগর জেলায় আরও 7 প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। লোকসভায় আজ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন বিল 2026 পেশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বিলটির মূল উদ্দেশ্য হল 1969 সালের মূল জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে প্রয়োজনীয় সংশোধন করা। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে পাকিস্তানে বেআইনি দখলে থাকা এলাকাসহ সমস্ত জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে পাকিস্তান অধিকৃত অঞ্চলে চলতি নির্বাচন প্রক্রিয়াটি পাকিস্তানের অবৈধ দখলদারি ঢাকার একটি বাহ্যিক প্রচেষ্টা মাত্র। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস, বাঘের সংরক্ষণ বিচরণ স্থল রক্ষা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র সম্মেলনের থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব ব্যাঘ্র দিবসে বন্যপ্রাণ উদ্যমী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত বিশ্বের 70% বাঘের আবাসস্থল। তিনি বলেন, ভারতে বাঘ সংরক্ষণ শতাব্দী প্রাচীন সংস্কৃতির অঙ্গ। প্রধানমন্ত্রী ভারতের বাঘ সংরক্ষণে বন বিভাগের সমস্ত স্তরের কর্মী, বিজ্ঞান এবং সংরক্ষণ কর্মীদের প্রশংসা করেন। ইউক্রেনে কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে ভারতীয় নাবিকদের নিয়ে আটকে থাকা এমভি আমির এক জাহাজের পরিস্থিতিকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জাহাজে থাকা সকল ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে তারা সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। ক্লাবের মাঠে সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সূচনা হবে অনুষ্ঠানের। সেই সঙ্গে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবস আগামী 1 আগস্ট পালিত হবে। আর্মেনিয়া এশিয়ান ওপেন কাপ ক্যারেটে পুরুষদের 65 কেজি বিভাগে রৌপ্যপদক জিতেছেন আলিপুর দুয়ার জেলার আশিস দর্জি। বছর 25-এর এই যুবক ভুটান সীমান্ত শহর জয়গার ছোট মেচিয়া বস্তির বাসিন্দা। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আমাকে খুন করতে পারো বটে, কিন্তু আমার আত্মাকে তুমি কোনোদিন দূরে ফেলে দিতে পারবে না। যেখানেই থাকো আমি তোমায় অনুসরণ করব, আমি তোমায় কোনোদিন ছাড়ব না।

রচনা অমিত চট্টোপাধ্যায়। প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়।

0: ¿Qué? পল্লব, এসো এসো এসো, ভেতরে এসো। তা ফিরলে কবে?
1: আজই আসছি গ্লাসগো থেকে, সকালে বোম্বেতে পৌঁছেছি। সেখান থেকে একটু আগেই ক্যালকাটা এয়ারপোর্ট হয়ে,
0: তা উঠেছো কোথায়?
1: উঠিনি, উঠবো। হোটেলে একটা ঘর বুক করেছি, তবে সেখানে যাবার আগে এই পলাশের ঠিকানাটার খোঁজে আপনার কাছে এলুম। সে যে কোথায় ডিসপেন্সারি খুলেছে!
0: ও, তোমার হাল ফেলের ঠিকানাটা দেয়নি বুঝি পলাশ?
1: কই আর দিল, বছরখানেক হলো তো চিঠিপত্র লেখাই বন্ধ করেছে। অথচ এককালে বেলাদি আমরা হরিহর আত্মা ছিলাম, বিয়ের পরই যে হতভাগা এমন ভাবে বদলে যাবে।
0: বিয়ের পর পলাশকে বিয়ে করেছে নাকি?
1: সে কি বলছেন বিলাদি, ইলার ইলার সঙ্গে তার বিয়ে হয়নি?
0: না,
1: কেন কেন বিয়ে হয়নি কেন বিলাদি? বিলেত যাবার আগেও তো আমি জেনে গেছি বিয়ে সব ঠিকঠাক, ডাক্তারি পাশ করে বেরোলেই বিয়ে হবে। তাহলে হয়নি কেন? পলাশ কি ডাক্তারি পাশ করতে পারেনি?
0: হ্যাঁ, পেরেছে বই কি, স্কলারশিপ নিয়ে পাশ করেছে।
1: তবে চুপ করে আছেন কেন বেলাদি?
0: আমাকে আমাকে ওসব প্রশ্ন করো না ভাই।
1: বেশ, আপনি বলতে না চান ইনসিস্ট করবো না, দয়া করে ইলাকে একবার ডেকে দিন, তাকে এই প্রশ্নটা করার অধিকারটুকু আমার নিশ্চয়ই আছে।
0: এ কথাটা বিলেত যাবার আগে কেন বলনি পল্লব? তাহলে তাহলে হয়তো সে এমন ভাবে
1: কি বলতে চাইছেন বিলাদি? সে কি আমার উপর অভিমান করেছে, আর কোনো সম্পর্ক রাখতে চায় না?
0: ইলা ইলা, আজ
1: বলুন
0: এসবের অনেক ওপরে পড়ল, সে নেই
1: নেই
0: ইলা
1: মারা গেছে। না না না, এ হতে পারে না, এ কখনো সত্যি হতে পারে না। আপনি বলুন, আপনি বলুন এইসব মিথ্যে, আপনি আমার কাছে আসল ব্যাপারটা চেপে যাচ্ছেন।
0: পল্লব, যা ঘটেছে তাই বলছি আমি, এর বেশি আর আমার কিচ্ছু জিজ্ঞেস করো না পল্লব।
1: বিলাদি কোথায় যাচ্ছেন?
2: দাদাবাবু,
1: শিবু তুই কেমন আছিস?
2: ভালো দাদাবাবু।
1: শিবু, ইলা কি সত্যি নেই? ইলার কি হয়েছিল তুই নিশ্চয় জানিস?
2: সবই কপাল দাদাবাবু, সবই কপাল।
0: শিবু, একবার ওপরে আয়।
2: যাই দিদিমণি।
1: এ কি হলো ইলার, সত্যি সত্যি ইলা নেই, বিশ্বাস হয় না।
2: দাদাবাবু, হ্যাঁ এই নিন পলাশবাবুর ঠিকানা, দিদিমণি দিলেন।
1: ঠিকানা
2: কপাল,
1: ঠিকানা পলাশের ঠিকানা,

0: Bolas! Bolas! Bolas!
1: Don't disturb me, please. আমি এখন ব্যস্ত।
0: ওসব পশার গলাগড় ফিকির রাখ। শিগগির দরজা খুলে দে। আমি পল্লব। আরে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি? খোল!
2: পল্লব, তুই?
0: খুব অবাক হয়ে গেছিস তো? A big surprise, তাই না?
2: বস।
0: ব্যাস, অভ্যর্থনা শেষ হয়ে গেল। উচ্ছ্বাস নেই, উল্লাস নেই, আন্তরিকতাটুকুও নেই। What's wrong with you?
2: কই কিছু না তো। কবে এলি?
0: আজ সকালে।
2: ইঞ্জিনিয়ারিং পাশ করেছিস?
0: অফকোর্স, একটা ভালো অফার পেয়েছিলাম।
2: নিলি না কেন?
0: তোদের ছেড়ে বিদেশে পড়ে থাকতে পারবো না বলে। কিন্তু এখন ওঠা, আমার সঙ্গে চল হোটেলে, ওখানে খেয়ে নিবি, তারপর সারাদিন দুজনে সুখ দুঃখে গল্প করবি।
2: কিন্তু আমি তো এখন যেতে পারবো না। পড়লে

0: দেখছিস তো জিনিসপত্র প্যাক করাই হয়নি,
1: ঘুরে এসে না হয় করিস।
0: আর সময় কোথায়? কাল সকালেই জানি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি।
1: ফ্ল্যাট ছেড়ে দিচ্ছিস?
0: হ্যাঁ হ্যাঁ।
1: কেন?
0: না দিয়ে উপায় নেই পল্লব। সেই সব জানতা, সেই সব জানতা আমার বাড়ি থেকে খানতিনেক পরের একটা বাড়িতে ধূমকেতুর মতন হঠাৎ এসে উদয় হয়েছে।
1: সব জানতা মানে ধনঞ্জয় ভট্ট?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্কুল কলেজে পড়বার সময় যার কথাকে ধন আর বচন বলে আমরা খেপাতাম।
1: সত্যি অদ্ভুত ছিল তার ভবিষ্যৎবাণীগুলো, খনার বচনের মতো যার প্রত্যেকটা কথা ফুলে যেত।
0: কিন্তু পল্লব কি করে যেত? কোথায় পেল ধনঞ্জয়ের শক্তি? সে দৈবজ্ঞ নয়, জ্যোতিষী নয়, পঞ্চমুন্ডির আসনে বসে সিদ্ধি লাভ করেনি।
1: না রে, আমি যতদূর বুঝেছি এ শক্তি সে বাইরে থেকে পায়নি, তার নিজের মধ্যেই তা লুকিয়ে আছে। নইলে স্কুলে আমাদের সঙ্গে আলাপের প্রথম দিনে সে কি বলেছিল মনে আছে?
0: আছে আছে আছে, তার প্রত্যেকটি কথা আমার মনে আছে। শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের মতন থিয়েটারি ঢঙে বলেছিল, আকাশ মেঘাচ্ছন্ন ঝড় উঠবে।
1: শুনে আমরা হেসে উঠেছিলাম, মাথায় গাঁটটা মারতে গিয়েছিলাম। পলাশ, এখন মনে হচ্ছে ধনার বচন মিথ্যে নয়, ঝড় সত্যিই তো উঠেছে।
0: পল্লব পল্লব, শুধু যদি ওই একটা কেসি হতো তাহলে না হয় ভাবতাম কাকতালীয়। কিন্তু কিন্তু আমার নিজের কেরিয়ার নিয়ে ধনঞ্জয়ের কথাটা কোনোদিন ভুলবো ভেবেছিস? বিএসসি পাস করবার পর তোর সঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়া সব ঠিকঠাক শুনে ধনঞ্জয় হেসে উঠে বলল, কিনা মিথ্যে চেষ্টা করছো পলাশ, সহস্রমারি চিকিৎসক, তাই ডাক্তার তোমায় হতেই হবে।
1: তবু তো বিলেত যাবার আগের ঘটনাটা তোকে বলিনি, পাছে তুই মারধর করে বসিস বলে। ইলাকে নিয়ে টুকিটাকি জিনিস কেনার জন্য মার্কেটে যাচ্ছিলাম, পথে হঠাৎ ধনঞ্জয়ের সঙ্গে দেখা। ধনঞ্জয়, আমার বান্ধবী ইলা মিত্র, পলাশের ভাবী পত্নী, আর এ হচ্ছে আমাদের সহপাঠী ধনঞ্জয় ভট্ট।
2: নমস্কার, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব খুশি হলাম।
3: কিছু মনে করবেন না, আমি কিন্তু মোটেই হতে পারিনি।
2: আচ্ছা, কেন বলুন তো?
3: ট্রাস্ট নো ফিউচার হাউএভার প্লেজেন্ট। বুঝলেন ম্যাডাম, যতই মধুর হোক ভবিষ্যতে বিশ্বাস নেই।
1: তার মানে?
3: পল্লব, ওর চোখে মুখে দেখতে পাচ্ছি সেই রামায়ণের সীতার ছবি।
2: ইউ আর রিয়েলি ফানি।
3: বিলিভ মি মিস মিত্র, আপনি হচ্ছেন ধরার মেয়ে। মাটির পৃথিবী আপনাকে দিন রাত ডাকছে, নিষ্কৃতি কিছুতেই নেই।
1: কি বকছো আবোল তাবোল?
3: তাই তোমরাই, ল অফ গ্র্যাভিটেশনটা তো জানো পল্লব, সেই গ্র্যাভিটেশনের টানে তুমি আর পলাশ ওকে একদিন টেনে নামাবে নিচে, অনেক নিচে, অন্ধকার মাটির গর্ভে যার ঠিকানা নেই। নিয়তি, ডেস্টিনি।
1: এমন একটা সিন ক্রিয়েট হয়েছিল যে আশপাশ থেকে ছুটে এসেছিল লোকজন, সারা রাত ঘুমোতে পারিনি, বারবার মনে হয়েছিল বিলেত যাবার প্লেনের টিকিটটা ক্যান্সেল করে দিই।
0: যদি তাই দিতিস তাহলে হয়তো পল্লব।
1: হ্যাঁ
0: পল্লব, যা, চলে যা, চলে যা এখান থেকে। ধনঞ্জয় এদিকে আসছে, ধনঞ্জয়, ধনঞ্জয় হয়তো হয়তো আমার ঘরে ঢুকে পড়বে। আর এক মিনিটও দেরি করিস না, চলে যা।
1: এলি বা তুই?
0: না না না, আই জাস্ট কান্ট স্ট্যান্ড হিম।
1: শোন,
0: যা, চলে চলে চলে যা।
1: হ্যালো,
0: আমি আর কি করছিস? আমি একদিন তোর কাছে যাবো, যেখানেই থাকিস, যতদিন পরেই হোক, ঠিক আছে? দেরি করছ, গেট আউট।
4: ধনঞ্জয়, ধনঞ্জয়, ধনঞ্জয় আছিস?
3: তাপস।
5: হ্যাঁ।
3: শোন, তুই এখনই বাড়ি ফিরে যা, দেরি করিস না।
5: বাড়ি থেকে তো আসছি, মা ভালো আছেন, সেই জন্যই তো হাতে সময় নিয়ে তোর সঙ্গে দেখা করতে এলো।
3: লক্ষ্মীটি ভাই, প্লিজ আমার কথা শোন, কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না। এই মুহূর্তে রাহু মঙ্গলের সংযোগ হলো, যা যা প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর শোন, মা কিরকম থাকেন টেলিফোনে আমাকে সব জানাস। হ্যাঁ
5: জানাবো,
3: তাড়াতাড়ি। হ্যাঁ
1: ধনঞ্জয়। আরে তো,
3: আরে পল্লব, কতদিন পরে!
1: আমি আশাই করিনি তুমি এমন সময় বাড়িতে থাকবে, এখন তোমার বিরাট নাম, ব্যস্ত মানুষ।
3: পল্লব, তুমি আমার সঙ্গে দেখা করতে আসুনি, এসেছিলে পলাশের কাছে, দেখলে দরজায় তালা ঝুলছে। হ্যাঁ, আজ ভোরেই ও ফ্ল্যাট ছেড়ে চলে গেছে, কি আর করবে, হঠাৎ ধনঞ্জয় ভট্টকে মনে পড়ে গেল, তাই না?
1: সবটা না মিললেও কিছুটা সত্যি পটে। কিন্তু তুমি জানলে কি করে? এও কি তোমার সেই ধনার বচন, আই মিন ধনঞ্জয়ের বচন?
3: বলতে পারো, অর ইউ মে কল ইট অকাল্ট সায়েন্স। ডাকিনী বিদ্যা।

0: সে আবার কি?
1: কাল্ট আর অকাল্ট এই দুই শ্রেণীতে তুমি সমস্ত মানুষকেই ভাগ করতে পারো বল।
0: আচ্ছা,
1: কাল্ট বলতে আমি মিন করছি অবতারবাদকে।
0: আর অকাল্ট?
1: অকাল্ট এক জাতীয় গুহ্যবিদ্যা বা ডাকিনী বিদ্যা বলতে পারো।
0: ওসব জটিল তত্ত্ব বুঝবো না ভাই। বিলেতে থাকতে অবশ্য মাঝে মাঝে ডেইলি পেপারে তোমার আর্টিকেল দেখেছি, কিছু প্রশংসাও পেয়েছো। তা গবেষণাটা

0: পল্লব, মৃত্যুর কালো ছায়াটা আমি প্রায় দেখতে পাই। ধীর নিশ্চিত পায়ে পায়ে আমার দিকে এগিয়ে আসছে।
1: ও নো, ডোন্ট সে দ্যাট প্লিজ।
2: কাকে বলছেন, চোরা না শুনি ধর্মের কাহিনী। ওই এক কথা শুনতে শুনতে আমি তো ফেড আপ।
0: কিন্তু যখন তোমার ফেড ইন হয়েছে প্রতিমা, তখন আলাপটা করে দিও। আমি তো বলেছি আমার স্ত্রী প্রতিমা, আর ইনি হচ্ছেন।
1: নমস্কার, আমার নাম পল্লব রায়, স্কুলের সহপাঠী।
2: নমস্কার, কি খাবেন বলুন, হট না কোল্ড?
1: ধন্যবাদ, আপাতত কিছু লাগবে না।
0: হ্যালো,
3: আমি তাপস, মার সঙ্গে শেষ দেখা হলো।
0: গঙ্গা জল
3: খেয়েছি,
0: তার আত্মা তৃপ্তি হলো। ঠিক আছে, আমি যাচ্ছি।
1: তাপসের মার কি হয়েছিল?
0: ক্যান্সার।
1: ও ধনঞ্জয়, আমিও তোমার সঙ্গে যাব।
2: তাপস কি পত্রবার বিদায় না করলে হয়তো হয়তো কেন শেষ জলটাও মুখেও পড়তো না।
0: পল্লব, তুমি যেটা জানবার জন্য এসেছিলে সে আসল প্রশ্নটাই তো জিজ্ঞেস করলে না।
1: আসল প্রশ্ন?
0: কাল পলাশকে দেখে তোমার বেশ খানিকটা অ্যাবনর্মাল মনে হয়েছে। চোখের দৃষ্টিটা ঠিক স্বাভাবিক নয়, মাঝে মাঝে কি এক জ্বালায় যেন জ্বলে ওঠে, কেমন একটু ভয় ভয় ভাব।
1: তুমি সেটা লক্ষ্য করেছ?
0: পলাশ এখন পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করছে। ওর বাপ ঠাকুরা সবাই ছিটগ্রস্ত ছিলেন তো।
1: ছিটগ্রস্ত?
0: মনে ভারসাম্যটা কারোরই ছিল না।
1: কি বলছো ধনঞ্জয়, চিরকাল আমরা একসঙ্গে পড়েছি, খেলেছি, অন্তরঙ্গ ভাবে মেলামেশা করেছি।
0: তাহলে বোঝো বংশের ইতিহাসটা পলাশ গোপন করে রেখেছিল। নইলে রায়গঞ্জের এক বনেদি পরিবারের ছেলে হয়ে সে চিরকাল বোর্ডিং আর হস্টেলে থেকেই বা পড়তো কেন? এক মামা ছাড়া আর কেউ কোনোদিন তার সঙ্গে দেখা করতেই বা আসতেন না কেন?
2: ইস, কি দুঃখের জীবন বলতো।
0: এর চেয়ে বড় দুঃখ তার জীবনে আছে প্রতিমা। জ্ঞান হবার পর থেকে সে শুনে এসেছে তার ঠাকুরদা রাজা প্রদীপ নারায়ণ রাঁচির পাগলা গারদে বসে সারা রাত চিৎকার করতেন, আই অ্যাম দ্য কিং অফ দিনাজপুর।
1: এই খবর তুমি জানলে কি করে?
0: আমার এক তান্ত্রিক বন্ধুর কাছ থেকে প্রথম শুনি, ঠিক বিশ্বাস করতে পারিনি বলেই একদিন নিজেই সরাসরি গিয়ে হাজির হয়েছিলাম রায়গঞ্জে। যেসব তথ্য সেখানে জোগাড় করেছি তারপর আর অবিশ্বাস করার কোনো পথ রইল না।
2: কিন্তু তুমি কেন রায়গঞ্জে ছুটেছিলে? তথ্য জোগাড় করে তোমার কি লাভ?
0: পরোপকার।
1: পরোপকার? বাট হু ইজ দ্য বেস্ট বেনিফিশিয়ারি, মে আই আস্ক?
0: ইলা মিত্র।
1: ইলা? ইলা উপকারের জন্য? তো হঠাৎ তার জন্যই বা তোমার মন কেঁদে উঠলো কেন?
0: ইলার জন্য যে কোনো ভদ্রলোকেরই মন কেঁদে ওঠা উচিত পল্লব। তার মতন একটা সরল নিরীহ নিষ্পাপ মেয়ে একটা পাগলের গলায় মালা দেবে, এটা আমি সহ্য করতে পারি না।
2: কি আশ্চর্য, তোমার তো কেউ হন না, জাস্ট মুখের আলাপ। তাই দিয়ে আশা করেছিলে যে বিয়ে তুই বন্ধ করতে পারবে?
0: ওয়াই নট। ট্রেন থেকে নেমে সোজা চলে গেছিলাম ইলা মিত্রর বাড়িতে। ইলা দেবী, ইলা দেবী।
4: কে?
2: ধনঞ্জয় বাবু। আসুন আসুন, ভেতরে আসুন। আপনি হঠাৎ?
0: একটা জরুরি কথা ছিল ম্যাডাম।
2: বসুন, তার আগে বলুন তো কি হয়েছে আপনার, এমন উস্কো খুস্কো লাগছে কেন?
0: ট্রেন থেকে নেমে সোজা আপনার এখানে চলে এসেছি।
2: ইস, তাহলে তো দরকারি কথার ওজনটা অনেক বেড়ে গেল। তার আগে একটু হাত মুখ ধুয়ে
0: না
2: একটু চায়ের ব্যবস্থা করি।
0: এলা দেবী, পলাশের সঙ্গে বিয়ে আপনার হতে পারে না। বলছি পলাশের সঙ্গে আপনার বিয়ে হতে পারে না।
2: হঠাৎ এ কথা কেন বলছেন?
0: জেনে শুনে সে ঠকাতে চেয়েছে আপনাকে, সত্য গোপন করেছে। ইজ এ ক্রিমিনাল।
2: আমি তো কিছু বুঝতে পারছি না ধনঞ্জয় বাবু, এমন কি করেছে সে যার জন্য তার নামে এমন কুৎসিত অভিযোগ করতে?
0: কি করেনি? কেন আপনাকে বলেনি ওর পাগলের বংশে জন্ম, বাপ ঠাকুরদের সবাই বদ্ধ উন্মাদ?
2: না না, একথা মিথ্যে, সব মিথ্যে।
0: কিন্তু মিথ্যে কথা বলে আমার কি লাভ এলা দেবী? আপনার জীবনটা যাতে বরবাদ না হয়ে যায় তাই ছুটে গেছিলাম রায়গঞ্জে, আর সেখানে গিয়ে যেসব সাক্ষ্য প্রমাণ পেয়েছি সেগুলো আপনাকে না জানানোটা আমার পক্ষে অমানুষের কাজ হতো।
2: কি এমন সাক্ষ্য প্রমাণ?
0: একটা তো নয় এলা দেবী, অনেক অনেক। পলাশের ঠাকুরদা রাজা প্রদীপ নারায়ণের ইতিহাসটা তাহলে?
2: রাজা প্রতীক

0: হ্যাঁ, মস্ত বড় জমিদার ছিলেন, কিন্তু যেসব উদ্ভট খেয়াল তাঁর ছিল যদি শোনেন, রাজবাড়ির পেছনের দিকটায় তিনি জলের বদলে গোলাপ জল দিয়ে ভরে রাখতেন, রোজ বিকেলবেলা ঘাটে বসে সোনার মোহর নিয়ে ছিনিমিনি খেলবেন বলে। তারপর বিলেত থেকে নতুন দামি গাড়ি কিনে এনে নিজের এস্টেটের হাতির সঙ্গে টাগ অফ ওয়ার লড়িয়েছিলেন, কিনা শক্তির লড়াই কে যেতে দেখবেন।
1: আশ্চর্য মানুষ।
0: আরো শুনতে চান? আরো, লারকিন বলে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ঘোড়ার পিঠ থেকে টেনে নামিয়ে এমন চাবুক পেটা করেছিলেন যে খোদ ব্রিটিশ গভর্নমেন্ট তার নামে মামলা রুজু করে দিতে বাধ্য হয়। 5 বছর ধরে সে মামলা চলেছিল, শেষ পর্যন্ত রায় যখন বেরোলো তখন তিনি রাঁচির পাগলা গারুদে।
1: আর পলাশীর বাবা?
0: লাইক ফাদার লাইক সন। কুমার প্রদ্যোত নারায়ণ বাবার বিষয় সম্পত্তির বিশেষ কিছুই পাননি বটে, কিন্তু পাগলামিটা পুরোপুরি পেয়েছিলেন, আর সেটাই তার মৃত্যুর কারণ হয়েছিল।
1: আর পলাশীর মুখে শুনেছি তিনি নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছেন।
0: ঠিক শুনেছেন, তবে সে অ্যাক্সিডেন্টের কারণটাই তো তার পাগলামি।
1: কি বললেন? পাগলামি? সব খুলে বলুন, খুলে বলুন ধনঞ্জয় বাবু, লুকোবেন না, আমি নিজের কানে সবকিছু শুনতে চাই।
0: কিন্তু বিশ্বাস করতে পারবে নীলা দেবী, তিনি নাকি নামকরা শিকারী ছিলেন, সাহেব শুভ নিয়ে বাঘ শিকারও করেছেন, অথচ কোন কারণে আলো নিভে গেলে তিনি পাগলের মতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিতেন। কেন জানেন?
1: কেন?
0: আরশোলার ভয়ে।
1: আরশোলা?
0: হ্যাঁ হ্যাঁ, এতটুকু বাড়িয়ে বলছি না। সেবার দার্জিলিং মেলে কলকাতায় আসছেন রিজার্ভ করা ফার্স্ট ক্লাস কুপে, রাতের অন্ধকার ভেদ করে ট্রেন ঊর্ধ্বশ্বাসে ছুটেছে, হঠাৎ হঠাৎ কি করে যেন কামরার আলো নিভে গেল, সেই সঙ্গে কোথা থেকে যেন একটা আরশোলা ফরফর করে উড়ে এসে কামরায় ঢুকে পড়ল। বাস বিকট চিৎকার করে উঠে কেউ বাধা দেবার আগেই রানিং ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়লেন বাইরে। লীলা দেবী, এর চেয়ে মারাত্মক পাগলামি আর কি হতে পারে বলতে পারেন?
1: বুঝেছি, আমি সব বুঝেছি, আপনি যা বলতে চান, কিন্তু কিন্তু পলাশকে আমি কি বলবো, কথা দিয়ে কি করে তা আমি ফিরিয়ে নেব?
0: তাই বলে তিলে তিলে আত্মহত্যা করবেন? পারবেন? আপনি পারবেন একটা বদ্ধ উন্মাদকে নিয়ে সারা জীবন ঘর করতে? না না এরা দেবে না, দিস ইজ সিলি, এই স্যাক্রিফাইসের কোনো দাম নেই।
1: হয়তো তাই, তবু তবু আপনি যান এখান থেকে ধনঞ্জয় বাবু, আপনি এখান থেকে যান, আমাকে একটু একা থাকতে দিন, একা থাকতে দিন।

0: জানো প্রতিমা, আমি ভালো করতে চেয়েছিলাম, কিন্তু ইলা দেবী যে এতক্ষণে শকটা
1: মিথ্যা কথা। It's a case of cold-blooded murder, Shaitan!
2: I will kill you! I will kill you!
3: Bhagavan, please! Poor Papa Jumaan is hasty given, no?
1: I'm sorry. I'm very sorry. Come on, Kurbe Namak.
0: I pity you, Pallab! সত্যের মুখোমুখি হতে ভয় পাও তোমরা, তাই ভদ্রতা বলে যেটা চালাও সেটা আসলে গিলটি করা। বন্ধু, চকচক করলে শোনা হয় না, সমাজের সবচেয়ে বড় শত্রু তো তোমরাই।
1: না না, এড়িয়ে যেতে দেবো না পল্লব, বিয়ে করবে না কেন বলতে হবে, আর কি চাও? অর্ধেক রাজত্ব রাজকন্যে, যদি বলো ভাবি শ্বশুর তোমায় ইঞ্জিনিয়ারিং ফার্ম করে দেবেন।
4: বিয়ে করার সময় কোথায় শ্যাম? নতুন চাকরি তো, আজ দিল্লি কাল বোম্বে পরশু ম্যাড্রাস ছুটতে হয়, নিঃশ্বাস ফেলার সময় নেই।
1: ও, আমার প্রস্তাবটা তুমি সিরিয়াসলি নিতেই চাও না? ঠিক আছে, আমি গিয়ে মাসিমাকে বলবো।
4: বলাই দেখতো কে এসেছে।
5: দেখছি দাদাবাবু।
4: আরে প্রতিমা দেবী, আসুন আসুন আসুন।
1: এটা তো আগে বললি পারতে পল্লব, শুধু শুধু সকালে ফার্স্ট ট্রেনে এসে এত সময় নষ্ট করতাম না।
4: তুমি বিসিলি শ্যাম।
1: আচ্ছা চলি।
4: দেখি দাঁড়িয়ে নিলেন যে, বসুন। ও হচ্ছে আমার গ্রামের ছোটবেলার বন্ধু শ্যাম বানুজ্জ। আচ্ছা তার আগে বলুন তো, আমার ঠিকানা পেলেন কি করে?
3: ইলার দিদি বিলা দেবীর কাছ থেকে।
4: মনে হচ্ছে খুব জরুরি দরকার। ধনঞ্জয় নিশ্চয় জমি কিনেছে, বাড়ি করবে, তাই আর্কিটেক্টকে মনে পড়েছে, তাই তো?
3: না, আমি তারই খবরের জন্য এসেছি পল্লব বাবু।
4: তার খবর কেন? সে কি
3: আর ছমাস বাড়ি ছাড়া, আমাকে কিচ্ছু বলে জাননি।
4: ভগবান না করেন মন্দ কিছু ঘটলে কাগজে তো বেরোতো নিশ্চয়ই। আমার মনে হয় একটু খেয়ালই তো, হয়তো রিসার্চে গন্ধ পেয়ে কোনো পাহাড় পর্বতে চুড়ে গিয়ে আড্ডা গেড়েছে, কিংবা জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিংবা শ্মশানে। তাছাড়াও চিরকালের অভ্যেস জানেন, মাঝে মাঝে পালিয়ে যাওয়া,
3: তাই নাকি?
4: আমরা তো দেখে আসছি ছোটবেলা থেকে, চিন্তা কিছু নেই, এসে যাবে।
3: তার জন্য কি আমায় কিছু না জানি যাওয়া দরকার ছিল? এতদিনের মধ্যে একখানে চিঠিও কি দিতে পারতেন না?
4: পরিস্থিতিটা না জেনে তো জবাব দিতে পারছি না মিসেস ভট্ট, তবে আমি প্রাণপণ চেষ্টা করবো তার খবর জোগাড় করতে। আশা করি খুব শীঘ্রই একদিন তাকে পাকড়াও করে আপনার দরবারে হাজির করে দিতে পারবো।
5: আরে আরে যাবেন না যাবেন না, শুনুন শুনুন, আরে ওখানে মেম সাহেব রয়েছে।
6: আরে সেজন্যই বুঝি তুমি কুঞ্জদার আটকাচ্ছ, তোমার স্পর্ধা তো খুব দেখছি। বল্লভ,
4: বিয়ে করেছি। আজগুবি খবরটা আবার তোকে কে দিল?
6: আজগুবি কেন? তোর বলাই যে বললে ঘরে মেম সাহেব রয়েছে।
4: তুই একটু ভুল করেছিস, মেম সাহেব বটে, তবে আয় আলাপ করিয়ে দিই। মিসেস ভট্ট।
6: মিসেস ভট্ট?
4: হ্যাঁ রে, ধনঞ্জয় ভট্টের স্ত্রী প্রতিমা দেবী।
5: কি বললে? ধনঞ্জয়ের স্ত্রী?
4: হ্যাঁ।
5: কিন্তু কিন্তু উনি এখানে কি করছেন? কেন এসেছেন তোর কাছে? কেন কেন?
4: ধনঞ্জয় আজ মাস ছয়েক হলো নিরুদ্দেশ, আমি তার খবর জানি কিনা সেটা জানতেই।
5: ফলস ফলস, পুলিশের কাছ থেকে আসছে। আমি চলুন বলো।
3: আচ্ছা, উনি কি আমাদের সেই ডাক্তারবাবু পলাশ মিত্র?
4: হ্যাঁ।
3: কিন্তু হঠাৎ এমন ভাবে চলে গেলেন কেন? মনে হলো যেন আমাকে দেখে ভয় পেয়েছেন।
4: দেখুন, ইলা মারা যাওয়ার পরই ও কেমন একটু যেন অ্যাবনর্মাল, অবশ্য এত বড় একটা শক পাওয়ার পর হওয়াটাও বিচিত্র নয়।
3: হয়তো তাই। আচ্ছা, উনি কি আমার স্বামীর কোনো খবর দিতে পারবেন?
4: বলেন কি, যে নিজেই এতদিন অজ্ঞাতবাসে ছিল তার পক্ষে ধনঞ্জয়ের কোনো খবর রাখা তো সম্ভব নয়।
3: কি কি এমন করে হাসলো যেন আপনার কথা ব্যঙ্গ করে উঠলো?
4: আমাকে? আমাকে কে ব্যঙ্গ করবে? কেনই বা করবে? হয়তো রাস্তার লোকেরা নিজেদের মধ্যে হাসাহাসি করছে।
3: তা হবে, আসলে আমার মনটা তো ঠিক সুস্থ নেই। আচ্ছা চলি, দয়া করে আমার স্বামীর খোঁজটা যদি।
4: নিশ্চয়ই চেষ্টা করবো। আই গিভ ইউ মাই ওয়ার্ড অফ অনার। চলুন আপনাকে এগিয়ে দিই। বলাই আমার খাবারটা দিয়ে দে।
6: হ্যাঁ অমনি আমারটাও দিয়ে দেবে।
4: দেখি পলাশ তুই কোথায় গেলি? আরে তুই চলে যাসনি?
6: হ্যাঁ গিয়েছিলাম ওই পাশের ঘরে।
4: তো হঠাৎ এরকম স্টান দেওয়ার মানে?
6: বলবো বলবো সব বলবো, বলবার জন্যই তো এসেছি। আগে বেশ সলিড কিছু দিতে হবে, কাল রাত থেকে পেটে কিছু পড়েনি।
4: বলাই খাবারটা ভাগ করে দুজনকে দিস,
6: একটু তাড়াতাড়ি, দেরি হলে হয়তো আর খাওয়া হবে না, ঘুমিয়ে পড়বো।
4: ঘুমিয়ে পড়বি কেন? খাওয়ার মতো ঘুমের সঙ্গে কি কাল রাত্রে অসহযোগ করেছিলি নাকি?
6: আমি করিনি ভাই, আমার সঙ্গে করেছিল। বললো আমি শুয়েছিলাম ঘুমাবো বলে, কিন্তু এলোমেলো ভাবতে ভাবতে মাথাটা এমন গরম হয়ে উঠলো।
4: কিসের ভাবনাটা কিসের?
6: টু বি অর নট টু বি, কিন্তু আর ভাবনা নেই। আমি মন স্থির করে ফেলেছি, আত্মহত্যাই করব।
4: আত্মহত্যা? কি বলছিস পাগলের মতো,
6: খুব চমকে গেছিস না? ভয় নেই, আমি এখানে করব না, এক্ষুনিও নয়। তবে এ যন্ত্রণা আর সহ্য করতে পাচ্ছি না পল্লব, আত্মহত্যা ছাড়া আমার আর উপায় নেই।
4: প্লিজ স্টপ ইট। এই পলাশ পাগলাম কেন, কি হয়েছে কি তোর?
6: পল্লব পল্লব তার আগে কথা দে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যা শুনবি তা আর কাউকে বলবি না। তুই কথা দে পল্লব, কথা
4: কথা দিলাম, কথা দিলাম পলাশ, কথা দিলাম।
6: নিশ্চিন্ত করলি
4: কি রে, চুপ করে বলি যে বিশ্বাস করতে পারছিস না আমায়?
6: হ্যাঁ বিশ্বাস পল্লব, তোকে বিশ্বাস না করলে আর কাকে করব? কিন্তু কিন্তু কথাটা যে কত শক্ত।

0: কত শক্ত! আচ্ছা আচ্ছা, ধনঞ্জয়কে তোর,
1: হ্যাঁ, বিলেত থেকে ফেরার পরে তো একদিন তার সঙ্গে দেখা হয়েছিল, তারপরে মাস ছয়েক আগে কাউকে কিছু না বলে হঠাৎ কোথায় যে ডুব দিয়েছে সে, এরকম করে হাসলি যে! ও, এর আগে তাহলে তুই হেসেছিলি।
0: হাসবো না, হাসবো না, আমি ছাড়া ধনঞ্জয়ের খবর আগে কে দেবে, আর কেউ জানে?
1: তুই ধনঞ্জয়ের খবর জানিস কি করে? তোর সঙ্গে কি তার দেখা হয়েছিল?
0: না হলে আর তাকে খুন করলুম কি করে?
1: করেছিস?
0: হ্যাঁ।
2: তুই?
0: হ্যাঁ,
1: ধনঞ্জয়কে খুন করেছিস?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনার বচন চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে সেই শয়তান। সে শয়তান কেন সে ইলার কাছে গিয়েছিল? আমার বংশের কথা কেন সে বলতে গেল তাকে?
1: সে কি মিথ্যে বলেছিল?
0: সত্যি মিথ্যে রিমালসন, তথ্যের সঙ্গে ধনার বচনটা মিশিয়ে একটা মিক্সচার ইলাকে খাইয়ে এসেছিল। দ্যাট দ্যাট পুয়ার গার্ল, সেটা সহ্য করতে পারলো না।
1: কি এমন মিথ্যে বলেছিল সে?
0: আমার ঠাকুরদা শেষ বয়সে যে পাগলাগারদে গিয়েছিলেন সেটা সত্যি, কিন্তু কেন গিয়েছিলেন সেটাই তার রটনা।
1: তাহলে গেছিলেন কেন?
0: মামলায় হারা ব্রিটিশ গভর্নমেন্টের চক্রান্তে।
1: ও, আর তোর বাবা কুমার প্রদ্যুত নারায়ণ?
0: ছিল ছিল ছিল, তারও হাজার রকমের উদ্ভট খেয়াল ছিল, কিন্তু পয়সা ছিল না, দেশের লোকে তাই পাগলা কুমার বলে খ্যাপাতো তাকে। শেষের দিকে রাস্তায় বেরোনোই তিনি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু কিন্তু তবু শেষ পর্যন্ত টিপতে দিলে না ওরা।
1: বলে যা, থামলি কেন? তারপর?
0: তাই চলন্ত দার্জিলিং মেল থেকে বাইরে ঝাঁপ দিলেন, তবে আরশোলার ভয় নয়, পাওনাদারের বডি ওয়ারেন্ট এড়াতে।
3: থামলি যে পাওয়া যায় না পলাশ,
1: নিয়তি যে কারো জীবন নিয়ে এমন নিষ্ঠুর খেলা খেলতে পারে?
0: পারে পারে, নইলে ধনঞ্জয় একদিন আমার ডিসপেন্সারিতে ছুটে আসবে কেন?
1: তোর ডিসপেন্সারিতে?
0: হ্যাঁ, আলো দেখলে পোকা যেমন ছুটে আসে তেমনি ভাবে এসেছিল। নিয়তি এটাকে টেনে এনেছিল, ওটা যে আমার ডিসপেন্সারি তা সে জানতো না।
1: তবে
0: কোথায় জানে গিয়েছিল, সেখান থেকে এমন মাথার যন্ত্রণা যে সহ্য করতে না পেরে অন্ধের মতোই আমার ডাক্তারখানায় ঢুকে পড়েছিল।
1: তাকে না দেখে পত্রপাঠ বিদায় করে দিতে পারতিস?
0: তা হয়তো পারতুম বলল, কিন্তু কিন্তু সেই লম্পটটা ইলার কথা তুললো কেন? কেন কৃতকর্মের জন্য ক্ষমা চাইল? মাথায় আমার আগুন জ্বলে উঠল, চোখের সামনে ভেসে উঠল ইলার সেই রক্তাক্ত থেঁতলানো মুখখানা। নিজেকে আমি সেই মুহূর্তে হারিয়ে ফেললুম, কি করতে যাচ্ছি কিছুই খেয়াল রইল না। ডাক্তাররা যেমন করে রুগী দেখে ঠিক সেইভাবে সামনে ঝুঁকে পড়ে দুই হাতে তার গলাটা টিপে দিল। শান্তই তো সেদিন হয়েছিল পড়ল, তার প্রাণহীন দেহটা যখন মেঝের উপর লুটিয়ে পড়ল তখন কি করেছিলুম জানিস? নিজের চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে পা দোলাতে লাগলো। ভেতর থেকে একটা হাসির বেগ কুলকুল করে বেগে বেরিয়ে আসতে চাইছিল।
1: ওই অবস্থায় কোনো হাসি আসতে পারে? যদি লোক জানা জানি হয়ে যেত, যদি কেউ পুলিশে খবর দিত,
0: দিলেই বা? ততক্ষণে তো আমার প্ল্যান শেষ হয়ে গেছে। ধনঞ্জয় কোথায় গিয়েছিল কেউ জানতো না, ফেরবার পরেও জানাশোনা কোনো লোকের সঙ্গে দেখা হয়নি, কাজে লাশ পাচার করতে আমার কোনো অসুবিধা হয়নি। বললো
1: কোথায় সরালি, কি করে সরালি?
0: তা আমি বলবো না পল্লব। না না না, তোকে অবিশ্বাস করে বলে নয়, তবে তবে ধর মুখ ফসকে কাউকে বলে ফেললে, কিংবা হয়তো ঘুমের ঘরে কথাটা তোর মুখে।
1: থাক থাক থাক পলাশ, তোর আর বুলের কাজ নেই, চোখে খেয়ে নেই, বেলায় হতো এতক্ষণে টেবিল সাজিয়ে বসে
0: আছে। হ্যাঁ, চো চো, কাল থেকে খাইনি পল্লব।
1: হ্যাঁ
0: পল্লব, আমি আমি খাবো না জানিস, আমি আগে একটু ঘুমবো।
1: ঘুমাবি?
0: দেখ না দেখ না, আমি তো নর্মাল, কোনো ভয় নেই, ভাবনা নেই, তবু তবু না রাত্রিরে আমি চোখ বুঝতে পারি না জানিস পল্লব। ঘর অন্ধকার করে শুলেই না ধনঞ্জয় ফিস ফিস করে সেই কথাটা বলতে থাকে।
1: কোন কথা?
0: আমাকে খুন করতে চাও করো, কিন্তু আমার আত্মাকে তুমি কোনোদিন দূরে ঠেলে দিতে পারবে না।
1: ছোট সব ছেলে মানুষই কি শুনতে কি শুনেছিস?
0: হ্যালুসিনেশন বলছিস?
1: হ্যাঁ,
0: আমি আমিও প্রথমটা তাই ভেবেছিলাম জানিস, এ কি করে হতে পারে। তো তবু সন্দেহ মেটাতে ছুটলুম যে ঘরে বাক্সের ভেতর ধনঞ্জয়ের আরোকে ভেজানো দেহটা রেখেছিলাম সেখানে। একটা বাক্সটা টেনে বার করে খুলে দেখলাম, বলতে কি পল্লব, আতঙ্কে চোখ দুটো আমার ঠিকরে যেন বেরিয়ে এলো। দেখলুম দেখলুম ধনঞ্জয়ের লাশটা ঠিক প্রথম দিনের মতনই বাক্সে শোয়ানো আছে, কেউ তো টেনে বার করে আনেনি। তাহলে তাহলে দুটো লাশ এলো কোত্থেকে?
1: এটা তো চোখের ভুল, হ্যালুসিনেশন।
0: কেন কেন দেখেছিলুম? কোনো সুস্থ স্বাভাবিক লোকের কি হ্যালুসিনেশন হয়? না না হয় না, হয় না বললো।

0: Don't forget that I am a doctor.
1: পলাশ, তুই কি তাহলে পিতার তাই বিশ্বাস করিস?
0: করি করি করি, আর করি বলেই তো একদিন তার হাত থেকে নিষ্কৃতি লাভের আশায় কলকাতা ছাড়লাম। কিন্তু তার আত্মা তো আমায় ছাড়লো না, ট্রেন ছুটে চলেছে, দিব্যি ঘুমোচ্ছিলুম, হঠাৎ ধনঞ্জয়ের ফিস ফিস গলায় ঘুম ভেঙে গেল। উঠে বসে তাকাতে দেখি পাশের বার্থে ধনঞ্জয়ের মৃতদেহটা শুয়ে। দেখে মাথা আমার খারাপ হয়ে গেল, কি করছি না করছি খেয়াল রইল না। বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে তার দেহটা তুলে নিয়ে ট্রেনের দরজা খুলে বাইরের হাওয়ায় ছড়ে দিলাম।
1: বেশ তো, যেতে চাস তো জন্য একসঙ্গে যাওয়া যাবে, কিন্তু সে তো এক্ষুনি হবে না, সব কাজ কাজ করতে একদিন সময় তো লাগবে।
0: সে কটা দিন আমায় তোর কাছে থাকতে দে পারল, তুই বন্ধুর জন্য এটুকু করতে পারবি না? এইটুকু আশা করতে পারি তো?
1: এই কথা বলছিস কেন পলাশ? তুই যদি চাস তোকে সারা জীবন আমার কাছে রাখবো।
0: না, শুধু শুধু রাখা নয়, রাখা নয় বল্লভ, আমরা আমরা এক বিছানায় শোবো, নইলে নইলে খালি পেলেই সেই শয়তান প্রেতাত্মাটা আমার পাশে এসে শোবে আর সারা রাত ধরে ফিসফিস করে বলবে
2: আমাকে খুন করতে পারো বটে, কিন্তু আমার আত্মাকে তুমি কোনোদিন দূরে ফেলে দিতে পারবে না। যেখানেই থাকো আমি তোমায় অনুসরণ করব, আমি তোমায় কোনোদিন ছাড়ব না।
0: পল্লব, পল্লব, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে আমাকে তুই বাঁচা, আমাকে তুই বাঁচা। পল্লব, পল্লব অশরীরী হয়ে গেছে, অশরীরী। ওকে ওকে মন থেকে আমি কিছুতেই কাড়াতে পারছি না, আমার আমার সর্বাঙ্গ চেপে ধরে আমাকে ঠান্ডা করে দিচ্ছে। আমাকে ছেড়ে ঘর থেকে চলে যাস পল্লব, তুই শুনতে পাচ্ছিস না?
2: যেখানেই থাকো আমি তোমায় অনুসরণ করব, আমি তোমায় কোনোদিন ছাড়ব না।
0: ওই শয়তান, ওই শয়তান ইলাকা মেরেছে, তারপর আমাকে মারবে। আমি প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ নেওয়ার পর আমি ইলার কাছে যাবো।
1: আমি আছি, আমি তোর কাছে আছি, আমি তোকে ছেড়ে যাইনি। এটা খেয়ে নে, একটু ঘুমোবার চেষ্টা কর। বলাই এটা গরম কম্বল দিয়ে শিখি করে নিয়ে
0: যাই কোথা দেবো,
3: ট্যাবলেটটা দে, আমাকে চাদরটা দে বলাই। তোর কি কষ্ট দিচ্ছি বলে কিছু মনে করিস
0: না? কোথা দেবো, কষ্ট দিচ্ছ কি হচ্ছে?
3: পল্লব, পল্লব তুই আমার পাশে শুয়ে পড়,
0: প্রচন্ড শীত করছে।
1: হ্যালো, কে? প্রতিমা দেবী, কি খবর এত রাত্রে? ধনঞ্জয়ের কোনো খবর পেয়েছেন নাকি?
4: না, শুনুন, ও বেলা যে পলাশবাবুর সঙ্গে আপনার ওখানে দেখা হয়েছিল, উনি কি আছেন এখনো না চলে গেছেন?
1: আছেন, কেন বলুন তো?
4: ওর কথাবার্তা শুনে আমার সন্দেহ হয়েছিল, উনি হয়তো হয়তো কেন উনি নিশ্চয়ই আমার স্বামীর খবর জানেন আর সেটা লুকিয়ে রেখেছেন, তাই আমি পুলিশে খবর দিয়েছি।
1: পুলিশে?
4: হ্যাঁ, হয়তো পুলিশ আপনার ওখানে যেতে পারে, সেটাই আপনাকে জানিয়ে দিল।
1: হ্যালো, হ্যালো, হ্যালো, শুনুন প্রতিমা দেবী, শুন,
0: ঘর অন্ধকার কেন? আলো জ্বেলে দে,
5: আলো জল, আলো জল।
0: শোনো, অন্ধকার পেয়ে এখনই ধনঞ্জয় আমার পাশে এসে বসবে।
1: দেখছিস, দেখছিস না লোড শেডিং হয়েছে?
5: দেরি করিস না, দেরি করিস না, আলো জল, আলো জল। মোমবাতিগুলো কোথায় গেল? বিকেলে যা কিনে আনলাম।
1: তুই তো রেখেছিস।
0: আরে আরে, কোথায় রেখেছি মনে পড়ছে না তো?
1: বলাস,
0: একটু খুঁজে দেখ, একটু খুঁজে দেখ। হয়তো বারান্দা প্যাকেটে। না না না, বারান্দা যাস, বারান্দা যাস না, আমায় একলা ফেলে যাস না বললাম। অন্ধকারে আমি থাকতে পারবো না। বললাম
1: না পারিস তো আমার সঙ্গে আয়।
0: কি করে যাব আমি? আমি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক ঠিক কাঠের পায়ের গোড়াতে যদি ধনঞ্জয় শুয়ে থাকে।
5: পল্লব,
0: হ্যাঁ পল্লব, ও এসেছে। ওই ওই ওই, তো ধনঞ্জয় এসে যে বলল ওর কাছে শুতে আসছে। বরফের মতো ওর গাটা কি ভীষণ ঠান্ডা। ওই বাঁচা,
1: ওই কানে
0: বাঁচা, বললো ওই বাঁচা। আমি আমি জানতাম, আমি জানতাম ও আজকে আসবে। ঠিক ঠিক ছ মাস আগে আজকের তারিখে ওই ঠান্ডা হতেই শয়তানটা ইরাকের ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল সেদিন। সেই সেই ঠান্ডা বরফের মতো শক্ত দুখানা হাত আমাকে এক্ষুনি ঠেলে ফেলে
1: দিয়েছে। সৈয়দ ডাক্তারকে ফোন কর, আমি পলাশকে ধরছি।
0: এখনই করছি, এখনই করছি।
5: পলাশ,
1: পলাশ, কি করছিস তুই?
5: আমাকে আমাকে ছেড়ে দে। বললো আমাকে ধরে রাখিস না।
1: কোন পলাশ?
5: আমি ওকে খুন করবো।
0: শয়তানটা, শয়তানটা ওই দাঁড়িয়ে আছে।
5: বুদ্ধিটার কত ওজন? ওর মগজটাই ইলাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আমি আমি প্রতিশোধ নেব। বললাম বললাম বললাম, ওই ওই কাপুরুষটা পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। এরপরে গা ঢাকা দেবে,
1: শরীর
5: হয়ে আবার আমার পেছন দেবে। ওই ওই পালিয়ে যাচ্ছে, ওকে ওকে ছেড়ে, ওকে ছেড়ে, আমাকে ধরবো।
0: আমি
5: প্রতিশোধ নিয়েছিল। আমি প্রতিশোধ নিয়েছি।
1: পলাশ,

0: ¿Qué?
1: A mí, local tenen ওসি শঙ্কর চ্যাটার্জি। আপনি কি মিস্টার পল্লব রায়?
0: হ্যাঁ, কি ব্যাপার?
1: আমি একবার বাড়িটা সার্চ করতে চাই। এই যে দেখুন।
0: থাক থাক মিস্টার
1: সার্চ ওয়ান।
0: ঠিক আছে, ভেতরে আসুন।
1: থ্যাংকস, চল।
0: আপনি কি মিস্টার পলাশ মিত্রকে খুঁজছেন?
1: এক্স্যাক্টলি সো। তিনি এখন কোথায়?
0: বেডরুমে। বলাই, আলোটা অন একবার।
1: না না, দরকার হবে না, আমার কাছে টর্চ আছে।
0: মিস্টার চ্যাটার্জি, এইদিকে একবার আলোটা ফেলুন, খাটের পায়ের কাছে।
1: দেখি, হি ইজ ডেড মিস্টার রয়, হি ইজ ডেড।
0: ধনঞ্জয়ের হাত থেকে ওকে বাঁচাতে পারলুম না।
1: আমাকেও ফাঁকি দিয়েছেন, এসেছিল ম্যারেস্ট করতে, কিন্তু তার আগেই যাক। আমরা শোনা শঙ্খ আর সুব্রত, তোমরা এখানে থাকো, আমি ডাক্তারকে এখনই খবর দিচ্ছি। আসুন মিস্টার রয়।
0: আমি ডাক্তার সইবালকে ফোনে খবর দিয়েছি, এক্ষুনি এসে পড়বেন।
1: পলাশ মিত্র আপনার কে?
0: বাল্যকালের বন্ধু।
1: তাই নাকি?
0: আসুন আসুন ডাক্তারবাবু।
2: কি ব্যাপার, কি হয়েছে পল্লববাবু? এত জরুরি তলব? আরে শঙ্করবাবু যে, কি ব্যাপার?
1: ব্যাপার হচ্ছে যে এই বডিটা কিন্তু আপনাকে পরীক্ষা করে দেখতে হবে।
2: এ কি, এই যে পলাশ, আমার ক্লাস ফ্রেন্ড, হ্যাঁ খুব কৃতী ছাত্র, গোল্ড মেডেল নিয়ে ডাক্তারি পাশ করেছিল। কি হয়েছিল পল্লববাবু?
0: বেশ কিছুদিন হলো পলাশ ওর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। আমার বাড়িতে সে খুব ভুল বকছিল, অসুরের আত্মা, তার ভয়, এইসব নিয়ে আর কি। মানে
2: ইটস এ কেস অফ হ্যালুসিনেশন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে অত্যাধিক স্নায়ুর চাপে ওর এই অবস্থা। হিজ নো লঙ্গার উইথ আস। ওকে, বডির পোস্টমর্টমে পাঠিয়ে দিন, আমি চললাম। কেমন
1: পল্লববাবু? চলে, নমস্কার।
0: নমস্কার।
1: একবার থানায় আসবেন, কেমন?

0: শঙ্করবাবু আছেন?
1: আরে আরে মিস্টার পল্লব রায়, আসুন আসুন, আমি একটু পরেই আপনার ওখানে যাচ্ছিলাম, বসুন।
0: সো কাইন্ড অফ ইউ। তদন্ত শেষ হয়ে গেছে আপনার?
1: মোটামুটি।
0: কোনো স্যাটিসফ্যাক্টরি প্রমাণ পেয়েছেন?
1: পেয়েছি বইকি। প্রথম তদন্তের রিপোর্টটা হচ্ছে আপনার বন্ধু পলাশ মিত্র নিজের ঘরে ধনঞ্জয়বাবুর যে লাশটা পড়ে থাকতে দেখেছিলেন, আসলে কিন্তু সেটা সত্যি নয়, ওটা হ্যালুসিনেশনের জন্য।
0: আমারও তাই বিশ্বাস।
1: গলা টিপে খুন করার পর ধনঞ্জয়বাবুর বডিটা আসলে পলাশবাবুর কাছে অবসেশন দাঁড়িয়ে গিয়েছিল। প্রথম দিন নিজের ঘরের মেঝে তাঁর যে মৃতদেহটা পড়ে থাকতে দেখেছিলেন, আসলে কিন্তু সেটা অন্য লোকের। সে যুগের অভিনেতা অরুণ গাঙ্গুলি বলে এক ভদ্রলোক ওই বাড়িতে থাকতেন। নেশার ঝোঁকে সেদিন তিনি নিজের ঘরের দরজাটা খুলেই রেখেছিলেন, আর অত্যধিক ড্রিঙ্ক করার দরুনই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, হার্ট ফেল করে তিনি মারা যান। পলাশবাবু ভুল করে তার ঘরে ঢুকেছিলেন।
0: বলেন কি, আর ট্রেনের কামরায় যে মৃতদেহটা বাড়তে পড়ে থাকতে দেখেছিল আর ভয় পেয়ে যাকে রানিং ট্রেন থেকে ফেলে দিয়েছিল?
1: পলাশবাবুর বর্ণনা মতো ঠিক সেই জায়গাতে একটা লাশ রেলওয়ে পুলিশ পায়, তবে সেটা একজন গ্যাংম্যানের।
0: গুড গড! তাহলে আপনি কি বলতে চান পলাশের মেন্টাল ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে গিয়েছিল, মস্তিষ্ক তার সুস্থ ছিল না?
1: এক্স্যাক্টলি সো, ঠিকই বলেছেন। ইয়েস, ওসি শঙ্কর চ্যাটার্জি স্পিকিং।
2: মানিকতলা থেকে প্রতিমা ভট্ট কথা বলছি।
1: কে?
2: চিনতে পেরেছেন?
1: প্রতিমা ভট্ট? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি চিনতে পেরেছি। বলেন কি ব্যাপার?
2: আজ সকালে আমার স্বামী ধনঞ্জয় ভট্ট কাঠমান্ডু থেকে ট্রাঙ্কল করেছিল।
1: ভাই গুড,
2: সে ভালো আছে, শীঘ্রই ফিরছেন।
1: আচ্ছা,
2: তাই খবরটা আপনাকে জানিয়ে দিল।
1: আচ্ছা আচ্ছা,
2: নমস্কার।
1: নমস্কার, থ্যাঙ্কস, নমস্কার। বুঝলেন পল্লববাবু, ধনঞ্জয় ভট্ট সশরীরে ফিরে আসছেন।
0: বলেন কি,
1: তার স্ত্রী মিসেস ভট্ট এইমাত্র ফোনে আমায় তাই জানালেন।
0: কিছু কিছু বিশ্বাস করা যায় না শঙ্করবাবু।
1: কিন্তু ঘটনাটা সত্য।

0: অমিত চট্টোপাধ্যায় রচিত অন্ধকারের ঠিকানা নাটকের অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন পলাশ গৌতম চক্রবর্তী, বেলা শেফালী বন্দ্যোপাধ্যায়, ধনঞ্জয় দেবাশিস বসু, প্রতিমা নীলা কর, ইলা শিউলি মুখোপাধ্যায়, বলাই অজিত গাঙ্গুলি, কানাই সুতেজ কুমার সাত্বিক, তাপস সমর কুমার, শ্যাম পার্থপ্রতিম মজুমদার, ডাক্তার বরুণ দাস, পুলিশ অফিসার অসীম মুখোপাধ্যায় ও পল্লব গৌতম দে। সম্পাদনা ও প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: 107 FM রেইনবোয় এতক্ষণ শুনলেন বাংলা নাটক, এবার শুনবেন আধুনিক গান।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে রাহুল গান্ধীর করা মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। তিনি বলেন, এই মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে লোকসভায় ক্ষমা চাইতে হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি রাহুল গান্ধীর করা বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া হট্টগোল হইচইয়ের জেরে লোকসভার অধিবেশন বেলা তিনটে পর্যন্ত মুলতবি করা হয়েছে। লোকসভায় আজ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন বিল 2026 পেশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বিলটির মূল উদ্দেশ্য হল 1969 সালের মূল জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে প্রয়োজনীয় সংশোধন করা। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটির বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা নেশামুক্তির শপথ নেবেন বলে তিনি জানান। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের বেআইনি দখলে থাকা এলাকাসহ সমস্ত জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, পাকিস্তান অধিকৃত অঞ্চলে চলতি নির্বাচন প্রক্রিয়াটি পাকিস্তানের অবৈধ দখলদারি ঢাকার একটি বাহ্যিক প্রচেষ্টা। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ, বিচরণস্থল রক্ষা করা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালন হয়ে থাকে। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র সম্মেলন থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। ক্লাবের মাঠে সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হবে হয় অনুষ্ঠানের। সেই সঙ্গে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে। আর্মেনিয়ায় এশিয়ান ওপেন কাপ ক্যারাটেতে পুরুষদের 65 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন আলিপুরদুয়ার জেলার আশিস দর্জি। বছর 25-এর এই যুবক ভুটান সীমান্ত শহর জয়গার ছোট মেচিয়া বস্তির বাসিন্দা। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রিভেনশন টু ইনসাল্ট সংশোধনী বিল আজ রাজ্যসভায় পেশ করা হয়েছে। 1971 সালের এই আইনকে সংশোধনের উদ্দেশ্যে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। প্রস্তাবিত বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতারমকে জাতীয় সঙ্গীত জনগণ মনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর করা মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। তিনি বলেন, এই মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে লোকসভায় ক্ষমা চাইতে হবে। লোকসভায় আজ জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধন বিল পেশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বিলের মূল উদ্দেশ্য হল 1969 সালের মূল জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে প্রয়োজনীয় সংশোধন। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটিরও বেশি মানুষ অংশ নেবেন। প্রাক্তন ডিজি আইপিএস রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা রাজ্য তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই কমিশনে থেকে আর বিতর্ক বাড়াতে চান না বলে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত উল্লেখ করে তিনি রাজ্যপাল আর এন রবিকে চিঠি দিয়েছেন বলে নবান্ন সূত্রের খবর। পশ্চিম বর্ধমানের আসানসোলের রামপুর এমভিআই চেকপোস্টে অবৈধ অর্থ আদায় ও দুর্নীতির অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুলটি থানার পুলিশ। ধৃত অভিজিৎ ঘোষ এলাকায় মামা নামেই পরিচিত, পেশায় তিনি একজন হোটেল মালিক। হুগলির ধনিয়াখানি ব্লকের গুড়াপে তৃণমূলের প্রধান গ্রেপ্তার হয়েছে। 2021 সালে নির্বাচন পরবর্তী সময় হিংসা ছড়ানোর অভিযোগে তৎকালীন শাসক দল গুড়াপ পঞ্চায়েতের প্রধান দণ্ডীচরণ ঘোষ, তৃণমূল কর্মী শুভঙ্কর ঘোষ ও শেখ আশরাফউদ্দিনকে গ্রেপ্তার করে গুড়াপ থানার পুলিশ। আজ ধৃতদের চুচুড়া আদালতে তোলা হচ্ছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: 107 FM Rainbow Shat Shure Sharadi Shat Shure Sharadi
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম। দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ। তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।

0: Rainbow Time Check. Rainbow Time Check.
1: স্টুডিওর ঘড়ি কিন্তু এই মুহূর্তে বলছে ঠিক 4টে বেজে 9 মিনিট আর 12 সেকেন্ডের দিকে, আর ডেফিনেটলি তুমি রয়েছো
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা তোমার সঙ্গে দিতে চলে এসেছি আমি আর্য মধু। ইয়েস, মানে আজকে অনলি ওয়ান অ্যান্ড অনলি আর্য মধু রয়েছে তোমার সঙ্গে। আর তোমার সঙ্গে যে জমিয়ে আড্ডাটা দেবো, কিন্তু কি বিষয় নিয়ে এক্স্যাক্টলি আড্ডা দেবো সেটা যদি আমাকে এক্ষুনি জিজ্ঞাসা করো আমি বলবো নো, জাস্ট এন ও, কারণ আমার সঙ্গে কিন্তু আজকের এই যে একটা জার্নি সেটাতে তোমাকে আড়াই ঘন্টা জাস্ট কাটাতে হবে, ঠিক আছে? 6:30 পর্যন্ত আমি রয়েছি, আমার সঙ্গে আমি ডেফিনেটলি জানি 9903653992 তুমি রয়েছো, মানে এই বেতারের ওই পারে আর কি তুমি ডেফিনেটলি আমার সঙ্গে রয়েছো। তবে এক্স্যাক্টলি কোন বিষয় নিয়ে থাকবে সেটা আপাতত তোমাকে আমি খোলাখুলিভাবে বলছি না, কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে আরও অনেক কথা, বুঝলে তো? মানে তোমার আমার বেশ কিছু কথোপকথন আজকে আমি বলবো, এছাড়াও প্রচুর ভালো গান শোনাবো যেগুলো শুনে মানে তুমিও ভীষণ এনজয় করবে, আমিও এপাশ থেকে ভীষণ ভীষণ এনজয় করবো আর কি। তোমার আমার আজকে পুরো একটা কি বলবো, ওই ছোটোবেলা একটা ডায়েরি হতো মনে আছে, একটা সিক্রেট ডায়েরি যেটা শুধুমাত্র পাশের বন্ধুটার সাথে আমি শেয়ার করতাম বা রকম কিছু, সে ঠিক সেই রকম ভাবলাম আজকে যদি আমাদের রেডিওর এই আড্ডাটা বা এই FM এর শোটা যদি তোমার সঙ্গে সেই রকম একটা ডায়েরির মতন লকটা জাস্ট হালকা করে খুলে তোমার সঙ্গে পার্টিকুলারলি আমি কোনো একটা কথা শেয়ার করি কেমন হবে? না না, এটা আজকে বিষয় হিসেবে ধরে নিও না, কারণ বিষয় অন্য থাকছে। তবে আজকের এই যে জার্নির কথা বারবার করে বলছি, সেই জার্নিতে কিন্তু তুমি আমি ডেফিনেটলি থাকছি, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে থাকছে অঞ্জন দত্ত আর নীল দত্ত। সিনেমাটা গেস করতে পারছো? আপাতত গেস না করলেও লাই লা লাই করে আমরা এই জার্নিটার বৃত্তটা কিন্তু শুরু করতে পারি। তাই সঙ্গে থাকো 107 FM রেইনবো, ক্যাফে কলকাতার আড্ডা উইথ আর্য মধু।

এক্স্যাক্টলি, মানে যা হবার তা হবে, মানে সিরিয়াসলি কি আসে যায়, মানে যেখানে আজকের আড্ডাতে আমি তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা আমার সঙ্গে রয়েছো, বাকিটা জাস্ট যা খুশি হোক, কারণ আজকে আমরা দুজনে মিলে কিন্তু ভীষণ ভীষণ মজা করবো, বুঝতে পেরেছো তো? আর

এই যে বারবার করে বলছি না যে মানে তুমি রয়েছো আমি রয়েছি আমার সঙ্গে দেখো জাস্ট আড্ডা দেওয়াটা শুরু করেছি কি আমার কাছে অলরেডি যে তুমি রয়েছো বারবার করে বলছি তুমি সত্যি চলে এসেছো 9903653992 তে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে বলছে শুভ বিকেল দিদি ভাই, তোমার সাথে আছি শুনছি ভালো লাগছে। এই ভালো লাগাগুলোটাই কিন্তু আমাদের সব থেকে বেশি মানে পাওয়া, বুঝলে তো। ছোটো ছোটো বিষয়গুলো আমাদের যখন ভালো লাগে আমরা সবার সঙ্গে না মিলেমিশে উঠতে পারি, আমরা একাত্ম হতে পারি, এবং এটাই আমাদের সবচাইতে এই সমাজ বলো, সোসাইটি বলো, এই ওয়ার্ল্ড বলো, যে কোনো কিছুর সাথে মিলেমিশে বেঁচে থাকা, এটাই আনন্দ। এই USP যদি আমরা একবার পেয়ে যাই যে তোমার সঙ্গে আছি বা তুমি আমার সঙ্গে রয়েছো, এই সঙ্গটা ভীষণ ভীষণ বড় মাপের। আর এরকম কিছু ফান্ডা কিন্তু আজকে তোমাদের ছোট্ট ছোট্ট করে আমি বলবো, বুঝলে তো। মানে আমার কাছে যে অনেক কিছু রয়েছে, আর সবথেকে বড় কথা তোমাদের এত সুন্দর সুন্দর মেসেজ অলরেডি চলে আসছে। আমি কিন্তু এখনও স্টিল নাও কোনো রকম টপিক বলিনি এক্স্যাক্টলি কোন বিষয় তোমার সঙ্গে আড্ডা দেবো, আপাতত কোনো কিছু বিষয় তোমাদের জন্য রাখছি না। কিন্তু যেটা এই মুহূর্তে বলা সেটা হচ্ছে যে যদি সঙ্গেই থাকো তাহলে সেটাও তো জানাতেই পারো, তাই না? এই বারবার করে যেটা বলার যে সঙ্গে থাকার একটু আশ্বাস, একটু আবেগ জাস্ট আদান প্রদান করে নেওয়া, ওই সেই ছোটোবেলার একটা ডায়েরির মতন, যেটা আমি আমার পাশের বন্ধুটার সঙ্গে বা তুমি তোমার পাশের বন্ধুটার সঙ্গে টুক করে একটু আদান প্রদান করে নিতে বা মনের কথাটা চট করে বলে ফেলতে পারতে। এখন আমরা বড় হয়ে গিয়ে সেই মনের কথাগুলো বোধ হয় বলে উঠতে পারি না সবাইকে, কিন্তু সেই সুযোগটা যদি ছোট্ট একটা আবদার যদি সবার কাছে রাখা যায় এবং মন খুলে যদি বলে ফেলা যায়, তাহলে বলো তো পৃথিবীটা কতটাই সুন্দর হতো, তাই না? আর সেই সুন্দর আর টপিক এই সমস্ত কিছুর মাঝখানে কিন্তু আস্তে আস্তে ঢুকবো, ঠিক আছে? আর এই মুহূর্তে দেখো লাকি আলী আর শ্রেয়া ঘোষালও বলছে আহিস্তা আহিস্তা, আর এই আহিস্তা আহিস্তার পরেই কিন্তু জাস্ট তোমার সঙ্গে এসে আজকের বিষয়টা বলবো, ঠিক এক্স্যাক্টলি আড্ডাটা কী নিয়ে হবে, তাই শুনতে থাকো 107 FM রেনবো ক্যাফে কলকাতার আড্ডা উইথ আরচে মধু অ্যান্ড 9903653992 রয়েছে তোমার জন্য খোলা।

0: এক্স্যাক্টলি, মানে আমাদের একটা বেশ কি বলবো, মনটা উঠছে, একটা ভীষণ ভালো লাগা কাজ করছে ভেতরে ভেতরে। এক্স্যাক্টলি কোন সময়টা হয় বলো তো? একটা হচ্ছে যে ই মুঝে হো গায়া হে প্যার, মানে এক্স্যাক্টলি আমরা যখন প্রথম কারোর প্রেমে পড়ি, একটা এমন ভালো লাগা নিজেদের মধ্যে কাজ করে যেন মনে হয় সমস্ত কিছু জাস্ট লুপে চলছে বা সামনে থেকে সমস্তটা উবে গেছে, লিটারালি উবে গেছে, আমি এই মুহূর্তে রয়েছি এবং আমার সেই মনের মানুষটা রয়েছে, এরকম একটা সময় ভীষণ ভালো লাগা কাজ করে। আরেকটা হচ্ছে যে মন যখন ভালো থাকে তখন যখন ঝেড়ি ঝেড়ি বৃষ্টি পড়ে আর তুমি ধরো বাসে বসে রয়েছো বা গাড়িতে জানলার ধারে বসে রয়েছো, সেই সময় একটা অদ্ভুত ভালো লাগা তোমাকে পুরো জাস্ট ছেয়ে যায়। আর একটা কখন ভালো লাগে বলো তো? যখন তুমি মনের মতন কোনো খাবার, ইয়েস, মানে যারা ধরো একটু খেতে ভালোবাসো তাদেরও কিন্তু এই ভালো লাগার সময়টাতেই খাওয়াটা ডেফিনেটলি ইন হবেই হবে, বুঝলো? যখন তোমার ভীষণ ভালো লাগবে সেই ভালো লাগাটা ভেতর ভেতর কাজ করবে এবং তুমি খুব ভালো খাবে, সেই মানে কি বলবো, একটু ভালো বাংলায় বলতে গেলে বেশ রসাস্বাদন করবে, সেই সময়টাতেও তোমার ভীষণ ভালো লাগবে। তো এই ভালো লাগার ব্যাপারটা নিয়েই আমরা রয়েছি এক্স্যাক্টলি। আর এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো তুমি শুনছো
1: ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
0: ক্যাফে কলকাতার আড্ডা চলছে আমার সঙ্গে, মানে আমি রয়েছি আর জি মধু। আর তোমাদেরকে বলছিলাম যে তোমরা যারা আমার সঙ্গে রয়েছো তারাও টুকটাক মেসেজ কিন্তু করতেই পারো যে কে কে রয়েছো। আর সেরকমই সৌভিক ঢাকুরিয়া থেকে লিখে পাঠিয়েছে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, গানগুলো বেশ সুন্দর দিদি, থ্যাংক ইউ সৌভিক। কারণ আজকে না আমি একটা জিনিস ভেবে একটু গান সিলেকশনটা করলাম যে এমন কিছু গান আজকে তোমাদের শোনাবার চেষ্টা করব যেখানে দেখো জেনজেও একটুখানি কানেক্টেড হবে, তারাও বিষয়টা জানে, তাদেরও ভালো লাগা এই গানগুলোর উপর কাজ করে ডেফিনেটলি, এবং তার সাথে মিলেনিয়ান্স তো রয়েছে।

জাস্ট রয়েছে। আর আজকে এবারে মানে এই যে আজকে আমাদের ক্যাফে কলকাতার আড্ডার দুটো বিষয় রেখেছি, তো ফার্স্ট হাফে রয়েছে তোমাদের জন্য ছড়া কাটিং। আর এই যে খাবার দাবারের ভালোবাসার কথা বললাম না, হা, এর পিছনেই কিন্তু লুকিয়ে রয়েছে যে আজকের এই টপিকটা কেন কেন মানে এক্স্যাক্টলি ঠিক কী বলতে চাইছি। যাই হোক, আপাতত বেশি কিছু না বলে তোমাদের জন্য ছড়া কাটিং টিউনটা একটু শোনাই, তারপর না হয় ছড়াটা কাটবো, কী বলো? হ্যাঁ, আজকের ছড়া কাটিং ব্যাপারটা এরকম যে আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, পাঁচ মিনিট পরেই আহা, সেটা তো আমি বলবো না, না পাঁচ মিনিট পরে এক্স্যাক্টলি তোমার কি হলো, কিন্তু ওই আমার কথা মতন যদি টুক করে একটু ভালো লাগা ঢুকে পড়ে তখন কি করবে বলো। যাই হোক, আমি বিষয়টা আরও একবার বলছি যে আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, পাঁচ মিনিট পরেই। এরপর কি হলো এক্স্যাক্টলি সেটাই কিন্তু ছন্দ মিলিয়ে চটপট করে 9903653992 তে আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। কি নিয়ে আরও একবার বলি আজকে ছড়া কাটি, আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, পাঁচ মিনিট পরেই। তারপর কি হলো সেটাই কিন্তু চটপট করে দু লাইনে লিখে পাঠিয়ে দাও, খুব বেশি বড় করো না, মোটামুটি একটু ছন্দটা বজায় রাখো আর তাড়াতাড়ি কিন্তু পাঠিয়ে ফেলো আজকের ছড়া কাটিং। এই ছড়া কাটিং মোটামুটি চেষ্টা করবো ধরো 5:30 পর্যন্ত রাখার, তারপরে আবার চলে যাব আরও একটা অন্য বিষয়। তাই যারা ইতিমধ্যে আমাকে মেসেজ করে ফেলেছ তারাও কিন্তু ছড়া কাটিং নিয়ে চটপট করে আমাদের আবার মানে আমাকে 107 FM রেনবোরি ক্যাফে কলকাতার আড্ডায় উইথ আরজে মধুকে কিন্তু একটা মেসেজ করে ফেলো চটপট করে। আর আপাতত আমি কিছু বলছি না, আপাতত যেটা তোমাকে বলবো, গুরু রানফা অ্যান্ড হির কি বলছে।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা।

0: বৃষ্টির দিনে এমন মেঘলা নীল আর মেঘলা ঝিল যা কিছুই বলবেন বলো বলো না, মনটা কিন্তু বেশ ইলিশ ইলিশ করে, তাই না? হ্যাঁ, মানে এরকম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ইলিশে গুঁড়ি যাকে আমরা বলে থাকি, আর এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই তো ইলিশ মাছ খুব ভালো পাওয়া যায়। কিন্তু মানে আজকে মাসের 29 তারিখ, বুঝতেই পারছো তোমার পকেটটা মোটামুটিভাবে খুবই টাইট পজিশনে রয়েছে, সেখান থেকে হাজার তাকে উল্টে দাও পাল্টে দাও সেখান থেকে খুব একটা বিশেষ কিছু বেরোবে না, তাই আপাতত ইলশে গুঁড়িতে ইলিশ মাছ ভাজা খাওয়ার ব্যাপারটা একটু বিলাসিতাই বটে, তাই না? এরমই ভাবছো নিশ্চয়ই তুমি। তো তার জন্য আমি তোমাকে একটা ভালো কথা বলতে পারি, বুঝলে তো? এই মুহূর্তে এমন একটা মাছ যে মাছটা ঠিক এত অন্তত ইলিশের কাছাকাছি সে নিজের স্ট্যান্ডার্ডটা করে উঠতে পারেনি, কিন্তু তার গুণাগুণ দিব্যি রয়েছে এবং ভীষণ ভালো। আর আমরা যদি রিসেন্টলি একটু খাওয়া দাওয়া নিয়ে চর্চা করে থাকি তাহলে দেখব মাংসর চাইতে কিন্তু এখন মাছের চাহিদা অনেক বেশি বেড়েছে। মানে আমরা এখন সবাই মোটামুটিভাবে ভীষণ সচেতন, স্বাস্থ্য সচেতন, ঠিক আছে? সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন মানে ডায়েট করছি, বিভিন্ন রকম ভাবে আমরা চেষ্টা করছি কতটা আমরা জাঙ্ক ফুড খাবো না, সবাই কম বেশি আমরা একটু স্বাস্থ্য সচেতন হয়ে ওঠার চেষ্টা করছি, যেটা পজিটিভ। কিন্তু তার পাশাপাশি এমন কিছু মাছের চাহিদাও যার ফলে বাড়ছে, যে মাছগুলো কিন্তু আখেরে আমাদের শরীরে ভীষণভাবে উপকারিতা বয়ে আনে, বুঝলে তো? তো সেরকমই একটা মাছ হচ্ছে সার্ডিন মাছ, ইয়েস। এবং সার্ডিন মাছে যেটা কিন্তু থাকে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের হৃৎপিণ্ডের রক্তপ্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমায়। তাই এই বৃষ্টির মরশুমে যদি মনটা একটুখানি মানে কি বলবো সুস্থ থাকার পাশাপাশি স্বাস্থ্যটাকেও যদি একটুখানি ভালো রাখতে চাই, তাই ইলশে গুঁড়ি আপাতত সরিয়ে রেখে আমরা এই মাসের 29 তারিখ নাগাদ সার্ডিনে যেতেই পারি। দেখো নামটা তো একটু বেশ কায়দার, সুতরাং এই কায়দা ব্যাপারটা আমাদের মধ্যে কিন্তু বজায় থাকবে। আর এই মুহূর্তে যেটা বজায় থাকবে সেটা হচ্ছে তোমার সঙ্গে আমার আড্ডা, কারণ আজকে আড্ডায় 9903653992 চলছিল আমাদের
1: ছড়া কাটিং।
0: ইয়েস, আজকে ছড়া কাটিংয়ে তোমার জন্যই খাওয়া দাওয়া ব্যাপারটাকেই বেস করে রেখেছিলাম, বুঝলে তো? যে আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, 5 মিনিট পরেই কি হলো না, 5 মিনিট পরে আমার বলার কথা কিচ্ছু ছিল না, কিন্তু যেটা ছিল যে এই 5 মিনিট পরে বা 5 মিনিটের মধ্যে কিন্তু তোমার মেসেজ আসার কথা ছিল, আর এই মুহূর্তে আমার হাতে মেসেজ চলে এসেছে। ইয়েস, আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, 5 মিনিট পরেই বিরিয়ানির গন্ধে মনটা হলো হেট, ডায়েট বলল আমি নিলাম এক্সিট। সৌভিক ঢাকুরিয়া থেকে এটা লিখেছেন। এক্স্যাক্টলি, মানে এটাই তো হয় একটা ভালো খাবারের গন্ধ, আর তখন মানে ডায়েটের জাস্ট প্লিজ এক্সিট নিয়ে নাও, নিজে থেকে নিয়ে নাও, নইলে ডায়েট তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছি, এরকম ব্যাপার কিন্তু আমাদের মনের মধ্যে বা পেটের মধ্যে ডেফিনেটলি চলতে থাকে। আর সেরকমই আরও আড্ডা তোমার সঙ্গে চলবে, আরও অনেক কিছু তোমাকে বলার রয়েছে। 9903653992 খোলা রয়েছে, তুমি কিন্তু আজকে আমাদের এই যে ছড়া কাটিংয়ের আড্ডা তোমার জন্য রেখেছি তা চটপট করে মেসেজ পাঠিয়ে দাও।

0: থেকে ডায়েট, আজ থেকে ফিট, পাঁচ মিনিট পরেই এটা ভাবতে থাকো। ততক্ষণ তোমার জন্য রাখলাম একটা ইন্ডি পপ, শুনতে থাকো, সঙ্গে থাকো 107 এফএম রেনবো ক্যাফে কলকাতায়, আড্ডা চলছে উইথ আরজে মধু।
1: এফএম রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ব্যাপারটা যে খুব একটা মর্জির মানে আমরা মালিক হয়ে উঠতে পারি তা নয়, আমাদের এই নানান কাজ অনেক সময় বাধ্য হয়ে করতে হয়, কিন্তু যেটা আমরা মর্জি অনুযায়ী করতে পারি সেটা হচ্ছে আড্ডা, বুঝলে তো। এই যেমন আমার আজকে তোমার সঙ্গে দারুণ আড্ডা দেওয়ার মন হয়েছে, ইচ্ছে হয়েছে, মর্জি হয়েছে, যাই বলো না কেন, আর সেই জন্যই কিন্তু আমি আজকের এই হট সিটে তোমার সঙ্গে চলে এসেছি। আর 9903653992 তুমিও চলে এসেছো। এই মুহূর্তে হাতে রয়েছে যে মেসেজটা, সিপাইপাড়া থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদের হাট সিপাইপাড়া থেকে লিখছে, হ্যালো আর জে দিদি, আমি ছোট তানিয়া খাতুন, আমি ছড়া পারি না, তবে আপনাদের অনুষ্ঠান শুনি, আপনার মিষ্টি কথা শুনতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তবে তানিয়া, তোমাকে একটা কথা বলি, এই যে লিখছো যে ছড়া পারো না, সেটা না হলো তাহলে কিন্তু তোমাকে আজকে পুরো অনুষ্ঠানটা ডেফিনেটলি তুমি আমার সঙ্গে থাকবে, আমি জানি, থাকতে তোমাকে হবেই, কারণ পরে যখন আরও একটা বিষয় দেবো সেই সময় কিন্তু তুমি ডেফিনেটলি আমাকে মেসেজ করবে। এরপর লিখছে মধু ম্যাম, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র বলছি, আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, আজ থেকে ভেজ স্যুপ, আজ থেকে নো রেড মিট। কেমন লাগলো? ভীষণ ভালো একদম। মানে এই যে আমরা মানে পাঁচ মিনিট পরে যে চেঞ্জ হলো না, ডায়েটের ব্যাপারটা যে বজায় থাকলো, এইরকম সাধ্য সাধনার কাজ আমরা কজন করতে পারি বলতো? আর সেইটা পারি না বলেই তো আমাদের লাইফস্টাইলগুলো মানে যতটা আমরা ভাবি যে খুব ভালো হবে, হেলদি হবে, সেটা হয় না, মাঝে মাঝে একটু ধাক্কা খেয়ে যায়। কিন্তু বর্তমানে আমাদের সমাজ ঠিক যেভাবে এগোচ্ছে আর কি, মানে আমাদের লাইফস্টাইল বলো বা আমরা যেভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেখানে স্বাস্থ্য সচেতনতার বার্তা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের দেওয়া হলেও, আমরা ততোধিক কিন্তু সেটার ওপরে খুব যে ফোকাস করছি তেমনটা না, আমরা বারবার বেরিয়ে যাচ্ছি। আবার আমরা তার পাশাপাশি যদি আমরা সবসময় আমাদের আইডল হিসেবে তো আমরা অনেক সময় সেলিব্রিটিকে রেখে থাকি, তাদের লাইফস্টাইল আমরা যখনই দেখছি না, সেটা ভীষণ আমাদের অ্যাট্রাক্ট করছে। এবং সেই সাথে এখন একটা নতুন ট্রেন্ড কিন্তু শুরু হয়েছে, যেটা শিল্পা শেট্টি ট্রেন্ডটাকে আমি বলবো যে অনেকটা বেশি এগিয়ে নিয়ে গেছে, সেটা হচ্ছে সানডে বেঞ্জ। মানে তুমি সারাদিন মানে সারাটা সপ্তাহ ভীষণ একটা টাইট ডায়েট শিডিউলের মধ্যে থাকলে এবং সানডে এলে তুমি সেটা জাস্ট ব্রেক করে একটু বেশ মন মতো মন পুড়ে খাবার খেলে, কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে দেখো, যেটাতে তোমার মন ভীষণ খুশি থাকবে, মন ভালো থাকবে, প্লিজ তুমি সেটা করো, তাতে দুনিয়া যা খুশি বলুক, যা খুশি করুক, তবে দুনিয়া যা খুশি বলুক বা করলেও নিকিতা গান্ধী কিন্তু আরও এক দুনিয়ার কথা বলছে।

ছড়া কাটিং ছড়া কাটিং চলছিল তোমার সঙ্গে। আজকে ছড়া কাটিং ছিল যে আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, পাঁচ মিনিট পরে এক্স্যাক্টলি কী কী হলো। এই মুহূর্তে মেসেজ পেয়েছি, লিখছে আমি আদিতা, সোনারপুর থেকে, আজ থেকেই ডায়েট, আজ থেকেই ফিট, 5 মিনিট পরে করে ফেললাম চিট, খেয়ে ফেললাম পিৎজা চিজ তাতে গোটা, 10 মিনিট পরে হয়ে গেলাম মোটা। এই রে, এটা ভীষণ মজার ছিল, ভীষণ ভীষণ মজার ছিল আদিতা। কিন্তু মানে ওই আর কি, আমরা এগুলো খেয়ে ফেলার পরে ফিল করতে পারি, বুঝলে তো। যতক্ষণ না পর্যন্ত মানে যতক্ষণ আমরা ডায়েট করি ততক্ষণ মনে হয় মানে কী যে খাবার আমার যে মিস হয়ে যাচ্ছে, আমি যে কখন খাবো। তারপরে যখন খেয়ে ফেলি তখন মনে হলো এ বাবা, আমি এতটা তেল খেয়ে ফেললাম, আমি এতটা কার্ভ নিয়ে নিলাম, মানে এতটা আমার ক্যালোরিজ চলে গেল, ও মাই গড। মানে এই ব্যাপারগুলো আমাদের সবার মধ্যে, সবার ভেতর ভেতর এটা হতে থাকে। আর সেরকম যদি তোমারও মনে হয় তাহলে চটপট করে আজকের এই ছড়া কাটিং এর বিষয়ে চটপট করে আমাকে লিখে ফেলো, আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, যত খুশি খাও। তারপর 5 মিনিট পরে কি হতে পারে, যাই হোক। এই মুহূর্তে সমরজিৎ লিখছে আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, যত খুশি খাও মিট, মানে যত খুশি কিন্তু মনের সুখে মাংস খেতে বলছে, ঠিক আছে। এবং মানে ননভেজ আর কি খাবার দাবার খেতে বলছে। এবং তার পাশাপাশি মানে এই যে শুধুমাত্র তুমি একা একা মিট করবে, মানে মিট খাবে আর কি, তুমি যদি কারোর সঙ্গে মিট করে একটু মিট খাও, মানে এরকম যদি টাং টুইস্টার করতে চাও করতে পারো, মানে করা যায় বুঝলে তো। কারণ আফটারঅল আমরা সবাই যেটা মানে যে উদ্দেশ্যে থাকি সেটা হচ্ছে ভালো থাকা। সো তুমি সেটা ডায়েট মিস করে খাওয়া দাওয়া করে ভালো থাকো, বা তুমি ডায়েট করে নিজের শরীরকে যদি ভালো রাখতে পারো, এটা সম্পূর্ণতই তোমার উপর ডিপেন্ড করছে। কিন্তু হ্যাঁ, সবশেষে যেটা বারবার করে বলো সেটা হচ্ছে যে কোনোভাবে তুমি থাকো কিন্তু ভালো থাকো, ভালো থাকাটাই ইম্পর্ট্যান্ট।

আর এই ভালো থাকার আরও অনেক গুরুদায়িত্ব পালন করবো, বুঝছো তো, মানে তোমার সঙ্গেই আমার আড্ডাটা চলতে থাকবে। সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেনবোর ক্যাফে কলকাতার আড্ডা। আর এই ঘন্টায় চলে গেলেও আবারও কিন্তু 5:02 একটা নিউজ ব্রেকের পরে আবারও ফিরে আসছি। রেখে গেলাম তোমার জন্য ধ্বনি গলায় সেই সেই সেই মিষ্টি গানটা, বাস্তে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর করা মন্তব্যে তীব্র প্রতিবাদ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন এই মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে লোকসভায় ক্ষমা চাইতে হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি রাহুল গান্ধীর করা বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া হট্টগোল ও হইচইয়ের জেরে লোকসভার অধিবেশন আজ বেলা তিনটে পর্যন্ত মুলতবি করা হয়। লোকসভায় আজ জন্মমৃত্যু নিবন্ধন সংশোধন বিল 2026 পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বিলটির মূল উদ্দেশ্য হল 1969 সালের মূল জন্মমৃত্যু নিবন্ধন আইনে প্রয়োজনীয় সংশোধন। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটির বেশি মানুষ অংশ নেবেন। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে পাকিস্তানের বেআইনি দখলে থাকা এলাকাসহ সমস্ত জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে পাকিস্তান অধিকৃত অঞ্চলে নির্বাচন প্রক্রিয়াটি পাকিস্তানের অবৈধ দখলদারি ঢাকার একটি বাহ্যিক প্রচেষ্টা। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। বাঘের সংরক্ষণ বিচরণস্থল রক্ষা সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্যাঘ্র সম্মেলন থেকে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। ক্লাবের মাঠে সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হবে অনুষ্ঠানের। সেই সঙ্গে প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়েছে। আর্মেনিয়ায় এশিয়ান ওয়েপেন কাপ ক্যারাটেতে পুরুষদের 65 কেজি বিভাগে রৌপ্য পদক পেয়েছেন আলিপুরদুয়ার জেলার আশিস তোরজি। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছ ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ডেফিনেটলি তুমি হো বন্ধু, তুমি সখার, তার জন্যই তো এই বার বার করে তোমার সঙ্গে আড্ডায় ফিরে আসা। আমি রয়েছি আজকে 107 FM রেনবোড়ি ক্যাফে কলকাতার আড্ডায়, আর যে মধু আর 9903653992 আমার সঙ্গে রয়েছো কি, অফকোর্স তুমি। আর তোমার সঙ্গে আজকে আমি বলছিলাম যে অনেক নানান বিষয় নিয়ে কথাবার্তা আড্ডা তো চলছিলই, তবে এই মুহূর্তে একটা কথা না আমার ভীষণভাবে মনে হচ্ছিলো, যখন এই গানটা চলছিল এবং আমরা সবাই জানি যে এখন ককটেল 2 চলে এসেছে এবং সেখানে বন্ধু 2.0 এই ব্যাপারটাতে রয়েছে, এবং গানটা কি বলবো একটু ছোট হয়ে গেছে, একটু ব্যাকগ্রাউন্ডে বাজে, কিছুটা শোনা যায়, এরকম একটা ব্যাপার চলে। কিন্তু অনেক সময় যেটা হয় যে আমাদের পুরনো গানগুলো বা পুরনো এমন অনেক গান রয়েছে, সেটা পুরনো হোক বা নতুন হোক, যেই কিছুই হোক না কেন, সেগুলো মাথার মধ্যে না ঘুরতে থাকে, লিরিক্সটা মনে পড়ে না। এই যেমন পুরোনো গানের তুমি হো বন্ধুর, আমার লিরিক্সটা মোটামুটিভাবে পুরোটা মনে রয়েছে, কিন্তু ওই বন্ধু 2.0 কিছু কিছু জায়গায় যেখানে একটু আদু লিরিক্সের চেঞ্জ হয়েছে সেইগুলো কিন্তু আমার মনে নেই, কিন্তু বিষয়টা মাথার মধ্যে ঘুরতে থাকে। ঠিক আছে, নতুন এরকম গানের ক্ষেত্রে এই ব্যাপারগুলো এখন হয়, তো এই যে ব্যাপারটা মানে একটা গান মাথার মধ্যে ঘুরতেই থাকে সেটাকে কি বলে জানো, সেটাকে বলে ইয়ার ওয়ার্ম। হ্যাঁ, মানে সাধারণত এরকম ছোটো বা রিপিটেটিভ আর ক্যাচি যে মেলোডি আর কি, এইগুলো ব্রেনে খুব সহজে মানে জায়গাটা ছাড়তে চায় না, যে একবার জাস্ট ঢুকে গেল সহজে ছেড়ে বেরোতে চায় না। মানে আগে যেটা হতো জানো তো, আগে ভীষণভাবে নিজের মনে হতো আচ্ছা আর ইন্টারনেটে সার্চ করলে তো যে কোনো জিনিস পেয়ে যাচ্ছি, কিন্তু এই যে এরকম করে কিছুটা সার্চ করছি, মানে এরকমভাবে যদি সার্চ করতাম, যদি গানটা সিরিয়াসলি পেয়ে যেতাম, আমার গুনগুন শুনে যদি আমাকে গানটা সাজেশনে দিয়ে দেওয়া হতো কত নাই ভালো হতো, এরকম এখনও ভাবি। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু কি বলা হয় এটাকে ইয়ার ওয়ার্ম, এবং এটা যার জন্য ওই 10 সেকেন্ডের রিলস বলো যেটা সারাদিন ধরে হয়তো মাথার মধ্যে বাজতে থাকে, বা এমন কোনো গান তুমি পথে ঘাটে যেতে শুনেছো বা রেডিওতে হঠাৎ করে তুমি শুনে ফেললে, সেই গানটা হয়তো তারপরে তুমি রিকল করতে পারছো না কিছুতেই, কিন্তু তোমার মাথার মধ্যে ঘুরতে থাকছে। তো এরকম আড্ডা তোমার সঙ্গে কিন্তু ডেফিনেটলি হবে, আর এই মুহূর্তে মাথার মধ্যে ভাবছি আরও একটা গান তোমার মধ্যে একটু দিয়ে, যেটা অনুপম রয় বলছে, বলছে ভালোবেসেও মানে বাসনা না কি, মানে কি সমস্যাটা কোথায় বলো তো, একটু তো ভালোবাসাই চাইছি।

0: ছড়া কাটিং।
1: আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, পাঁচ মিনিট পরেই, হ্যাঁ মানে কারা দেখি কি ভুলে গেল, কোন ভালোবাসার ছোঁয়া বা পরশ তারা রেখে গেল। আজকে আমার হাতে এই মুহূর্তে রয়েছে শাওন বারাসাত থেকে লিখছে, আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, পাঁচ মিনিট পরেই স্ট্রোক ক্যালেন্ডারের উপরেই কবে সে

শেষ মাস কবে আসবে টাকা, পকেটের ওজন বাড়লেই ডায়েট পাল্টাবে। আহা হা, মানে এটা তো সিরিয়াসলি দারুণ, সত্যি তাই। মানে আজকে 29 তারিখ হই আর কি, বারবার করে যেটা বলো, মানে 29 তারিখ এলেই যেটা হয়ে যায় মাসের একদম শেষ, সত্যি পকেট তো গড়ের মাঠ, মানে ক্যালেন্ডারে দেখার ভরসায়। সব থেকে বড় কথা একটা জিনিস ভেবে দেখো যে এই জুলাই মাসটা, মানে সে অনন্ত জুলাই, মানে চলছে তো চলছে, এক

0: বুঝলে তো? আচ্ছা, এর পরে আরও মেসেজ রয়েছে। প্রিয় মধুরিমা দিদিভাই, আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট। 5 মিনিট পরে চর্বচুষ্য লিচ্ছ প্রিয়রা বলল, আমায় ঠিক করো ডাইনিং সেট। আচ্ছা, মানে ডাইনিং এর কি সেট করে নিতে বলছে? একদম, খুব খুব ভালো দেখো দিদিভাই, তোমার সর্বাঙ্গীণ কুশল কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে, উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে। সত্যি মানে এরকম খাবার দাবার যখন, ভালো ভালো স্পেশালি খাবার দাবার যখন মনের মধ্যে চলতে থাকে বা ধরো একটু গন্ধ ভেসে আসে, তখন সত্যি মনে হয় যে মানে ডাইনিং টেবিলে যদি তাদের কিছু সেটেড করে রাখা হয় এবং সুন্দর করে খাবারগুলো যদি সিট রাখা থাকে, তাহলে ডায়েট, ওই যে সেই প্রথমে বলেছিল না যে ডাট জাস্ট এক্সিট, মানে ডায়েটকে এক্সিট নিতেই হবে। কিন্তু কিন্তু আজকের এই যে স্পেশাল দিন, সেখানে এক্সিট নয়, এন্ট্রি আজকের দিনটা নিয়েছিল কে জানো? আজকের দিনে এমন একজন মানুষের জন্মদিন যার সিনেমা দেখে আমরা মোটামুটি ওই ছেলেবেলাটা দিব্যি করে কাটিয়ে ফেলেছি এবং এখনও আমরা বেশ ভালোবাসি। বড় পর্দায় তার প্রেজেন্স কিন্তু আমাদের ভীষণ ভীষণ মোহিত করে, তার অভিনয় বলো, তার আদব কায়দা বলো। এবং যে সময়টায় মুন্না ভাই MBBS মনে পড়ছে সিনেমাটা রিলিজ করেছিল, আমরা মোটামুটি সবাই কিন্তু ওই একটু বেশি নাকেটাকে হাতটা দিয়ে আমরা ওই ব্যাপারটাকে, ওই আটেয়ারটা কিন্তু আমরা ফলো করতে শুরু করে দিয়েছিলাম এবং তার সাথে সার্কিট, এবং মোটামুটি আমরা সবাই এরকম হয়ে গেছিলাম। আর আমাদের মাথার সার্কিটগুলো বেশ টিউন ইন করে নিয়েছিল মুন্না ভাইয়ের সঙ্গে, এবং তারপরে এলো লাগে রহো মুন্না ভাই। ইয়েস, মানে বুঝতেই পারছো আজকে এমন একজনের জন্মদিনের কথা বলছি, কার কথা বলছি স্পেশালি? আজকে সঞ্জয় দত্তের জন্মদিন। ইয়েস, না না না, দ্যান বলিউডের ওয়ান অফ দ্য সুপার স্টার্স, সুপার হিরো বলতে পারানাম, সঞ্জয় দত্তের আজকে জন্মদিন। আর তাই 107 FM রেনবোর ক্যাফে কলকাতার থেকে সঞ্জয় দত্তকে জানাই।
1: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
0: আমরা আশা করব যে আরো আরো অনেক অনেক সিনেমা আমরা পাবো, আরও সুন্দরভাবে আমরা তাঁকে, তাঁর সিনেমাগুলো দেখে, তাঁর চরিত্রগুলো দেখে এনজয় করব। ধুরন্ধারে কিন্তু তাঁর এন্ট্রি একদম ধুরন্ধারে ছিল, সো লেটস সি, লেটস ওয়াচ আর কি কি হতে পারে। আপাতত লাগে রহো মুন্না ভাই সিনেমার সাউন্ডট্র্যাক থেকে তোমার জন্য রাখলাম

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আজকের ছড়া কাটিং ছিল এই যে, মানে আমাদের সুন্দর ডায়েট নিয়ে, বুঝলে তো? আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, 5 মিনিট পরেই এই মুহূর্তে আমার হাতে যে মেসেজটা চলে এসেছে, মাধাই দাস লিখছেন বহুরু ঘোষপাড়া থেকে। তিনি বলছেন, প্রিয় মধুরিমা দিদি ভাই, বৃষ্টি ভেজা বৈকালিক শুভকামনা জানালাম। শুনছি ক্যাফে কলকাতা শুরুতেই জমে উঠেছে অনুষ্ঠান, ছড়া কাটিংটা বেশ ভালো। ছড়া কাটিংয়ে আসি, আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, 5 মিনিট পর। নই পরনির্ভর, বহুদিন থেকে আমি করি ডায়েট কন্ট্রোল, শরীর তাই তো ফিট। মধুরিমা দিদির ক্যাফে কলকাতা জমে একদম হিট। মাধাই দাস বহর ঘোষ পাড়া থেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে এরকমই হিট ব্যাপারটা, তোমাদের সবার জন্য থাকুক, তোমার জন্য থাকুক, শুনতে থাকো 107 FM রেইনবোর ক্যাফে কলকাতার। আমার হাতে আরও একটা মেসেজ চলে এসেছে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, মধু গুড ইভিনিং।

নিজে না হয়ে উঠতে পারি বলো, তাহলে এক্স্যাক্টলি করলামটা কি? দারুণ দারুণ। এরপরে সৌগত ব্যানার্জি বেহালা কলকাতা থেকে লিখছেন, নমস্কার, আজ ডায়েট, আজ 8:05 পরে, মনের সঙ্গে লড়াই চলে, ক্ষুদারি ঘোরে, ইচ্ছেগুলো বলে আজ একটু ছাড় দাও, স্বপ্ন বলে সুস্থ জীবনের পথেই এগিয়ে যাও। এক্স্যাক্টলি, আমরা এভাবেই সুস্থ জীবনের পথে নিশ্চয়ই ডেফিনেটলি এগিয়ে যাব, তার জন্য আমাদের একটুখানি খাবার দাবার বা আমাদের লাইফস্টাইল নিয়ে একটু সচেতন হতে হবে, একটু স্বাস্থ্যকর খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, সুস্বাস্থ্য বজায় রাখতে হবে। কিন্তু ওই যে ইচ্ছেগুলো বলে আজকে একটু দাও ছাড়, মানে সত্যি তো মানে একটু একটু যদি বার্গার পিজা খাই একটু খেলে আর কি হবে। যাই হোক, আজকে কিন্তু আর ই একটা গান তোমাকে শোনানোর পরে এই টপিকটার শেষ মেসেজগুলো পড়ে নেব, আর তারপরেই চলে যাব অন্য আরও একটা বিষয়ে। তাই অতি অবশ্যই স্টে টিউন 107 FM রেইনবোর ক্যাফে কলকাতা উইথ আরজে মধু চলছে, আর আপাতত গুনাল গঞ্জাওয়ালা শ্রেয়া ঘোষাল ও মাই লাভ বলে তোমাকে ডাকছে, তাই শুনতে থাকো, সঙ্গে থাকো।

छोरा काटिंग छोरा काटिंग छोरा काटिंग আজকে ছড়াকাটিং এ তোমার সঙ্গে কথা হচ্ছিল যে আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, পাঁচ মিনিট পরে। আর আজকে এই বিষয়টা নিয়ে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমার হাতে রয়েছে এই মুহূর্তে অ্যান্ডির মেসেজ। অ্যান্ডি বলছে, কিউট মধু, তোমায় জানাই ক্যাফে কলকাতায় গুরু পূর্ণিমার উৎসবের শুভেচ্ছা। তুমি আজ একা, তোমার উপস্থাপনা খুব মিষ্টি, থ্যাংক ইউ। এবার টপিকে আসি, আজ থেকে ডায়েট, আজ থেকে ফিট, যত খুশি খাও পাঁচ মিনিট পরে, দিনক্ষণ দেখে করলে ছেড়ে দে ভাবলে সেদিনই ফাস্ট ফুড বেশি খেতে ইচ্ছে করে। অ্যান্ডি লিখছে, এক্স্যাক্টলি, আমরা যদি মনের মধ্যে একটু বেশি ভাবি না যে না মানে আজকে এটা করবো বা সেইটা করবো, তখন কিন্তু দেখবে আরও বেশি, মানে এটা পড়তে বসার ক্ষেত্রে ভীষণ হয় যে এবার আমি পড়তে বসলাম, ঠিক বসা মাত্রই তোমার নানান দিকে মন চলে যাবে, এই মনে হবে যে একটু ফোনটা ঘেঁটে নিই বা একটু গল্পের বই পড়ে নিই বা একটু টিভি দেখে নিই, এগুলো হয়ে থাকে। আর আজকে এই ঘন্টার, মানে এই ঘন্টার ইন দ্য সেন্স এই যে টপিকটা ছড়াকাটিংয়ের বিষয়টা ছিল সেটার শেষ মেসেজ পড়ছি, তবে এখানে ছড়াকাটিং বিষয়ে লেখা নেই। উৎপল মাইতি বেহালা থেকে লিখছেন, হাই মধু দিয়ে ছড়াকাটিং পারি না, কী আর করা যাবে, তাই কাজ করতে করতে তোমার অনুষ্ঠান শুনছি আর অনুষ্ঠান উপভোগ করছি, অনেক অনেক ধন্যবাদ। তবে যারা যারা এই যে লিখলে না যে ছড়া কাটতে পারো না, তাদের জন্য বলি এবারে কিন্তু আমি এই ছড়াকাটিংটা এখানেই শেষ করে আরও একটা বিষয়ে তোমাদের সঙ্গে আড্ডার জন্য রাখছি, আর তারপরেই চলে যাবো সরাসরি আজকে ক্যাফে কলকাতার আড্ডায়। তিন একটি দিন মানে হ্যাট্রিক, সেই তিনটে গান, আর সেখানে কাকে রেখেছি আহা, তার আগে একটুখানি আজকের এই আরও একটা বিষয় তোমাদের বলি। দেখো, আমরা সবাই ভীষণ এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি নির্ভর, তাই না? মানে হোয়াটসঅ্যাপ ছাড়া আমরা কিছু ভাবতে পারি না, এবং সবথেকে বেশি মানে একটা নিজের কথাকে কত তাড়াতাড়ি সবার মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি সেটার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে। একটা কথা একবার বললাম, সবার কাছে মোটামুটিভাবে পৌঁছে গেল। আচ্ছা, ধরো তোমার জীবনটা, তোমার লাইফটা যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো, মানে তোমার নিজস্ব তো একটা নাম রয়েছে, তাহলে তোমার জীবনটা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো, তুমি তার কী নাম দিতে? আমি কিছু সাজেশন তোমাকে দিতে পারি, লো ব্যাটারি ক্লাব, স্যালারি গন, ওভার থিঙ্কিং আনলিমিটেড, কিচ্ছু হবে না। না না, মানে আমি এগুলো যেগুলো বললাম জানি এই মাসের 29 তারিখে এসে এগুলো সবকটা মিলে যেতে পারে, কিন্তু কিন্তু এটা তোমার লাইফের আমি নাম বললাম, মানে তোমার জীবন যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো তাহলে কি তুমি এরকম নাম কিছু দিতে? এই আমি যেগুলো আর কি বললাম, লো ব্যাটারি ক্লাব, স্যালারি গন, ওভার থিঙ্কিং আনলিমিটেড, কিছু হবে না, মানে কেন দিতে, কেন এরকম নাম করতে, সেটাই কিন্তু চটপট করে 9903652 তে জানিয়ে ফেলো। আর এই বিষয়টা নিয়ে কিন্তু আমি তোমার সঙ্গে থাকছি 6:30 পর্যন্ত, আর আপাতত তোমার জন্য রাখছি তিনেকে তিনের হ্যাট্রিক। ইয়েস, সেই হ্যাট্রিক যেখানে কিন্তু আজকে ওই যে তোমাকে শুরুতেই বলেছিলাম না, মানে আজকের গানগুলো এমনভাবে রাখার চেষ্টা করছি যাতে জিনজি, মিলেনিয়ামস, মানে বাকি বা তার আগের যাবতীয় যা কিছু আছে সমস্তটা জাস্ট মিলেমিশে গানের সুরে একাকার হয়ে যাক, আমরা সবাই একসাথে বেঁধে বেঁধে থাকতে পারি। তো যাই হোক, এই মুহূর্তে আমি আজকে তাই তিনেকে তিনে রেখেছি সোনু নিগমকে। তাই শুনতে থাকো, সঙ্গে থাকো 107 FM রেনবো ক্যাফে কলকাতার আড্ডা। আর ফিরছি কিন্তু এই তিনেকে দিনের পরে আবারও 9903652 যদি তোমার জীবনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো তাহলে তার নাম কি দিতে এবং কেন দিতে? FM রেনবোতে

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা তো চলছে। আর এই আড্ডায় আমি রয়েছি আর যে মধু তোমার সঙ্গে, আর তোমার সঙ্গে এই মুহূর্তে যে আড্ডার বিষয়টা ছিল সেটা আরও একবার বলে দিই, মানে ইনকেস তুমি যদি এক্ষুনি টিউন ইন করে থাকো তাই তোমার জন্য আরও একবার। যদি তোমার জীবন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো, গ্রুপের নামটা কি দিতে? ইয়েস, যদি তোমার জীবন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো তাহলে তুমি তোমার এই গ্রুপের নামটা কি দিতে? মানে তোমার জীবনটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ভাবা যায়? আর আমি তাতে কিছু অপশন দিয়েছিলাম, বুঝলে তো, মানে তুমি ঠিক কীরকম টাইপের নাম দিতে পারো সাজেশন দিয়েছিলাম আর কি। লো ব্যাটারি ক্লাব, স্যালারি গন, ওভার থিঙ্কিং আনলিমিটেড, কিছু হবে না, এরকম কাইন্ড অফ। তো এরকম দিতে দিতে আমি কিন্তু দারুণ কিছু মেসেজ অলরেডি পেয়ে গিয়েছি 9903652992। তো সেই মেসেজগুলোই আমি ভাবলাম যে তোমার সঙ্গে একটুখানি শেয়ার করি এই মুহূর্তে, কারণ এর পরে সময় তো শেষ হয়ে যাচ্ছে এই ঘন্টাটা, তবে আবারও পরের ঘন্টায় কিন্তু ফিরে আসবো 6:30 পর্যন্ত তোমার সঙ্গে যে আছি, তাই না? আর এই মুহূর্তে আমার হাতে রয়েছে মেসেজ, মধু গুড ইভিনিং, আমার জীবনটা যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো তাহলে এর নাম দিতাম আলো, কেননা আমরা সবাই আলোর পথযাত্রী। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। এটা কিন্তু বেশ বেশ ভালো লাগলো, তাই না? সত্যি। আর এই ভালো লাগার সাথে একটা কথা বলি, তোমাদের প্রথমেই ইয়ার ওয়ার্মের কথা বলেছিলাম, মনে আছে? আরও একটা জিনিস হয় জানো তো, শুনবে না, না এটা কোনো রকম ওয়ার্ম ট্রম নয়, এই যে গান মনে করার গুনগুন একটা থেকে ইয়ার ওয়ার্মের কথা আমি বলেছিলাম, এবারে একটা জিনিস বলছি শোনো। আমরা অনেক সময় দেখবে অনেক কাজ করতে গিয়ে ভুলে গেছি, ঠিক আছে? হয়তো রান্নাঘর থেকে তুমি জাস্ট কিছু একটা, তোমার হয়তো আদা বাটা বা কিছু লাগবে, এমন কিছু যেটা তোমার ধরো ফ্রিজের মধ্যে রাখা রয়েছে, তো তুমি এসেই ফ্রিজের দরজাটা খুললে, তারপরে তুমি খানিকক্ষণ দাঁড়িয়ে আছো, জাস্ট স্রেফ দাঁড়িয়ে রয়েছো, তুমি বুঝে উঠতে পারছো না যে মানে হ্যাঁ এক্স্যাক্টলি তোমার কী এখন নেওয়ার কথা ছিল, এরকম হয়তো। ইয়েস, এইটাকে বলা হচ্ছে, এটা মোটামুটি একটা স্লিপ ফ্যাক্ট বিষয়টা, ঘুম কম হলে মানুষ নাকি ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে, কিন্তু কেন খুলেছে সেটা সে ভুলে যায়। ভাবো, ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে না, তুমি দরজা খুলে দাঁড়িয়ে থাকবে না, এটা একটা ফ্যাক্ট। ঘুম কম হলে মানুষ নাকি ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে, কিন্তু কেন খুলছে সে সেটা ভুলে যায়। এটা এত কমন যে বিজ্ঞানীরা একে একটা নাম দিয়েছে, ডোর ওয়ে এফেক্ট, এসার সঙ্গে আর কি তারা যুক্ত করেছেন। মানে এক ঘর থেকে আর এক ঘরে গেলে ব্রেন আগের ইন্টেনশনটা ভুলে যেতে পারে, কি আশ্চর্য ভাবো তো। তাই জন্য হয়তো বলি যে পর্যাপ্ত ঘুম, সমস্ত কিছুই কিন্তু আমাদের দরকার, আমাদের লাইফস্টাইলটাকে আরও অনেক বেশি না সুস্থ করে তোলার দরকার, কারণ আমরা এত বেশি ব্যস্ত হয়ে যাই, আমরা সত্যি সত্যি নিজেদেরকে ভীষণভাবে ভুলে যেতে বসেছি, কিন্তু ভুলে দেওয়া গেলে তো চলবে না, নিজেদের খেয়াল রাখতে হবে। আর 9903652992 আড্ডাটাও দিতে হবে, এটাও ভুলে গেলে চলবে না। আর তোমার সঙ্গে আজকে এই ঘন্টায় যে বিষয়টা নিয়ে আড্ডা দিচ্ছিলাম আরও একবার বলছি, তোমার জীবন যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো সেই গ্রুপের নাম কি দিতে? আর কি নাম দিতে এটা বলতে বলতেই আমার হাতে আরও অনেকগুলো মেসেজ চলে এসেছে, দেখি। এই মেসেজটা লিখছেন, নমস্কার, আমি সৌগত ব্যানার্জি, আমার জীবন যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো তাহলে সেই গ্রুপের নাম হতো ম্যাটার এন্ড। এই গ্রুপের নাম এরকম হওয়ার কারণ, আমি আশা করি আমার গ্রুপে এমন কিছু লোকজন থাকবে যারা কোনো না কোনো ঝামেলা বা কোনো খারাপ ম্যাটারে নিজেকে সামিল করবে খুব তাড়াতাড়ি, এই রে, মানে সেই জন্যই, যাতে সেই ম্যাটারটা আর খুব বেশি না এগোয়, তাই জন্যই মানে গ্রুপের ব্যাপারটা হচ্ছে ম্যাটার এন্ড করে দাও এত তাড়াতাড়ি যে কোনো রকম সমস্যা বা কোনো জটিলতায় যেতে চাইবো না, তার আগেই ম্যাটারটা এন্ড হয়ে যাবে। এটা কিন্তু বেশ বুদ্ধিদীপ্ত একটা ভাবনা চিন্তা। আচ্ছা, আমি আদিতা সোনারপুর থেকে লিখছি, আজ থেকে, আচ্ছা না এটা তো হয়ে গেছে অলরেডি, আবারও আদিতার মেসেজটা এসেছে, কিন্তু এটা তো আর হবে না এখন, কারণ আমরা শিফট করে গিয়েছি, কি সে আমরা শিফট করে গিয়েছি। হোয়াটসঅ্যাপ জীবন যদি হতো, মানে গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি আমার জীবনটা হয়ে যেত তাহলে কি নাম দিতাম? 9903652992 তোমার জন্য খোলা রয়েছে, মেসেজ করতে থাকো আর শুনতে থাকো 107 FM রেইনবো, ক্যাফে কলকাতার আড্ডা। ফিরছি আবারও পরের ঘন্টায়, মাঝে রইল একটা ছোট নিউজ ব্রেক, 6:56 আবারও আসি, আর ততক্ষণে সময়ের সাথে সাথে তোমাকেও একটু এগিয়ে দিই অরিজিৎ সিং আর মধুমন্তী বাগচির গলায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটির বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা নেশামুক্তির শপথ নেবেন বলেও তিনি জানান। লোকসভায় আজ জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধন বিল 2026 পেশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বিলটির মূল উদ্দেশ্য হল 1969 সালের মূল জন্ম মৃত্যু নিবন্ধন আইনে প্রয়োজনীয় সংশোধন করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর করা মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, এই মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে লোকসভায় ক্ষমা চাইতে হবে। পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত বামুনডিহা গ্রামে বান্ধবীর বাড়িতে জন্মদিন পালন করতে গিয়ে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, 3 কিশোরী পুকুরে স্নান করতে গেলে দেবীদাস মহন্ত নামে ওই কিশোরী জলে তলিয়ে যায়। পশ্চিম বর্ধমান আসানসোল রামপুর এমভিআই চেকপোস্টে অবৈধ অর্থ আদায় ও দুর্নীতির অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুলটি থানার পুলিশ। ধৃতের নাম অভিজিৎ ঘোষ, এলাকায় তিনি মামাই নামে অধিক পরিচিত। প্রাক্তন ডিজি আইপিএস রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা রাজ্য তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই কমিশনে থেকে আর বিতর্ক বাড়াতে চান না বলে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি রাজ্যপাল আর এন রবিকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। প্রিভেনশন টু ইনসাল্টস সংশোধন বিল 2026 আজ রাজ্যসভায় পেশ হয়েছে। 1971 সালের প্রিভেনশন টু ইনসাল্টস আইনকে সংশোধনের উদ্দেশ্যে এই বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: যেমনটা তোমাকে কথা দিয়ে গিয়েছিলাম যে 6:02 আবারও ফিরে আসবো, 107 FM রেনবোরি ক্যাফে কলকাতার আড্ডা চলছে আর সঙ্গে রয়েছি আমি আর মধু। শুধু একা আমি সঙ্গে নেই, আমার সঙ্গে ডেফিনেটলি তুমি রয়েছো 9903659992 অবশ্যই করে আমার মেসেজ এবং হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে, তাই না? আর দেখো, যেটা আজকে এই ঘন্টার যে আড্ডাটার আমি বিষয়টা বলেছিলাম যে তোমার লাইফটা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো তাহলে কি নাম তুমি তার দিতে? আর যেতে যেতে আদিতার মেসেজটা কিন্তু পড়তে গিয়েও পড়তে পারলাম না, কারণ পুরনো মেসেজটাই চলে এসেছিলো, কিন্তু আদিতা আবারও মেসেজ করেছে। আদিতা সোনারপুর থেকে বলছে, আমার লাইফটা যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি যদি নাম দিতাম তাহলে লিটারালি তার নাম দিতাম ডিপ্রেসড গ্যাং। হিমা কেন? না না না না, এরকম ডিপ্রেসড গ্যাং নাম দিতে হবে না, এত ডিপ্রেসড হয়ে থাকতে হবে না, কারণ যাতে তোমরা এরকম ডিপ্রেসড অনুভব না করো সেজন্যই তো আমরা তোমাদের সঙ্গে আড্ডায় সব সময় থাকি। তোমার মনে যা কিছুই হোক না কেন বা যা কিছুই চলুক না কেন, তার জন্য লাভ শর্টস রয়েছে, তার জন্য আরও আরও অনেক অনুষ্ঠান রয়েছে, তাই না? 107 FM রেনবো আড্ডাতে, তাই সবসময় নিজেকে ভালো রেখো, সবসময় নিজের হাসিটা বজায় রেখো, বুঝলে? আচ্ছা, এরপরে কিন্তু আরও অনেক অনেক মেসেজ চলে এসেছে এবং মেসেজ আসতেই থাকছে। কার মেসেজটা খুলবো আর কি করবো সেটা নিয়ে আমি রীতিমতন কনফিউজ হয়ে যাচ্ছি। ওকে, আমার হাতে এই মুহূর্তে যে মেসেজটা রয়েছে, একটা ভীষণ বড় মেসেজ রয়েছে। গুড ইভিনিং দিদি ভাই, আমার নাম অরূপ ভট্টাচার্য, আমার বাড়ি বহরমপুর মুর্শিদাবাদ, আমি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক এবং বর্তমানে ভোপালে কর্মরত। আচ্ছা, যদি আমার জীবনটা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো তাহলে একজন সৈনিক হিসেবে আমি গ্রুপের নাম রাখতাম ডিউটি, অনার এবং ডিসিপ্লিন, কারণ এই তিনটে শব্দ শুধু আমার ইউনিফর্মের সঙ্গে জড়িয়ে নেই, এগুলোই আমার জীবনের পরিচয়। কারণ দেশের সেবা আমার কাছে একটা দায়িত্ব নয়, বড় গর্বের জায়গা। অনার, কারণ একজন সৈনিকের আসল সম্পদ তার সম্মান, সততা এবং চরিত্রের। ডিসিপ্লিন, কারণ শৃঙ্খলাই আমাকে প্রতিদিন আরও শক্তিশালী, আরও দায়িত্বশীল এবং আরও ভালো মানুষ হতে শেখায়। আমি শুধু নিজের স্বপ্ন নিয়ে চলি না, আমার পরিবারের আশা, আমার ইউনিটের বিশ্বাস এবং আমার দেশের সম্মানও আমার কাঁধে বহন করি। প্রতিটি সকাল নতুন দায়িত্বের আহ্বান, প্রতিটি পদক্ষেপ দেশমাতৃকার উদ্দেশ্যে একটি অঙ্গীকার। আমার পরিচয় শুধু একটি নাম নয়, আমার পরিচয় একজন ভারতীয় সৈনিক। হ্যাটস অফ। এবং আমরা জানি যে এই তোমাদের মতন মানুষগুলো আমাদের পাশে আছে বলেই কিন্তু আমাদের জীবনটা এত সচ্ছল, এত স্বচ্ছন্দভাবে আমরা কাটাতে পারি, এত সুন্দরভাবে আমরা বেঁচে থাকতে পারি, তাই না? অবশ্যই করে সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেনবোর এই আড্ডা। আর আপাতত তোমার জন্য আজকে ক্যাফে কলকাতার আড্ডার ফ্ল্যাশব্যাক সং রাখলাম, সো স্টে টিউনড।
0: FM Rainbow Flashback Song.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: জানো এই মুহূর্তে যে সিনেমার ধরো যে কি প্রমোশনগুলো হচ্ছে, সব কিছুতে যখন অভিনবত্ব থাকবে সেখানেই বা কেন অভিনবত্ব থাকবে না বলো, দক্ষিণের এক বড় বাজেটের সিনেমার প্রচার কিন্তু এখন ফ্লাইং এলইডি ডিসপ্লে অর্থাৎ ড্রোন শো করে, মানে নতুন প্রযুক্তি ব্যবহার করেও কিন্তু হচ্ছে। অতএব সিনেমার মার্কেটিং যতটা বদলে গেছে এবং এইগুলো আমাদের ভাবার যে প্রযুক্তিকে আমরা ঠিক কতটা আপন করে নিয়েছি এবং সেটার মাধ্যমে আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি এবং খুব সহজেই মানুষের মনের মধ্যে ঢুকে পড়ছি। দেখো ভালো মন্দ, আমরা যখন ছোটোবেলাতে রচনা লিখতাম সবসময় এটা পড়ে এসেছি যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বা বিজ্ঞানের ভালো মন্দ, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান, এই ব্যাপারগুলো আসলে ছোটোবেলা থেকে আমরা শিখেলেও আমরা আজকে বুঝতে শিখেছি যে সত্যি ভালো মন্দ বা আশীর্বাদ না অভিশাপ সেগুলো ভীষণ কী বলবো, কিছুটা অংশে তো শর্ত সাপেক্ষ বটেই, আবার কিছুটা অংশে সত্যি ভাবার মতন, কারণ কতটা সেটা আমাদের আপন করে নিচ্ছে, কতটা আমরা তাকে আপন করে বিপদে পড়ছি বা কতটা সে আমাদের সুবিধা করছে, এটা লিটারালি ভাবার। কারণ আমরা মোটামুটি যদি সমীক্ষার দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো যে এআই যে সমীক্ষা দিচ্ছে, এআই কিন্তু বর্তমানে সবাই ভীষণ আপ্যায়িত করলেও তাকে, সে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী সময়ে গিয়ে প্রচুর মানুষের চাকরি বা প্রচুর মানুষের অস্তিত্বকেই সংকটে ফেলে দেবে। সুতরাং

বলে বাবা পার করে গা। সত্যি না, আমাদের লাইফটা এরকম, মানে সত্যি মানে এত চাপ, এত ভাবনা চিন্তা, এত টেনশন নিয়ে কি করি বলতো। ব্যারাকপুর ঘুষিপাড়া থেকে সুমিত সেন, তিনি লিখছেন যে আমার গ্রুপের নাম হবে নিশাচর প্রাণী। আচ্ছা, তার মানে সুমিত তুমি অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকো এবং ভীষণ গল্পগুজব করো, তাই না? জাগে। আর আপাতত এই গল্পগুজব আমাদের চলতেই থাকবে এবং ঠিক 6:30 পর্যন্ত তোমাদের সঙ্গে রয়েছি। 9903653992 তোমাদের জন্য খোলা রয়েছে। আপাতত এই গল্পগুজবকে ভালোবাসার মধ্যে দিয়ে জারি করে রাখি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে
1: কলকাতা, ক্যাফে কলকাতা। একদম শেষ শেষ ঘন্টায় একদম এসে পৌঁছেছি, আর আমার হাতে মেসেজের তো কোনো শেষ নেই, তাই চটপট করে তোমাদের মেসেজগুলো পড়ে ফেলবো। সুমন গুজরাইত কোনা হাওড়া থেকে সুমন বলছে যে, আমার জীবন যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো তাহলে তার নাম রাখতাম লাইফ এন্টারটেনমেন্ট, কারণ এর মাধ্যমে আমি আমার প্রতিদিনের যত পরিশ্রমের কষ্ট পাই তা আমি সহজেই প্রতিটা মেসেজ পড়ে মনটাকে খুশি করতে পারতাম। আহা, সুমন গুজরাইত কোনাহরা থেকে একদম ঠিক বলেছ, এরকম রিফ্রেশমেন্ট কিন্তু আমাদের সত্যি মাঝে মধ্যে দরকার পড়ে বই কি। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম দেব ফেবি কুইক। আচ্ছা, প্রশান্ত জগৎবল্লভপুর থেকে লিখছেন। আচ্ছা, ফেবি কুইক কেন? মানে খুব সহজেই মানুষের সঙ্গে মানে কানেকশনটা যাতে ব্রেক না হয়ে যায় একদম সবসময় লেগে থাকে, নাকি তোমার আড্ডাটা সবসময় জাস্ট জমে উঠবে সেই কারণে? আচ্ছা, এর পরের মেসেজটা মাধাইদাস বহর ঘোষপাড়া থেকে পাঠিয়েছেন। শুভ সন্ধ্যা, কলকাতার খুব আচ্ছা ক্যাফে কলকাতা খুব ভালো হচ্ছে, গানগুলো তো অসম। এবার বিষয় বলি, আজ পর্যন্ত কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত নেই, কিন্তু যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি তবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম দেব তরঙ্গ। যেহেতু আমরা তরঙ্গের মাধ্যমে আমাদের কথা আদান প্রদান করি তাই আর কি। বাহ, এটা বেশ ইনোভেটিভ। ইয়েস, এক্স্যাক্টলি, তরঙ্গ আমরা দিতেই পারি। আচ্ছা, আমার হাতে মেসেজ রয়েছে, অ্যান্ডি লিখছে, অ্যান্ডি বলছে যে সুইট ও মধু, ওকেই। আমি হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে তার নাম দিতাম, যেটা কেউ দেবে না, ফ্রেশ মাইন্ড অ্যান্ড নলেজ ট্রকো। ওহো, মানে নলেজ তার সাথে আবার ট্রকো, এটা তো বেশ কি বলবো, এটা বেশ অন্যরকম কম্বিনেশন আর কি। আচ্ছা, পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া থেকে, পায়েল লিখছে যে, আমার লাইফটা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো আমি তার নাম দিতাম প্রতিবাদের ভাষা, কারণ এই ভাষাটাই সবাই আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। বেশ, আমরা এরকম জিনিস আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সময়টাকে হারিয়ে ফেলছি, বুঝলে তো? তাই সময় আমরা যতটাই হারিয়ে ফেলি না কেন, সময়ের সাথে সাথে আমরা আরও নিশ্চয়ই বেঁধে থাকবো, আবারও কোনো একটা সময় কোনো একটা দিন কিন্তু 107 FM রেইনবোর ক্যাফে কলকাতার আড্ডায় আমি তোমার সঙ্গে ডেফিনেটলি থাকবো। আর 9903653992 তে তুমি আমার সঙ্গে আড্ডায় থাকবে, তাই না? এই আড্ডা আজকে জাস্ট মিলে মিশে একদম একাকার হয়ে গেছে। খুব ভালো লাগলো তোমাদের সবার সঙ্গে আড্ডা দিতে পেরে। আর আমার কাছে লাস্ট একটা মেসেজ রয়েছে, মেসেজটা অনেক আগে এসেছিল, মিস করে গিয়েছিলাম কোনো কারণে। হাই ডিয়ার মধুদি, অনুষ্ঠান দারুণ লাগছে, আমার দিদি নর্থ চব্বিশ পরগনার শিমুলিয়ায় থাকে। আচ্ছা, অনিতা বাসু খুব অসুস্থ, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। হাওড়া থেকে লিখছেন দিদির আদরের ভাই। ওকে, তোমার এই মেসেজটা নিশ্চয়ই নিশ্চয়ই সবাই শুনলো এবং আমরা সবাই মিলে নিশ্চয়ই প্রয়োগ করবো যে সব কিছু ভালো থাকুক। আর আপাতত তোমার সঙ্গে যেতে যেতে রেখে

আপ জায়সা কইর মেলা তুঝে, কারণ আলটিমেটলি এই একসাথে থাকা বা মিলিয়ে দেওয়াটাই তো 107 FM রেনবো ক্যাফে কলকাতা, তাই না? টাটা, সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেনবো ক্যাফে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। 2024-এর এ সংক্রান্ত আইনের সংশোধনী সংস্থান রয়েছে এই বিলে। এছাড়াও দোষীদের 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে এতে। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, প্রধানমন্ত্রী ছাত্র সমাজকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ হল। এই বিল পাশ হওয়ায় ছাত্র আন্দোলনে ঢুকে যারা তাঁদের বিভ্রান্ত করতে চেয়েছিল তাদের কাছেও একটা বার্তা গেছে। লোকসভায় আজ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026 পেশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বিলটির মূল উদ্দেশ্য হল 1969 সালের মূল জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে প্রয়োজনীয় সংশোধন করা। ধর্মতলায় নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আক্রান্ত এক সাংবাদিকের দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা রাওয়াত জানিয়েছেন, এই ঘটনায় রাজ্য কি পদক্ষেপ করেছে সে বিষয়ে আগামী 25 আগস্ট রিপোর্ট জমা দিতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ময়দানে পূর্ত দপ্তরের টেন্টে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী ও শ্রমমন্ত্রী অর্জুন সিংও। বৈঠক শেষে বিমল গুরুং সাংবাদিকদের জানান, চা বাগান শিক্ষক নিয়োগ, পাহাড়ের পরিবহন ব্যবস্থা সহ একাধিক ইস্যুতে প্রায় 1.5 ঘণ্টার বৈঠকে তাদের কথা হয়েছে। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটির বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা নেশামুক্তির শপথ নেবেন বলেও তিনি জানান। মোহনবাগান দিবস উদযাপন উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আছে।

শুরু হয়েছে। মোহনবাগান মাঠে ক্লাব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খা, ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বসু ছাড়াও অন্যান্যরাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। 2024 এ সংক্রান্ত আইনের সংশোধনীর সংস্থান রয়েছে এই বিলে। এছাড়াও দোষীদের 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে এতে। ধর্মতলায় নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আক্রান্ত এক সাংবাদিকের দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা রাও আজ জানিয়েছে এই ঘটনায় রাজ্য কী পদক্ষেপ করেছে সে বিষয়ে আগামী 25 আগস্ট বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ময়দানে পূর্ত দপ্তরে টেন্টে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী ও শ্রমমন্ত্রী অর্জুন সিংও। বৈঠক শেষে বিমল গুরুং সাংবাদিকদের জানান, চা বাগান ও শিক্ষক নিয়োগ, পাহাড়ের পরিবহন ব্যবস্থা সহ একাধিক ইস্যুতে প্রায় 1.5 ঘন্টার এই বৈঠকে তাদের কথা হয়েছে। বীরভূমের মোহাম্মদ বাজারে দেউচায় পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় বিপুল পরিমাণ টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার করেছে। বেসরকারি সূত্রে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 20 কোটি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল পাশ হয়েছে। 2024 এই সংক্রান্ত আইনের সংশোধনীর সংস্থান রয়েছে এই বিলে। এছাড়াও দোষীদের 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে এতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ভারতের ঐতিহ্যবাহী বিভিন্ন শিল্পকলা বিভাগের শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের শিল্পকর্ম ঘুরে দেখেন তিনি। আর্টিস্ট ইন রেসিডেন্স কর্মসূচির আওতায় বারাণসী মুরাল, থাঙ্কা নায়িকা, কেরালা মুরাল, বাসহলি, সুরপুর এবং মহীশূর চিত্রশিল্পের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকলার 12 জন শিল্পী বর্তমানে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করছেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে অশান্তি চরম আঘাত ধারণ করেছে। সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর পাকিস্তানি সেনা ও পুলিশের নির্বিচার গুলিবর্ষণে 40 জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই নৃশংস হামলার পর রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। রাজধানী দিল্লি ও তার আশেপাশের এলাকায় বায়ু দূষণের লাগাম টানতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিবেশ বান্ধব ও তুলনামূলক কম দূষণ ছড়ায় এমন যানবাহন ব্যবহারের লক্ষ্যে পরিবর্তন নামে একটি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি একাধিক বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে ভারত। ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে দিল্লি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, সংঘাতের সাময়িক বিরতির পর ওই অঞ্চলে নতুন করে হামলা এবং উত্তেজনা বৃদ্ধি পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। জম্মু কাশ্মীরে আজ আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ছাড়ি মোবারকের বার্ষিক যাত্রা। শ্রীনগরের মাইসোমা এলাকায় ঐতিহাসিক দশনামী আখড়া থেকে এই পবিত্র ছড়ি মোবারক বের হয়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবো তে।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: ওল্ড ইজ গোল্ড ব্লকবাস্টার বুধবারে আজকে দুজনে রয়েছে, আমার পাশে রয়েছে বাসু, আমি তার পাশে রয়েছি আম্রপালি। এবং কিরমভাবে ঘুরিয়ে আমি কথাটা বললাম, আমি সোজাও বলতে পারতাম যে আমি রয়েছি আম্রপালি, আমার পাশে বাসু, কিন্তু না, আমি ঘুরিয়ে বললাম। কিন্তু কেন বললাম এটা?
2: কেন বললে? তার কারণটা হচ্ছে এই যে গানটা আমরা এই মুহূর্তে শুনলাম, একটা অসাধারণ টিউন, যেটা যাকে বলা যায় কালোজয়ী টিউন। এই টিউনটার পিছনে যে একটা ঘুরিয়ে গল্প বলার একটা বিষয় ছিল সেটা আমরা জানি। ও কন থি ফিল্ম থেকে এই গানটা আমরা শুনলাম। স্পেশালি এই ফিল্মটা যে অরিজিনাল নভেল থেকে অ্যাডাপ্ট করা হয়েছিল, একটা ভিক্টোরিয়ান নভেল 1859 সালে লেখা, দ্য ওমেন ইন হোয়াইট। এই গল্পটা, এই ওমেন ইন হোয়াইটের গল্পটা যেটা থেকে ও কন থি সিনেমা হয়েছে, সেখানে একটা টুইন সিস্টার্সের গল্প আছে, এবং সেই গল্পটাকে নিয়ে এত ঘোরানো পেঁচানো হয়েছিল সেটাই বোধহয় তোমার মাথায় ঢুকে রয়েছে, সেজন্য তো ঘুরিয়ে বলেছো।
1: আমাদেরকে কেন দেওয়া হয় এরকম করে প্রোগ্রাম
2: আমি জানি না, তবে হ্যাঁ
1: আমি বলছি আলোচনা না করে আমরা জানি, আমি কি বলতে পারি, বাসু কি বলতে পারে। ব্যাপারটা হচ্ছে যে আজকে এইটা তো অবশ্যই একটা কারণ, এবং আর একটা কারণ হচ্ছে যে আজকে আমি যে ভাবছিলাম যে থিমটা, এই যে বৃষ্টি পড়ছে এত, এ শুধুমাত্র যে ভালোবাসা আসে তেমন তো নয়, দুঃখও তো হয়।
2: ঠিক ঠিক,
1: চার্লি চ্যাপলিন যেটা বাণী দিয়েছিলেন বহু কাল আগে, সেই বাণীতে তো আমরাও খানিকটা কাঁদতে কাঁদতে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে ভেবেছি কেউ তো দেখতে পাচ্ছে না, আমি একটু কেঁদে নিই। তো সেই কান্নার জন্যে আমার আজকে মনে হলো যে যদি এরকম কালোজয়ী কিছু স্যাড সং বা এরকম কোনো সিনেমা, ধরো যে সিনেমা শেষে গিয়ে আর পাওয়া হলো না, এরকম যদি কোনো সিনেমা থাকে, সেই সমস্ত সিনেমার গানটা নিয়ে যদি আমরা এরকম একটা গানের লিস্ট বানাই, এবং আমাদের যারা লিসেনার্স রয়েছে তারাও যদি আমাদেরকে এরকম গানের রিকোয়েস্ট আজকে একটু বেছে পাঠান, যে স্যাড সং যদি কোনো এরকম স্যাড সং থাকে, এবং সেই স্যাড সং যদি কাউকে ডেডিকেট করতে চান। আমি জানি এটা খুব শক্ত প্রশ্ন হয়ে গেল যে আমি স্যাড সং কেন ডেডিকেট করবো কাউকে, আমি মজার গান ডেডিকেট করবো, ভালোবাসার গান ডেডিকেট করবো, স্যাড সং কেন? হতেই পারে, আমি তো করতে চাই
2: না। স্পেসিফিক্যালি আমার মনে হয় স্যাড সং যারা গান শুনতে ভালোবাসে, গানের পোকা যাকে বলে, তারা কিন্তু মূলত স্যাড সংই ভালোবাসে। কারণ আমার নিজের ব্যক্তিগতভাবে মনে আছে যে একটা সময়ে স্যাড সং নিয়ে আমাদের অবসেশন ছিল। আমরা যখন কলেজে স্কুলে পড়েছি সেই সময় স্যাড সং শুনতে যে এত ভালো লাগতো, আমাদের মনে যে কিসের এত ব্যথা ছিল সেটা আমি আজও আবিষ্কার করতে পারিনি। কিন্তু হ্যাঁ, মানে গান শুনলে স্যাড সং ইজ ভেরি পপুলার, মানে আমার তো মনে হয় যত পপুলার গান আছে তার মধ্যে স্যাড সংগুলো বা যার মধ্যে একটু স্যাডনেস রয়েছে, মরজ রয়েছে, সেগুলোই সব থেকে বেশি পপুলার হয়েছে।
1: এবং আমার মনে আছে, তুমি জাস্ট এই কথাটা বললে বলে আমার মনে পড়লো, ক্লাস ইলেভেনে তখন পড়ি, সবে মাত্র এনরিকে শুনতে শুরু করেছি, ঠিক আছে, তো সেই সময় বাইলামো টাইলামো অনেক গান টান লোকে গাইছে বলছে, আমার তো হিরোই ভালো
2: লাগতো,
1: হিরো তো কোথাও গিয়ে, হ্যাঁ
2: কেউ ওটাকে টপকে যেতে পারে,
1: হ্যাঁ মানে হিরো গানটাকে কেউ টপকাতে পারে না। শাকিরার যে স্যাড সং রয়েছে, পরে পরবর্তীকালে গিয়ে গেরার পিকাকে উদ্দেশ্য করে তিনি যে স্যাড সংটা তৈরি করলেন, খানিকটা শুনে মনে হবে এটা কি স্যাড সং, তারপরে মনে হবে ও হ্যাঁ এটা তো গেরার পিকাকে ঠুকে উনি বলছেন কথাগুলো, তো সেটাও আমার শুনে ভালো লেগেছিল। যাই হোক, শাকিরা থেকে এগিয়ে যদি আমরা একটু এগোই, তাহলে 70s 80s এর সময়ের যে এরকম কোনো সিনেমা যেগুলো ধরো একটু দুঃখ তুমি পেয়েছো, বা যদি তোমার কোনো স্যাড সং থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাও 9903653992 তে। আপাতত স্যাড থাকছে না, একটা সফরের গান থাকছে তোমার জন্য।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। এই ছবির মা এবং ছেলে বাস্তব জীবনে দম্পতি। এই ছবি অস্কার নমিনেশনে গিয়েছিল। এই ছবির নায়িকা সঞ্জয় দত্তের মা। বলুন তো কোন ছবির কথা বলছি?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।

0: Old is gold.
1: Requester গান.
0: Blockbuster বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান. তোমার রিকোয়েস্টের গান. Blockbuster বুধবারে তোমার রিকোয়েস্টের গান.
1: রিকোয়েস্টের গান বলেছিলাম, যদি স্যাড সং কিছু থাকে রিকোয়েস্ট তাহলে সেটা অবশ্যই করতে পারো 9903653992 তে। আপাতত নীলেশ এটা রিকোয়েস্ট করেছে শ্যামবাজার থেকে, এই গানটা রইল তোমাদের জন্য।

0: Old is Gold. শুনছো ব্লকবাস্টার বুধবার, সঙ্গে রয়েছি বাসু আর আম্রপালি। তোমাদেরকে আমরা আমাদের প্রথম ঘন্টার তোমায় পড়েছে মনেটা শুনিয়ে দিয়েছি, উত্তর আসছে এবং আরও একবার দুবার তো অবশ্যই শোনাবো। 9903653992 তোমরা তোমাদের রিকোয়েস্টের গান পাঠাতে পারো এবং তোমাদের নাম এবং শর্ট লোকেশন দিয়ে তোমাদের উত্তরগুলো আমাদেরকে পাঠাতে পারো। আমরা অবশ্যই এই ঘন্টার শেষে তোমাদেরকে জানাবো যে সঠিক উত্তরটা কি। ওভার টু আম্রপালি।
1: ইয়েস, যেটা হচ্ছে যে আমরা দুঃখের গান তো শোনাচ্ছি এবং আমার মনে হয় চিঙ্গারি কই এসে ভরকে এই গানটার পরে যে গানটা অবশ্যই আসবে সেটা হচ্ছে যে দিল এসা কিসে না মেরা তোরা, এই এত দুঃখ রাখি কোথায়। তো মানুষের একটা গান, অমর প্রেমের পরেই যদি কোনো সিনেমার গান আসে সেটা হচ্ছে অমানুষ, এবং অমানুষের এই গানটাতে একটা অমানুষের মতো দরদ দিয়ে গানটা কিশোর কুমার গেয়েছেন। তো যেটা হচ্ছে যে এই গানগুলো কেউ দুঃখের গানগুলো স্পেশালি তিনবার চারবার করে রিমেক করে না, এইটা শক্ত না, মানে
0: খুবই শক্ত, খুবই শক্ত জিনিস, খুবই শক্ত।
1: এরকম তলা দিয়ে মাঝে মাঝে শুনতে পাবে সেতার বাজছে, কখনো শুনতে পাবে শরৎ বাজছে, শরৎের সাথে মিক্স হচ্ছে হাওয়াইন গিটার, তো এই সমস্ত কিছু মিক্স করে গান বানানো খুব শক্ত। তাই খুব বেশি কথা না বলে ভীষণ মিষ্টি এবং যদি দুঃখ দুটো একসাথে মিশে যায় তাহলে যে গানটা হয় সেই গানটা রইল তোমাদের জন্য।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই ছবির মা এবং ছেলে বাস্তব জীবনে দম্পতি। এই ছবি অস্কার নমিনেশনে গিয়েছিল। এই ছবির নায়িকা সঞ্জয় দত্তের মা। বলুন তো কোন ছবির কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে, তোমার রিকোয়েস্টের গান।
4: শঙ্করচন্দ্র দেব বারাসাত থেকে এবং সোনালি বলেছেন, এই গানটা রিকোয়েস্ট করেছেন। তুমি যদি তোমার গান রিকোয়েস্ট করতে চাও তাহলে 9903659992 এই নম্বরে অবশ্যই।

0: Old is Gold. বেশ অনেকক্ষণ পরপর তোমাদের সাথে কথা বলতে আমাদের বেশ ভালো লাগছে, কারণ মাঝখানে যে এত সুন্দর সুন্দর স্যাড সং, এই স্যাড সং শুনে আমার মনটা খুব চনমনে হয়ে উঠছে। ব্লকবাস্টার বুধবারে রয়েছে বাসু এবং আম্রপালির সঙ্গে ওল্ড ইজ গোল্ডে। এই মুহূর্তে আমরা পুরনো রেট্রো গান শোনাচ্ছি, এবং রেট্রো বললেই যে কথাটা মনে পড়ে যায় যে এখন নাকি স্যাটার্ন রেট্রো গ্রেড আছে। যাই হোক, এসব নিয়ে কথা বলব।
1: বাবারই শনির কথা বললো, শনির কথা বললেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে জীবনে তো সবারই শনি রাহু কেতু একসঙ্গে নেমে এসছে। আমার তো মাঝে মাঝেই মনে হয় যে শনি রাহু কেতু আমাকে একসঙ্গে মানে বর্ষণ করছে, আর তাকিয়ে আসে এরমভাবে। আজকে আম্রপালী ভট্টাচার্যের জীবনে শনি রাহু কেতুর যে বর্ষণ হচ্ছে তাতে সবই মাইনাসে রান করবে, ওরা আমার নেগেটিভে যাচ্ছে পুরো, মানে নো ক্যাপ সিচুয়েশনে রয়েছে। আমি যদি জেনজি, আমি যদিও জেনজি নই, কিন্তু আমি আই এম ট্রাইং টু বি লাইক,
0: না না ঠিক আছে, আমরা সবাই এখন জেনজি।
1: ওকে,
0: আমি তো দেখলাম যে অনেক অনেক রেট্রো টাইমের সেলিব্রিটিরাও এখন জেনজি হওয়ার চেষ্টা করছে।
1: ওকে, কিন্তু রেট্রো টাইমের সেলিব্রিটিরা জেনজি হয়ে যেটা করে, যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে তখন তারা কি হয় যে মানুষের তো প্রেম জীবনে অনেক সময়

0: আসে, ধরো ধরো বয়সটা খানিকটা 35-36 জেনজি হতে গিয়ে এমন একজন মানুষের প্রেমে পড়লো যার বয়স হয়তো এই ধরো 22 কি 23, তখন ব্যাপারটা ঘেঁটে যায়। তখন মনে হয় যে এ বাবা, ও কি বলছে বুঝতে পারছি না, ও তো এখন BTS আর্মি দেখে, আমি তো শক্তি চট্টোপাধ্যায়তে আটকে, এবার তো ব্যাপারটা হচ্ছে না। তো যাই হোক, এই সমস্ত নিয়েই যেটা হয়ে যায় জীবনটা হয়ে যায় স্যাড, স্যাড থেকে আমরা আর এগোতে পারি না, আটকে যাই। তো এই আটকানোর মাঝখানে যেটা আমরা দুজনে বলছিলাম, অর্থাৎ বাসু আর আমরাও দুজনেই যেটা বলছিল, আমি আমার নামটাকে ছোট করে দিয়েছি, তো যেটা হচ্ছে যে বাসু আর আমরা বাড়ি দুজনেই যেটা বলছে যে 9903652992 এই নাম্বারটা খোলা রয়েছে, হরহর করে তুমি মেসেজ পাঠিয়ে দাও তোমার জীবনে দুঃখ এবং দুঃখের গান নিয়ে। আপাতত 70s আর 80s গানের কথা বলো, ঠিক 10টার পর থেকে আবার 90s, 11টা থেকে আবার মিলেনিয়াম ম্যাজিক, তো সেই সময় এই পিরিয়ড ভাগ করে আর কি রেখেছি আমরা। আপাতত 70s 80s যদি কোনো দুঃখের কষ্টের গান খুব তোমার মনের বেদনাকে আরও মারাত্মকভাবে ছুঁচের মতো গিথিয়ে দিতে পারে তোমার দুঃখটাকে, তাহলে সেরকম কিছু গান আমাদেরকে রিকোয়েস্ট করতে পারো। আপাতত যে গানটা রয়েছে তেরে বিনা জিন্দেগি সে, মানে এই গানটা থাকবে না কি করে হতে পারে?
1: এক্স্যাক্টলি, ফিরে আসছি গানের উপরে, তোমরা শুনছো ব্লকবাস্টার বুধবার।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। এই ছবির মা এবং ছেলে বাস্তব জীবনে দম্পতি। এই ছবি অস্কার নমিনেশনে গিয়েছিল। এই ছবির নায়িকা সঞ্জয় দত্তের মা। বলুন তো কোন ছবির কথা বলছি?
1: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন। আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
4: তোমাদের জন্য একটা রিকোয়েস্টের গান রইল। রিকোয়েস্ট কে করেছে সে নিজেই শুনতে পাবে।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: সময় হয়ে গেছে এবার আমাদের প্রথম তোমায় পড়েছে মনের সঠিক উত্তরদাতাদের নাম বলে দেবার। তো এখন অবধি যারা উত্তর পাঠিয়েছে শুধু তাদের নামই বলছি, এরপরে আর কোনো উত্তর নেব না। তো বলে দিই প্রথমে সুশান্ত সেনগুপ্ত রাঁচি ঝাড়খণ্ড থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন। আর এদিকে রয়েছে মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, সুমিত্রা গুছাই তুলুবেড়িয়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, চঞ্চল ঘোষ বৈদ্যবাটি থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, শ্যামসুন্দর গাঙ্গুলি কলকাতা ছাপ্পান্ন থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, তন্ময় ভবানীপুর থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, প্রশান্ত দলই কাঁথি থেকে, বরুণয়ন দাস বেলঘুরিয়া থেকে, রাজু দাস আন্দুল থেকে, সোনালী কালীঘাট থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সমর বর দেউলপুর থেকে, বিভাস ঘোষ গড়িফা থেকে, সেবয় ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, ঈশানী সাপুই বাউড়িয়া থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সুদীপ দাশগুপ্ত টালিগঞ্জ থেকে, শঙ্কর নন্দী ব্যারেকপুর থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, আভা হাওড়া থেকে, এবং এরাই সঠিক উত্তর পাঠিয়েছেন। এবং সঠিক উত্তর হচ্ছে মাদার ইন্ডিয়া।
3: যেহেতু মাদার ইন্ডিয়া সঠিক উত্তর, তাই মাদার ইন্ডিয়ার একটা গান রইল, আর তারপরেই কিন্তু সেগমেন্ট বদলাবে অবশ্যই। তারপরেই কিন্তু নাইনটিজ নিয়ে কথাবার্তা হবে। বাসু আর আম্রপালি রয়েছে, শুনে থাকো ব্লকবাস্টার বুধবার।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: নীলেন্দু শখের বাজার থেকে এই গানটা রিকোয়েস্ট করেছে। তুমি যদি তোমার গান রিকোয়েস্ট করতে চাও তাহলে নাম্বার হচ্ছে 9903659292, চটপট রিকোয়েস্ট করে ফেলো।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: ব্লকবাস্টার বুধবার শুনছো বাসু রামরূপালীর সঙ্গে, এবং আমাদের প্রথম ঘন্টায় যেটা আমরা করেছিলাম যে আমরা প্রচুর প্রচুর স্যাড সং শুনিয়েছি তোমাদেরকে, যে স্যাড সংগুলো আদি অনন্তকাল ধরে আমাদেরকে কাঁদিয়েছে, আমাদেরকে ভাবিয়েছে, আমাদেরকে দুঃখ দিয়েছে, এবং কোথাও কোথাও দুঃখ থেকে রিলিফও দিয়েছে। এইবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘন্টায়, মিলেনিয়াম না সরি আমাদের পরবর্তী ঘন্টা হচ্ছে গান ভালোবেসে গান, যেখানে আমরা 90-এর দশকের বিভিন্ন গানগুলো শোনাই।
2: একদম, এবং সেই 90-এর দশকের গানগুলোতে এবার শুধুমাত্র স্যাড সং শোনাবো এমনটা নয়, যে সিনেমাগুলোতে ধরো প্রেমটা হয়েও হলো না, তো এই সময় যদি আমি সিনেমাগুলো ধরি, এরকম অনেকগুলো সিনেমা রয়েছে যার মধ্যে অফকোর্স চঞ্জালীলা বনশালী যে মুহূর্তে এসে যাচ্ছেন রেড কার্পেটে আর কি, তো সেই মুহূর্ত থেকে এই সাবজেক্টটা মারাত্মক হয়ে দাঁড়াচ্ছে। এবং পর পর অনেকগুলো সিনেমা রয়েছে যেখানে ওই কোনোভাবেই যে প্রেমকে, যে মানে যে প্রেমিককে যে প্রেমিকা চেয়েছিল বা যে প্রেমিকাকে যে প্রেমিক চেয়েছিল সেটা কোনোভাবেই পূর্ণতা পাচ্ছে না, এরকম বহু বহু সিনেমা রয়েছে। আমি যদি হাম দিল দে চুকে সিনেমার কথা বলি, বা তারপরে যদি দেবদাসের দিকে চলে যাই,
1: অ্যাবসলিউটলি
2: বারবার মানে সঞ্জয়লীলা বনশালী এটাতে অস্কার পেতে পারেন কি করে,
1: মানে লাভ ট্রায়াঙ্গেলটা, উনি প্রত্যেকটা ওনার প্রত্যেকটা ছবি এখন অবধি উনি যত ছবি বানিয়েছেন সব ছবিতেই ওনার লাভ ট্রায়াঙ্গেলটাকে উনি বিভিন্ন অ্যাসপেক্ট থেকে দেখানোর চেষ্টা করেছেন, উইচ ইজ মার্ভেলাস অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেটা বলছিলাম
2: যে তো এইটাতে যদি সঞ্জয়লীলা বনশালীকে আমরা দেখি এবং ইয়াশ চোপড়াকেও আমরা দেখি, আমরা যদি মির্জারা দেখি বা তার আগে আমরা যদি দিল তো পাগলে দেখি, যদিও ইয়াশ চোপড়ার একটা ব্যাপার ছিল যে লাস্টে ওই যেটা হয় না একটা ওই হিন্দি সিনেমাতে বা ইন্ডিয়ান সিনেমাতে যে কোনোভাবেই তুমি দুঃখ হ্যাপি এন্ডিং দেখাতে হবে, তো সেটা কোনোভাবেই একটু ডাইলিউট করে দিয়ে ইয়াশ চোপড়া দেখিয়েছে যে হ্যাঁ ঠিক আছে অক্ষয় কুমার না হয় মাধুরী দীক্ষিতকে পেলো না দিল তো পাগলেতে, কি এমন ব্যাপার আছে। কিন্তু এইখানেই হচ্ছে সঞ্জয়লীলা বনশালীর সঙ্গে ইয়াশ চোপড়ার তফাৎ, যে বনশালী দুঃখটাকে দুঃখই রেখে দিয়েছেন, সেটাকে কখনোই ওই ট্র্যাজেডি থেকে আমার ব্যাপারটাকে মিলনান্তক করতে চাননি। সো এরকম কিছু সিনেমার গান সাজানো আছে, বাট তার আগে যেটা আছে একটা ছোট্ট অ্যাড ব্রেক, তারপরে একটা সুন্দর গান, তারপরে আবার বাসু আর আম্রপালি ফিরছে।
3: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন,
4: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
3: আর ইলেকট্রিক বিলের
4: জিরো বিলে আবার টাকা দেব কি?
3: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
4: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই ফিল্মটি ছিল ডিরেক্টরের ডেবিউ ফিল্ম। ফিল্মটি অনুপ্রাণিত হয় চিলড্রেন অফ আ লেসার গড নামের একটি হলিউড ফিল্ম দ্বারা। এই ফিল্মে নানা পাটেকর এবং সীমা বিশ্বাসকে মূক ও বধির চরিত্রে দেখা গিয়েছিল। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: তুমি কি জানো যে এই সেগমেন্টটা যেটা আমাদের এই ব্লকবাস্টার বুধবারের এই যে 10টা থেকে 11টার যে সেগমেন্টটা, এটার নাম গান ভালোবেসে গান। কেন,
3: হোয়াই?
2: তার কারণটা হচ্ছে এই সময়ের যে সেগমেন্ট, এই সেগমেন্টে যে গানগুলো বাজানো হয় সেগুলোই আমরা সব থেকে ভালোবেসে গিয়েছি। এই যে গানটা এখন বাজলো, এটা কত লোকের প্রিয় এটা না দেখেই বলে দেওয়া যায়। এটা ভারতবর্ষে মানে বহু লোকের প্রিয় গায়কের প্রিয় গান।
3: নট অনলি দ্যাট, বহু মানুষের প্রিয় হিরোর সিনেমা।
2: সেটা নয় না,
3: মানে এই যে বসে রয়েছেন একজন তোমার পাশে, আমার শরীরে গরম রক্ত, আমি তো শাহরুখের চরম ভক্ত, কিছু করার নেই। তো যেহেতু আমরা প্রত্যেকেই আমাদের গুরুদেবের ভক্ত, কোনো না কোনো এক গুরুদেব, তিন গুরুদেব তো এই এরাতে রয়েছে, শাহরুখ খান, সলমান খান, আমির খান, তার সঙ্গে অক্ষয় কুমারও আছেন, সাইফ আলী খানও আছেন, কিন্তু এরা যে তিনজন প্রকটভাবে আছেন, এবং যতবারই এই নাইনটিজে প্লেলিস্টটা হয়, মানে গান ভালোবেসে গানের প্লেলিস্টটা হয়, সেখানে এরাও প্রকটভাবে থাকেন। তো এই মুহূর্তে যে গানটা আর কি, দুঃখের, প্রেম না পাওয়ার যে গান, তারপরে যে গানটা শোনার পর, রিলিজ করবার পর, বহু ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে বাসের মাথায় ট্রামে চড়তে চড়তে গানটা গেয়েছে, সেই একটা সিনেমা হচ্ছে হম দিল দে চুকে সনম। এবং তার একটা গান কেকের গলায় আপাতত রইল, তুমি যদি আবার দুঃখে পড়ে যাও আমাদের জন্য, এটা আমাদের দোষ নয়।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই ফিল্মটি ছিল ডিরেক্টরের ডেবিউ ফিল্ম। ফিল্মটি অনুপ্রাণিত হয় চিলড্রেন অফ আ লেসার গড নামের একটি হলিউড ফিল্ম দ্বারা। এই ফিল্মে নানা পাটেকর এবং সীমা বিশ্বাসকে মূক ও বধির চরিত্রে দেখা গিয়েছিল। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান,
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
4: জয়দীপ রায় বাঘা যতীন থেকে এই গানটা রিকোয়েস্ট করেছেন। আপনি যদি আপনার গান রিকোয়েস্ট করতে চান, তাহলে নাম্বার হচ্ছে 9903659992।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই ফিল্মটি ছিল ডিরেক্টরের ডেবিউ ফিল্ম। ফিল্মটি অনুপ্রাণিত হয় চিলড্রেন অফ আ লেসার গড নামের একটি হলিউড ফিল্ম দ্বারা। এই ফিল্মে নানা পাটেকর এবং সীমা বিশ্বাসকে মূক ও বধির চরিত্রে দেখা গিয়েছিল। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: FM Rainbow Tea.

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: একদম এই ঘন্টার শেষে এসে গিয়ে আমাদের মনে হলো যে তোমায় পড়েছে মনে এই ঘন্টার কুইজের উত্তরটা, সঠিক উত্তরটা কারা কারা দিয়েছো নামগুলো বলে দিই। শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, রমা দত্ত বেলতলা থেকে, তন্ময় ভবানীপুর থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, প্রশান্ত দলই কাঁথি থেকে, বরুণয়ন দাস না সোনালী কালীঘাট থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, ঈশানী সাপুই বাউড়িয়া থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সুদীপ দাশগুপ্ত টলিগঞ্জ থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, বরুণয়ন দাস বেলঘড়িয়া থেকে, সুমিত্রা গোছাই তুলুবেরিয়া থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, দেবর্ষী সাউ চন্দনদহ থেকে, আভা হাওড়া থেকে, জয়দীপ রয় বাঘাযতীন থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, ডোরা প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ থেকে, নবকুমার দাস পাঁচলা থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে সঠিক উত্তর দিয়েছে এবং উত্তর হচ্ছে খামোশি দ্য মিউজিক্যাল।
3: আর খামোশি দ্য মিউজিক্যালের সাউন্ডট্র্যাক থেকে এই গানটা রইল তোমাদের জন্য।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক,
2: মিলেনিয়াম ম্যাজিক শুরু হয়েছে। এবং এই মিলেনিয়াম ম্যাজিকে যেটা হবে সেটা হচ্ছে যে কি হবে, মানে নাইনটিস তো আমরা পেরিয়ে গেলাম, সেভেন্টিস এইটিসও হয়ে গেছে, সুতরাং মিলেনিয়াম ম্যাজিকে যেটা হবে মিলেনিয়ালসদের জন্য গান হবে। এবং সেই মিলেনিয়াম ম্যাজিকে যেটা হয় সেটা হচ্ছে যে যেটা এতক্ষণ ধরে হয়ে আসছে স্যাড সং, দুঃখের গান, বাসু আম্রপালি দুজনেই প্রচুর শুনিয়েছে, এবং মিলেনিয়াম ম্যাজিকেও তাই হবে। তার সঙ্গে তোমায় পড়েছে মনে কুইজ থাকবে কি, তাই তো?
3: অ্যাবসলুটলি, তোমায় পড়েছে মনের তৃতীয় কুইজটা রয়েছে। আমরা শেষ দুটো কুইজে দেখেছি প্রচুর মানুষ আমাদের সঙ্গে এঙ্গেজড হয়েছেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এই রাত্রি 11:30 অবধি আপনারা যে রয়েছেন। দুঃখের গানও যে আপনাদেরকে দুঃখিত করতে পারেনি এটা জেনে আমাদের দুজনের খুব ভালো লাগছে।
2: সুতরাং সেই দুঃখের গানের মধ্যে থেকে আপাতত মিলেনিয়ালসদের জন্য অঞ্জানা অঞ্জনি সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা রইলো।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি জিন্টা। শাহরুখের পিতার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনোজ বাজপেয়ী। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
4: প্রতীক দেব কৃষ্ণনগর থেকে এই গানটি রিকোয়েস্ট করেছে। তুমি যদি তোমার গান রিকোয়েস্ট করতে চাও তাহলে 9903653992

0: আপনি শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: ব্লকবাস্টার বুধবার শুনছো বাসু এবং আম্রপালির সঙ্গে, এবং আমরা মিলেনিয়াম ম্যাজিকে মূলত 2000 সাল থেকে 2010 সালের যেসব গানগুলো শোনাই, স্যাড সং শুধু শোনাই না, ভালো গানও শোনাই। সেরকম একটা ভালো গান তোমরা শুনলে, একটা প্রেমের গান শুনলে, বেশ মিষ্টি আমাদের একদম বাচ্চা বয়স্কার গান আর কি, যখন আমরা সবাই হামাগুড়ি দিতে শিখেছি সেই সময়কার গান। এবং আরও এরকম অনেক ভালো ভালো গান আসবে, তোমরা যথেষ্ট সুন্দর সুন্দর গান আমাদেরকে রিকোয়েস্ট করছো, এবং আমরা চেষ্টা করব আগামী 45 মিনিটে যদি সেই সমস্ত গানগুলোকে শোনানো যায়। এছাড়া আমরা শুনিয়ে দিয়েছি আমাদের তোমায় পড়েছে মনে,
3: রাইট? এবং আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমাদের যেখানে দুঃখের গান একটু মনটা একটু চিড়ে দেয় সেরকম গান, একটা সিনেমা বেরিয়েছিল আই হেট লাভ স্টোরিজ বলে, সিনেমাটা সেই সময় হিট করেনি, তার যথেষ্ট কারণ আছে, আমি সিনেমাটা দেখেছি। এবং কিছুই না, তার আগে
2: অপরাধ নয় সিনেমাটা দেখা, ভালো সিনেমা।
3: হ্যাঁ, মানে ওই জানে তো ইয়া জানে না বলে একটা সিনেমা তারা কিছুদিন আগেই বেরিয়েছিল, যেটাতে ইমরান খান ছিলেন, এবং সেটা দেখে এত মন ভালো হয়ে গিয়েছিল ইমরান খানের জন্য আর কি, এবং জেনেলিয়া ডিসুজার উপর। তো সেটা দেখার পর আমার মনে হচ্ছিল আই হেট লাভ স্টোরিজ নিশ্চয়ই ভালোই হবে, তারপরে ব্যাপারটা অন্যরকম হয়ে গিয়েছিল, একটু কমপ্লিকেটেড সিনেমা আর কিছুই নয়। তো সেইখান থেকে একটা গান এই মুহূর্তে রইল, একটা স্যাড সং রইল, শুনতে থাকো ব্লকবাস্টার বুধবার।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: দৃষ্টি সোদপুর থেকে এই গানটা শুনতে চেয়েছে আমার ফেভারিট

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি জিন্টা। শাহরুখের পিতার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনোজ বাজপেয়ী। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: Millennium Magic, Millennium Magic, Millennium Magic.

দুজন মানুষ ভেসে বেড়ায় সপ্ত সুখের এক দরিয়ায়, দুজন মানুষ ভেসে বেড়ায় সপ্ত সুখের এক দরিয়ায়, দুজন মানুষ নজর এড়ায় পারস্পরিক বিপন্নতায়, দুজন মানুষ ঝগড়া করে সুখে থাকার বাসনায়, দুজন মানুষ ঝগড়া করে সুখে থাকার বাসনায়, দুজন মানুষই হয়তো কাঁদে সুখে থাকার ভান করে, দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ছল করে, দুজন মানুষই লাভের আশায় লোকসানে যোগফল করে, দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ।

0: দুজন মানুষ ঘর করে, দুজন মানুষ ছল করে, দুজন মানুষ ছল করে।
1: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
2: এই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি জিন্টা। শাহরুখের পিতার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনোজ বাজপেয়ী। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
3: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
4: বিস্তর দৌড়াদৌড়ি করার পর আমরা আবার এসে পড়েছি মিলেনিয়াম ম্যাজিকে, কারণ এখন মিলেনিয়াম ম্যাজিকে আমরা যে গানগুলো শুনব সেই গানগুলো আমাদের সময়কার গান, একদম যে জেনজিরা সবে জন্মেছে তাদেরকে আমরা আমাদের যে ব্যাটনটা আছে, যে মশালটা আছে, সেটা তুলে দেবো এই

0: এই সময়কার গানগুলো দিয়ে। কিন্তু আমরা জানি যে জেনজিদেরকে আবারও আমাদের এই সময়কার গানগুলোকেই নতুন করে বানাতে হবে, কারণ এই সময়ের পর তো ভালো গান প্রায় তৈরিই হয়নি, হয়েছে হয়নি না প্রায় হয়নি। এ আর রহমানও ফুরিয়ে এসেছেন এই সময়ের পরেই, তার প্রমাণ আমরা পেয়েছি ভেরি রিসেন্ট টাইমসে। এ আর রহমানও নিজের গানকে রিমেক করতে চাইছেন, জানি না এরপরে কী হবে, মিউজিক কোথায় যাবে।
1: মিউজিক ওই একটু EDM একটু AI এরকম দিকে হয়তো যাবে, হয়তো আরও ভালো গান হবে, বাট মিলেনিয়ালসদের যে সময় ছিল সেই সময়টার মতো তো আর ফিরবে না। এটা আসলে কি মুশকিলটা হচ্ছে যে যে সময়ের মানুষ যে সময়ের হয় আর কি, সেই সময়টাকে একটু কলার তুলে বড় করে দেখাতে চায়, এটা কিছু করার নেই। সুতরাং আমি বাসু দুজনেই একটু এই সময়টাকে বেশি ভালোবাসি, তাই জানে তো ইয়া জানে না, এটা যুগান্তকারী সিনেমা, যে সিনেমায় বন্ধুত্ব কি প্রেম কি সব ঘেটে ঘুটে ঘ হয়ে গিয়েছিল সেই সিনেমা সাউন্ডট্র্যাক থেকে এই গানটা রইলো।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক,
2: মিলেনিয়াম ম্যাজিক চলছে। বাসু আর আম্রপালির সাথে পরিবেশ খানিকটা থমথমে হয়ে গেছে, তাই পরিবেশ একটু গরম করতে হবে।
3: এটাই কথা হচ্ছিল যে আমরা অনেকক্ষণ ধরে খুব মনের দুঃখের যত ব্যথা, যত কষ্ট, পুরনো প্রেম, হাঁচি কাশি সব একসাথে বেরিয়ে এসেছে আমাদের। তাই আমরা একটু যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, আজকে পূর্ণিমাও আছে, এবং এই পূর্ণিমা রাতে আমরা কিছু ভালো গানও শোনানোর চেষ্টা করছি তোমাদেরকে, একটুখানি চাঙ্গা করে দিয়ে যাওয়ার চেষ্টা করছি।
2: সেই চাঙ্গাকে গুরুর কথা যেহেতু বলেছে, পূর্ণিমা আজকে গুরু পূর্ণিমা, তাই গুরুর সিনেমা থেকে, সিনেমাটা ফ্লপ করেছিল, প্রোডিউস করা সিনেমা, গুরু প্রোডিউস করা সিনেমা থেকে একটা গান রইলো।

0: তোমায় পড়েছে মনে,
1: তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে।
2: এবার শেষ ঘন্টার তোমায় পড়েছে মনের সঠিক উত্তরদাতাদের নাম। রাজু দাস মৌরিগ্রাম থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, তন্ময় ভবানীপুর থেকে, প্রশান্ত দলাই কাঁথি থেকে, বরুণয়ন দাস বেলঘুরিয়া থেকে, সোনালী কালীঘাট থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, ঈশানী সাপুই বাউরিয়া থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, সুমিত্রা গুছাইত উলুবেড়িয়া থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, দেবর্ষী সাউ চন্দনদহ থেকে, আভা হাওড়া থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, ডোরা প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, অয়ন বিশ্বাস সরসুনা থেকে, রীতা শ্রীমানী বেহালা থেকে, ধৃত রয় সোদপুর থেকে, পল্লবী সরকার জলপাইগুড়ি থেকে, রুদ্র সরকার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, সাথী কর্মকার আন্দুল রোড থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে এবং সৌরভ মেটিয়া বুরুজ থেকে সঠিক উত্তর দিয়েছে, এবং সেটা হচ্ছে
3: বীর জারা গুরু সিনেমা। প্রীতি জিন্টা, তার সঙ্গে আমাদের শাহরুখ খান, তার সঙ্গে অমিতাভ বচ্চন, হেমা মালিনী, মনোজ বাজপেয়ী, এরকম বহু বহু তারকা সমাগমে একটা বিখ্যাত সিনেমা তৈরি হয়েছিল যশ চোপড়া ডিরেকশনে, বীর জারা। অ্যান্ড ইটস আ ক্লাসিক সিনেমা, যারা দেখনি চটপট দেখে ফেলো। আর যেহেতু বীর জারার কথা হচ্ছে, তাই বীর জারার সাউন্ড ট্র্যাক থেকে লাস্ট এই গানটা রইল আপাতত। সাইনিং অফ ফ্রম 107 FM রেইনবো, আমরা পালি ছিলাম, বাসু ছিল, টাটা, বাই বাই,
2: গুড নাইট।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: 107 FM Rainbow. আর ওপারে যারা রয়েছেন তারা জানেন, ঘড়ির কাঁটায় বারোটা মানেই দিন বদল, আর দিন বদল মানেই অনুষ্ঠানের বদল এই মুহূর্তে শুনতে কি চাও 107 FM Rainbow-তে। শুনতে কি চাও, আপনি কি শুনতে চান সেটা চটপট লিখে জানিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস করে নাম্বার 9903659992। আরেকবার বলে দিই, 9903659992। আর এই নম্বরে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিন শুনতে কি চাও। আর এ প্রান্তে 107 FM রেইনবোতে বাজবে সেই গান, শুরু করব আমার পছন্দের একটা গান দিয়ে। শুনতে থাকুন আর পাঠাতে থাকুন আপনার পছন্দের গান।

আজকের শুনতে কি চাওয়ের প্রথম রিকোয়েস্ট পাঠিয়েছে হিমল মান্ডি টালিগঞ্জ থেকে। শুনতে চেয়েছ তো, শুনতে চেয়েছ ধুরন্ধর ছবি থেকে, অরিজিৎ সিং এবং আরমান খানের কণ্ঠে এই গানটি।

107 FM রেইনবো শুনতে কি চাও, শুনতে কি চাও তে আমাদের নেক্সট লিসনার টিউজডে, ইয়েস্টারডে অ্যান্ড টুডে, মানে মঙ্গল বুধ এবং বৃহস্পতি, তিন দিন ধরে একই গানের রিকোয়েস্ট করে যাচ্ছে মৌলি ঢাকুরিয়া থেকে। মৌলিকে কেউ শোনায়নি গানটা, বাট আমি শোনাবো অন্তরা চৌধুরীর কণ্ঠে মৌলির পছন্দের এই গানটা।

আর কেউ আসুক না আসুক, 107 FM রেনবো আছে আপনার সঙ্গে সারা রাত। আপনার পছন্দের গান নিয়ে শুনতে কি চাও, শুনতে কি চাও, তো এরপর যাদের রিকোয়েস্টেড সং শোনাবো। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে সোনু নিগমের কণ্ঠে শুনতে চেয়েছেন গান, আর সঞ্জিত মজুমদার কুন্তিঘাট হুগলি থেকে শুনতে চেয়েছেন গাইড ছবি থেকে তেরে মেরে স্বপ্নে এই গানটি। পরপর ব্যাক টু ব্যাক এই দুটো গান আপনাদের জন্য।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: শুনতে কি চাও, শুনতে কি চাও, সেটা জানিয়েছ তোমরা আমাদের 107 FM এর রেইনবোর নাম্বারে 9906599992 তে। এখনো পর্যন্ত SMS এ এত রিকোয়েস্ট, এত রিকোয়েস্ট যে হোয়াটসঅ্যাপ অবধি পৌঁছানোই যাচ্ছে না। যেমন এই মুহূর্তে শোনাবো মহেশতলা থেকে রাজকুমার দত্ত এবং হোগলা থেকে রহমাতুল্লা, এদের দুজনের পছন্দের গান ব্যাক টু ব্যাক। প্রথম গানটা সাথিয়া ছবি থেকে, আর সেকেন্ড গানটা অবশ্যই খুদা গাওয়া ছবি থেকে। তাহলে শুনতে থাকো, শোনাতে থাকো 107 FM রেইনবো।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আর তুমি রিকোয়েস্ট করেছো যে গানটার, সেটা হলো চিচোড়ে থেকে ফিকার নট। শুনতে চেয়েছ শ্রীজয়ী বিরাটি থেকে, আর রাজু মান্না জগৎপুর উলুবেড়িয়া থেকে শুনতে চেয়েছ তুমবিন ছবি থেকে ছোটি ছোটি রাতে। পরপর দুটো গান সবার জন্য 107 FM রেইনবোতে।

শুনতে কি চাও শেষ হতে চলল প্রায়, কিন্তু আপনাদের রিকোয়েস্ট তো শেষ নয় একেবারে। গুনাহাত ছবি থেকে হামনে তুমকো দিলিয়ে দে দিয়া শশাঙ্ক হাওড়া জয়নগর সিটি থেকে শুনতে চেয়েছেন এই গানটি, আর আরও একটি গান শুনতে চেয়েছেন স্নেহাশিস চক্রবর্তী মধ্যম গ্রাম থেকে, ঝুঁকি ঝুঁকি সি নজর জগজিৎ সিং এর কণ্ঠে। পরপর দুটো গান আপনাদের জন্য 107 FM রেনবোতে।

শুনতে কি চাও বেড আজকের শেষ গানটা শোনাবো, যার অনুরোধে সেই অভিজিৎ সাঁতরা কালীপুর বজবজ থেকে 1942 আ লাভ স্টোরি ছবি থেকে এই গানটি শুনতে চেয়েছ। আর এটা শোনাতে শোনাতে শুনতে কি চাও শেষ করব, ফিরে আসব ঠিক রাত্রি দুটোয় আপকে লিয়ে নিয়ে। মাঝখানে থাকবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনতে থাকো সঙ্গে থাকো 107 FM রেনবো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM এর রেইনবোর অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে রাত্রি একটার সময় আপনারা শোনেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আমরা প্রথমে শুনব ফাল্গুনী মিত্রের কণ্ঠে আলাপ ও ধামার আভোগী রাগে, এবং এর পরে শুনব শিল্পী মন্দিরা লাহিড়ির কণ্ঠে খেয়াল গান বাগেশ্রী রাগে। পরপর দুটি অনুষ্ঠান 107 FM রেইনবোর সুররঞ্জনীতে।

আভোগীর আগে আলাপ ও ধামার শুনলেন পণ্ডিত ফাল্গুনী মিত্রের কণ্ঠে, শুনছেন সুররঞ্জনী। এর পরের নিবেদন শিল্পী মন্দিরা লাহিড়ীর কণ্ঠে, খেয়াল গায়ন বাগেশ্রীর আগে।

শুনলেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে পরপর শুনলেন প্রথমে আভোগীর আগে আলাপ ও ধামার পণ্ডিত ফাল্গুনী মিত্রের কণ্ঠে, এরপর বাগেশ্রীর আগে খেয়াল শুনলেন মন্দিরা লাহিরের কণ্ঠে। আজকের সুররঞ্জনী এ পর্যন্তই। শুনছেন অনুষ্ঠান 107 FM রেনবো প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন,
1: সাত সুরে সারাদিন 107 FM রেনবোতে। এখন আপকে লিয়ে, আজকের আপকে লিয়ে শুরু করব কিশোর কুমারের কণ্ঠে এই গানটি দিয়ে।

আপকে লিয়ে 107 FM রেইনবোতে কিশোর কুমারের কণ্ঠে গান দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। আর এরপর এক্সে বার্গার এক গেমস আপনাদের সবার জন্য ওয়েট করে আছে, আর সব কিছুই 107 FM রেইনবোতে।

শুনছেন আপকে লিয়ে। প্রথমে খামোশি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এবং তারপর রাজিয়া সুলতানার ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে দুটো এভারগ্রিন জেম আপনাদের জন্য ছিল আপকে লিয়ের প্রথম দুটি গান। এবারে যে গানটি শোনাব সেটির শিল্পী জগজিৎ সিং। ছবির নাম অর্থ।

জগজিৎ সিং এর কণ্ঠে আর্থ ছবি থেকে শুনলেন এই ট্র্যাকটা। আর এর পরের যে ট্র্যাকটা শোনাবো আপনাদের, সেটি অবশ্যই কিশোর কুমারের কণ্ঠে বেমিসাল ছবি থেকে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন
1: আপকে লিয়ে। 107 FM রেইনবোতে নেক্সট ট্র্যাকটা গাইড ছবি থেকে, এভারগ্রিন এই ট্র্যাক, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠ।

আপকেলিয়ের পরের ঘন্টায় চলে এসেছি, আর তোমার সঙ্গে রয়েছি এই পরের ঘন্টায় মহুল। এক ঘন্টা ধরে গান শোনাবো, ঠিক যেই গানটার সঙ্গে শুরু হয়েছে তোমার এই আপকেলিয়ের সেকেন্ড আওয়ার, সোনু নিগম আর শ্রেয়া ঘোষালের গলায়। এতক্ষণ তুমি শুনছিলে আজান আচলের সাউন্ড ট্র্যাক থেকে ইশকুয়া, আর এরপর তোমার জন্য থাকছে আগরের সাউন্ড ট্র্যাক থেকে মিথুনের গলায় কেবিন তেরে।

পরের গান আপনার টাইটেল ট্র্যাক, সোনু নিগম, জয়েশ গান্ধী আর জাসমিন্দার নারুলার গলায়। তুমি শুনছো আপকে লিয়ে রাত জাগছো মহুলের সঙ্গে।

ভুলভুলাইয়া সাউন্ডট্র্যাক থেকে তোমার কানে এতক্ষণ ছিল কেকের গলায় লাবুকো, আর এরপর ধোকার সাউন্ডট্র্যাক থেকে কেকে আর শ্রেয়া ঘোষালের গলায় এই গানটা থাকছে তোমার কানে।

ঘড়ির কাঁটায় 3:36, আর তোমার জন্য থাকছে পরপর দুটো গান। প্রথমের গান কেকের গলায় ও মেরি জান ফ্রম দ্য সাউন্ডট্র্যাক অফ লাইফ ইন আ মেট্রো, আর তারপর শ্রেয়া ঘোষালের গলায় সাওয়ারিয়া থেকে থোরে বদমাশ। শুনতে থাকো পরপর দুটো গান, ফিরে আসছি দুটো গানের উপরে তোমার সঙ্গে নিয়ে হাফকে লিয়েতে। তুমি রাত জাগছো মহুলের সঙ্গে।

সাওয়ারিয়ার সাউন্ডট্র্যাক থেকে পরপর দুটো গান শুনে ফিরে এলাম আপকে লিয়েতে তোমার সঙ্গে নিয়ে। আর এখন যে গানটা তোমার জন্য অপেক্ষা করছে সেই গানটা হলো শান আর সুনিধি চৌহানের গলায় তারা রামপামের সাউন্ডট্র্যাক থেকে।

আজকের আপকে লির শেষ গান দ্য ট্রেনের সাউন্ডট্র্যাক থেকে কেকের গলায় বিতেলাম হে। যে সময়গুলো চলে যায় তাকে যতই আমরা আঁকড়ে ধরতে চাই সেই সময়কে ফিরে পাওয়া যায় না। সেই কারণে মুহূর্তগুলোকে বাঁচুন, ছোট ছোট যে মুহূর্তগুলো সেগুলোকে একেবারে উপভোগ করো, তবেই যে সময় চলে গেছে সেই সময়কে পিছু ফিরে দেখতে হবে না। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম মহুল, আবারও তোমার সঙ্গে কথা হবে ভোর 5টায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 4:20। এতক্ষণ আপনি শুনছিলেন আপকে লিয়ে, এখন সময় প্রভাতীর। প্রভাতীতে আজ আপনি প্রথমেই শুনবেন সেতার বাদন, পণ্ডিত হরিশঙ্কর ভট্টাচার্যের পরিবেশনায় নাট ভৈরব রাগে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন সেতার বাদন, পরিবেশনায় ছিলেন পণ্ডিত হারাশঙ্কর ভট্টাচার্য, নাট ভৈরব রাগে। এখন আপনি শুনবেন শরদ বাদন, পরিবেশনায় জয়দীপ ঘোষ, রাগ সালাগ বারালি টোড়ি।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন শরৎবাদন সালাক বারালি টুরির আগে, পরিবেশনায় ছিলেন জয়দীপ ঘোষ। এরই সঙ্গে শেষ হল প্রভাতি। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই, ততক্ষণ আপনার কানে থাক সুরের এই মূর্ছনাটুকু।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 5:20 আপনার কানে আনন্দ ধ্বনি 107 FM রেইনবোতে রয়েছেন আপনি, আর আনন্দ ধ্বনি মানেই এক ঘন্টা জুড়ে রবীন্দ্রসঙ্গীত। শুরুতেই রাজশ্রী ভট্টাচার্য।